আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ শুক্রবার, বিশে আষাঢ় 1948 শকাব্দ, 10ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, 25ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। এখন সময় সকাল 5:59। আজকের অধিবেশন শুরু হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে।

এই গানটির সঙ্গে শেষ হল আজকের বন্দনা অনুষ্ঠান। বন্দনা অনুষ্ঠানে আজ শুনলেন অমর পালের গাওয়া গান। আকাশবাণী শিলিগুড়ি। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাগুলির বেশিরভাগ জায়গায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, কোচবিহার জেলার এক দুটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের সময় সুরক্ষিত জায়গায় আশ্রয় নিন। বজ্রবিদ্যুতের সময় মাঠে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এতক্ষণ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন
1: ধান চাষে বাদামি শোষক পোকা ও শ্যামা পোকার আক্রমণ ও তার প্রতিকার, বলছেন দীপ সিনহা, সহকৃষি অধিকর্তা, হলদিবাড়ি ব্লক।
2: এই শোষক পোকার আক্রমণ, ধানের যে শীষ বেরোয় তার ঠিক আগে এই আক্রমণটা বেশি হয়। যখন চাষি ভাইরা জমিতে যাবেন, গাছের গোড়ায় লক্ষ্য করে দেখবেন যে বাদামি রঙে চাক চাক ধরে অনেক ধরনের পোকা গাছের গোড়া থেকে একদম পাতার ওপর অবধি রস চুষে খেয়ে নিচ্ছে। গাছটাকে দূর থেকে দেখলে মনে হবে যে গাছটা পুড়ে গেছে। এই বাদামি শোষক পোকার আক্রমণে এই গাছ পোড়ার যে লক্ষণটা, এটাই একদম শেষ পর্যায়ে। তো চাষি ভাইদের আগে জমি পর্যবেক্ষণ করেই দেখতে হবে যে গাছের গোড়ায় কোনো সমস্যা হয়েছে না, বাদামি শোষক পোকা রস চুষে খাচ্ছে কি না। বাদামি শোষক পোকা যখন গাছকে আক্রমণ করে, তখন কিন্তু ইউরিয়া সার ব্যবহার একদম বন্ধ করে দিতে হবে। অ্যাসিফেট, ইমিডাক্লোরোপিড এই জাতীয় ওষুধ ট্যাঙ্কিতে 15 ml, অথবা প্রোফেনপস বা ক্লোরোপাইরিফস সাইফারমেথ্রিন এই টাইপের ওষুধ প্রয়োগ করলে এই বাদামি শোষক পোকার আক্রমণ প্রতিহত করা যেতে পারে।
0: আচ্ছা, শ্যামা পোকাও কিন্তু এই সময়টা দেখা যায়।
2: হ্যাঁ, শ্যামা পোকা বলে কারণ এই পোকাটার আক্রমণ ঠিক কালী পুজোর আগ দিয়ে হয়। এটা বাড়িতেও দেখা যায়, সবুজ রঙের পোকাটা। শ্যামা পোকা সাধারণত পাতা থেকে রস চুষে খেতে থাকে, দূর থেকে গাছটা অনেকটা হলদে হয়ে যায়। আর শ্যামা পোকার সবথেকে ক্ষতিকর যেটা বিষয়, সেটা একটা শ্যামা পোকা একটা ভাইরাস বহন করে, সেটাকে টুংরো ভাইরাস বলে। এই টুংরো ভাইরাস গাছের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। আমরা ভাইরাস কখনো নিয়ন্ত্রণ করতে পারি না, আমাদের ভাইরাসের যে বাহক তাকেই নিয়ন্ত্রণ করতে হবে। যখন জমি আপনারা পর্যবেক্ষণ করবেন, দূরে থেকে দেখলে মাঝে মাঝে প্যাচে প্যাচে দেখবেন যে হলুদ হলুদ হয়ে গেছে অনেকটা জায়গা জুড়ে। এইটা লক্ষ্য করলেই বোঝা যায় যে শ্যামা পোকার দ্বারা, টুংরো ভাইরাসের দ্বারা গাছ আক্রান্ত হয়েছে। তো শ্যামা পোকা জমিতে যখন একটা অর্থনৈতিক ক্ষতিকর লেভেলের উপরে আপনারা দেখতে পারবেন, সেক্ষেত্রে অ্যাসিফেট, ইমিডাক্লোরোপিড অথবা ট্রাই অ্যাজোফস এই টাইপের ওষুধ 15-20 ml ট্যাঙ্কিতে মিলিয়ে প্রয়োগ করতে হবে। এক একটা ট্যাঙ্কির এখন যেটা চাষি ভাইরা জমিতে প্রয়োগ করে সেটার ক্যাপাসিটি হচ্ছে 16 লিটার। জেনারেলি 4-5 ট্যাঙ্কি

0: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
1: আজকের আরোগ্যের বিষয়, অপুষ্টি থেকে চামড়া সমস্যা। পেলেগ্রা একরকম অপুষ্টির রোগ, যা চামড়ার আর কখনো কখনো হজমের ও স্নায়ুর ব্যবস্থারও ক্ষতি করে। যেসব জায়গায় লোকে প্রচুর ভুট্টা এবং অন্য শর্করা জাতীয় খাবার খায়, অথচ যথেষ্ট বরবটি, মাংস, ডিম, তরি, তরকারি এবং অন্য সব শরীর গড়ার খাবার খায় না, সেখানে এই রোগ খুব বেশি দেখা যায়। উত্তর ভারতে বেশিরভাগ লোক যব ও ভুট্টার আটা রুটি খায়। তাদের রুটি তৈরি করার আগে কিছুটা গমের আটাও মিশিয়ে নেওয়া দরকার। অপুষ্টিজনিত রোগে চামড়া শুকিয়ে ফেটে যায়। যেসব জায়গায় রোদ লাগে, সেখানকার চামড়া রোদে পোড়ার মতন হয়ে খসে যায়, বিশেষ করে ঘাড়ের পেছনে, হাতে ও পায়ের পেছন দিকে। ছোট বাচ্চাদের অপুষ্টি হলে পায়ের চামড়ায় কালশিটের মতো কালচে দাগ পড়ে। কখনো কখনো চামড়া ওঠা ঘাও হতে পারে। পা দুটি ফুলে যেতে পারে, গোড়ালি আর পায়ের পাতাও ফুলে যায়। এ সময় অপুষ্টির সব কটি লক্ষণ থাকে: পেট ফোলা, ঠোঁটের কোণে ঘা, দুর্বলতা, খিদে চলে যাওয়া, ওজন না বাড়া ইত্যাদি। প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খেলে এ অসুখ সারে। পুষ্টির জন্য প্রতিদিন বরবটি, মসুরির ডাল, চিনেবাদাম, মাছ মাংস, ডিম, ছানা এ সমস্ত খাওয়া উচিত। এ রোগ এড়াতে ভুট্টার বদলে গমের আটাই ব্যবহার করা ভালো। আর যদি খুব বাড়াবাড়ি হয়, তবে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে চলে যেতে হবে। অল্প বয়সীদের যাদের চামড়ায় বেশি তেল থাকে, মুখে, বুকে, পিঠে, তাদের ব্রণ হয়। এই ব্রণও বেশ বড় হয়ে টনটন করে। তখন পরিষ্কার রাখার জন্য গরম জল বা সাবান দিয়ে ওই জায়গাগুলো ধুয়ে ফেলতে হবে। সূর্যের আলো ব্রণ সারাতে সাহায্য করে বলে সেখানে সূর্যের আলো লাগানোই ভালো। অর্থাৎ যেখানে ব্রণ বেরিয়েছে সে জায়গাটা খোলা রাখা উচিত। আর দরকার যথেষ্ট পরিমাণ পুষ্টিকর খাবার ও ঘুম। সব শেষে একটা কথা মনে রাখতেই হবে, যে কোনো রকম বাড়াবাড়িতেই কিন্তু ডাক্তারের সাহায্য নেবেন। চামড়ার অপুষ্টিতে কারো কারো চামড়া একটু শুকনো, ফাটা ফাটা হয়ে থাকে। সেক্ষেত্রে তেল না খেয়ে, তেল মাখলে ত্বক বা চামড়া কিন্তু নরম ও মসৃণ হয় এবং খোসা ওঠা বা খসখসে ভাব কমে যায়। এর কারণ, তেল মাখলে বহিঃস্তকের জলকণা বাতাসে বেরিয়ে যেতে পারে না, তেলের পর্দায় আটকে যায়। এছাড়া তেল মাখার সময় ঘর্ষণের ফলে ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে, ফলে ত্বকের কোষের পুষ্টি ঘটে। তবে সব ক্ষেত্রে আবার তেল মাখা ভালো নয়। অনেকের আবার প্রশ্ন থাকে যে স্নানের আগে না পরেই তেল মাখা উচিত। সঠিকভাবে বলতে গেলে, যারা এ ধরনের চর্মরোগে ভোগেন তাদের অবশ্যই স্নানের পরে তেল মাখা উচিত। কারণ স্নানের আগে তেল মাখলে বেশ খানিকটা তেল উঠে যায়। তবে অনেক সময় এ ধরনের রোগের বাড়াবাড়ি দেখা দিলে তখন কিন্তু সেই আগের কথাই বলতে হবে, যে ডাক্তারবাবুর মতামত মতন চলাই ভালো। আরোগ্য আজ এই পর্যন্তই।

0: গান্ধী কথা।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে গান্ধী কথা।
2: আজ আত্মকথা থেকে পাঠ অনুষ্ঠানে তরঙ্গ গর্জন এই অংশ থেকে পড়ে শোনাচ্ছি। সপরিবারে ইহাই আমার প্রথম সমুদ্রযাত্রা। আমি অনেকবার এ কথা লিখিয়াছি যে হিন্দু সংসারে বাল্যবিবাহ হইলেও এবং মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে স্বামীর লেখাপড়া জানা হইলেও স্ত্রী নিরক্ষর থাকে, আর তাহাতে স্বামী স্ত্রীর মধ্যে একটা ব্যবধান থাকিয়া যায় এবং স্বামীকে স্ত্রী শিক্ষক হইতে হয়। আমাকে আমার স্ত্রীর ও ছেলেপুলের পোশাক পরিচ্ছদ, খাওয়া পড়া ও চালচলন সামলাইয়া লইতে হইত। উহাদের আচার ব্যবহার আমাকে শিখাইতে হইত। তখনকার দিনের কয়েকটি ঘটনার কথা মনে হইলে খুব হাসি পায়। হিন্দু স্ত্রী পতিপরায়ণতাকে ধর্মের পরাকাষ্ঠা বলিয়া মানে। হিন্দু স্বামী নিজেকে স্ত্রীর ঈশ্বর বলিয়া মনে করে। স্ত্রীকে সে যেমন নাচায়, স্ত্রী তেমনি নাচে। যে সময়ের কথা আমি লিখিতেছি, তখন আমি মনে করিতাম যে সভ্য বলিয়া পরিচিত হইতে হইলে যথাসম্ভব ইউরোপীয়দের মতো হইতে হইবে। এই প্রকার করিলেই খাতির পাওয়া যাইবে, আর খাতিরে না জমিলে দেশ সেবা করা যায় না। সেই জন্য স্ত্রী ও ছেলেদের পোশাক কেমন হইবে আমি স্থির করিয়া দিলাম। ছেলেপুলেদের যদি কাথিয়াওয়াড়ি বানিয়ার মতো দেখায় তবে কি ভালো লাগে? পার্সিরা সকলের চেয়ে বেশি সভ্য হইয়াছে বলিয়া লোকে জানিত। সেই জন্য ইউরোপীয় পোশাকের অনুকরণে যেখানে অসুবিধা হইল সেখানে পার্সির অনুকরণ করিলাম। স্ত্রীর জন্য পার্সি ভগ্নীরা যে শাড়ি পরেন সেই শাড়ি ও ছেলেদের জন্য পার্সি কোট পাতলুং আনিয়া দিলাম। জুতা মোজা তো সকলের থাকাই চাই। এই দুইটা জিনিস স্ত্রী ও ছেলেদের অনেক দিন ধরিয়া ভালো লাগে নাই। জুতায় পা চাপিয়া ধরে, মোজায় দুর্গন্ধ হয়, পা ব্যথা করে। কিন্তু এ সকল অসুবিধার জবাব আমার কাছে তৈরি ছিল। জবাবের মধ্যে যুক্তি যত না ছিল, হুকুমের জোর ছিল তাহা অপেক্ষা অনেক বেশি। নাচার হইয়াই স্ত্রী ও ছেলেরা পোশাকের পরিবর্তন স্বীকার করিয়া লইল। তেমনি নিরুপায় হইয়া তাহা হইতেও বেশি অসুবিধা ভুগিয়া উহাদের খাওয়ার সময় ছুরি কাঁটা ব্যবহার করিতে হইল। কিন্তু যখন ওই সকল জিনিসের উপর হইতে আমার মোহ চলিয়া গেল, তখন আবার তাহাদিগকে জুতা মোজা ছুরি কাঁটা ত্যাগ করিতে হইয়াছিল। পরিবর্তন গ্রহণের সময় উহা যেমন দুঃখদায়ক হইয়াছিল, আবার ত্যাগ করার সময়ও তেমনি দুঃখদায়ক হইয়াছিল। কিন্তু আমি দেখিতেছি যে সভ্য হওয়ার জন্য পোশাক ও আচারের বোঝা ফেলিয়া দিয়া আমরা হালকা হইয়াছিলাম। এই স্টিমারে কয়েকজন আত্মীয় ও পরিচিত ব্যক্তি ছিলেন। তাহাদের সঙ্গে ও ডেকের অন্য যাত্রীদের সঙ্গে আমি খুব মেলামেশা করিতাম। মক্কেল ও বন্ধু স্টিমার বলিয়া নিজের ঘরের মতো আমি অবাধে যেখানে সেখানে ইচ্ছা মতো চলাফেরা করিতে পারিতাম। স্টিমার অন্য কোনো বন্দরে না থামিয়া সোজা নাতালে পৌঁছিবে বলিয়া পথ মাত্র 18 দিনে শেষ হইবার কথা। নাতাল পৌঁছিবার 3-4 দিন পূর্বে আমরা ভীষণ তুফানের মুখে পড়িলাম। এ তুফান হয়তো সামনে যে আর একটা ভীষণ ঝড় আসিতেছে তাহারই সাবধানতার সংকেত। দক্ষিণ প্রদেশে এই সময় গ্রীষ্মকাল ও ঝড় বৃষ্টির সময়। দক্ষিণ সমুদ্রে এই সময় ছোট বড় ঝড় হইয়া থাকে। ঝড়ের জোর ছিল ও এত অধিকক্ষণ ছিল যে যাত্রীরা শঙ্কিত হইয়া উঠিয়াছিলেন। স্টিমারের দৃশ্য ছিল গাম্ভীর্যপূর্ণ। দুঃখের সময় সকলেই এক হইয়া গিয়াছিল, ভেদাভেদ ভুলিয়া গিয়াছিল, ঈশ্বরকে সকলেই অন্তরের সঙ্গে ডাকিতেছিলেন। হিন্দু মুসলমান একত্রে মিলিয়া ঈশ্বরকে স্মরণ করিতেছিলেন, কেউ কেউ বা মানত করিতেছিলেন। ক্যাপ্টেনও যাত্রীদের সঙ্গে প্রার্থনায় যোগ দিয়াছিলেন ও সকলকে আশ্বাস দিয়া বলিতেছিলেন, ঝড় অবশ্য খুব ভীষণ, কিন্তু ইহা অপেক্ষাও ভীষণ তুফানে তিনি ইতিপূর্বে পড়িয়াছেন। স্টিমার মজবুত, সহজে ডুবিবে না। যাত্রীদেরকে তিনি যতই বোঝান না কেন, যাত্রীদের ভরসা আর আসে না। ঝড়ের আঘাতের এমন আওয়াজ হইতেছিল যে

যে এই বুঝি স্টিমার ভাঙিয়া গেল, এই ফাটিয়া গেল, এমন দুলিয়া ওঠে যে আমরা পড়িয়া যাওয়ার মতোই হই। ডেকে রূপর থাকে কার সাধ্য, ঈশ্বর রাখিলেই রক্ষা, ইহা ছাড়া আর কোনো কথা শোনা যাইতেছিল না। আমার স্মরণ আছে এই সংকটাপন্ন অবস্থায় 24 ঘন্টা কাটে, তারপর মেঘ কাটিয়া যায়, সূর্য দেখা দেয়। ক্যাপ্টেন বলিলেন, তুফান শেষ হইয়া গিয়াছে, লোকের মুখ হইতে চিন্তার ভাব দূর হইল, ঈশ্বরের নামও ফুরাইল, মৃত্যুর ভয় চলিয়া যাওয়াতেই গান বাজনা খাওয়া দাওয়া আরম্ভ হইয়া গেল, ঈশ্বর চিন্তা মায়ার আবরণে আবৃত হইয়া পড়িল। অবশ্য নামাজ রহিল, ভজনও রহিল, কিন্তু ঝড়ের সময় উহা হইতে যে গম্ভীর সুর উঠিয়াছিল তাহা মুছিয়া গেল। এই ঝড় আমাকে যাত্রী দলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত করিয়া দিয়াছিল, আমার ঝড়ের ভয় ছিল না, অথবা নামমাত্র ছিল। প্রায় এই প্রকার ঝড় আমি পূর্বেও পাইয়াছি। ঝড়ের দোলায় আমার গা বমি ভাব আসিত না, ঝড়ের দাপটে আমার মাথা ঘুরিত না, সেই জন্যই আমি যাত্রীদের মধ্যে নির্ভয়ে ঘুরিতে পারিতাম, তাহাদিগকে আশ্বাস দিতে পারিতাম ও ক্যাপ্টেনের কাছ হইতে আকাশের অবস্থা সংবাদ আনিয়া শুনাইতে পারিতাম। এই স্নেহের বন্ধন আমার খুব উপকারে আসিয়াছিল। জাহাজ 18 কি 19 ডিসেম্বর ডারবানের বন্দরে নোঙর করিল, নাদেরিও সেই দিনই আসে, কিন্তু সত্যিকার তুফান এইবার সম্মুখে উত্তাল হইতে চলিয়াছে। আজ এই পর্যন্তই, এবারে শুনব ভজন, শিল্পী পঙ্কজ মল্লিক।

আকাশবাণী শিলিগুড়ি। এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজকের শিল্পী দেবব্রত বিশ্বাস।

আবহাওয়ার মধ্যেই ডেঙ্গু রোগের যে মশা তা জন্মায়। এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হন। প্রতি বছর বৃষ্টি শুরু হলেই এই জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ে। এই জ্বর একটি ভাইরাসজনিত রোগ। মশাবাহিত এই রোগ মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তিকে এডিস মশা কামড়ালে ডেঙ্গু ভাইরাস রক্তের সঙ্গে মশার দেহে চলে যায়। মশার শরীরে এই ভাইরাস বংশবৃদ্ধি করে। 8-10 দিন পর ওই মশা অন্য কাউকে কামড়ালে এই জ্বরে আক্রান্ত হয় সে। ডেঙ্গু যেহেতু ভাইরাসজনিত রোগ, তাই এর লক্ষণও ভাইরাস জ্বরের মতোই হয়। ডেঙ্গু প্রতিরোধে সর্বপ্রথম নিজের ঘর ও আশেপাশে মশার উৎস ধ্বংস করতে হবে। এডিস মশা পরিষ্কার জলে বংশবিস্তার করে। প্লাস্টিক পাত্র, পুরনো টায়ার, ডাবের খোল প্রভৃতিতে জল জমতে দেওয়া উচিত না। ফুলের ড্রপ, ফ্রিজের জমা জলেও মশা ডিম পাড়তে পারে, তাই সতর্ক হওয়া প্রয়োজন। এডিস মশা সাধারণত ভোরে সূর্যোদয়ের আধ ঘন্টার মধ্যে এবং সূর্যাস্তের আধ ঘন্টা আগে আক্রমণ করে। মশার কামড় থেকে বাঁচতে মশারির ব্যবহার প্রয়োজন। আক্রান্ত ব্যক্তিকে মশারির নিচে রাখতে হবে। অ্যাসপিরিন বা ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। বাইরে যাওয়ার সময় গা ঢাকা পোশাক ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ খাওয়া উচিত। ডেঙ্গু রোগ নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। থেকে জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালেই বন্ধু। এবার এই বিষয়টিকে নিয়ে আপনাদের কার কি ভাবনা, সেই ভাবনাতেই আলোকপাত। এই বিষয়টিকে নিয়ে চলে যাব বীরভূম জেলায়। বীরভূম জেলার শান্তিনিকেতন আদিত্যপুর থেকে লিখছেন সজল কর্মকার। যদি বন্ধু হও বাড়াও হাত, রাঙা সূর্য বলবে সুপ্রভাত। সত্যি বন্ধুত্বের বন্ধনে কেটে যাবে তমানিশার এই রাত। একাকী জীবন বড়ই যন্ত্রণাময়। বন্ধু বিনে যেন প্রাণ বাঁচে না। মনের কথা বলার মতো, বোঝার মতো সঙ্গী চাই। বন্ধুত্বই সেই সেতু, একটা হৃদয়ের গভীর অনুভূতি যেখানে মনের সব অপূর্ণতা দূর হয়ে যায়। বন্ধুত্বই উজাড় করে সবটুকু দেয়, যার জন্য কৃতজ্ঞতার শেষ নেই। একান্ত আন্তরিকতাই সেই পথ চলার সম্বল। কখনো মনে হয় এই দেওয়াটা তার প্রাণের থেকে বেশি। হয়তো আজকের ব্যস্ত জীবনে সুখের দিনে সময় না দিতে পারলেও অন্তত দুঃখের দিনে সঙ্গে দেবে, অন্যের কাছে প্রশংসা করবে, কিন্তু সঠিক পথটা চিনিয়ে দিতে সামনাসামনি সমালোচনাও করবে। রাগ করলে ভাত খেয়ে শুয়ে পড়বে, দেখবে রাগ কেটে যাবে। এই কথাটি যে বন্ধুটা বলেছিল, কি জানি সে কোথায়। তাকে কৃতজ্ঞতা নয়, আমার ভালোবাসা জানাতে চাই। শুধু হাতটা বাড়িয়ে সব দ্বিধা কাটিয়ে একটু কাছে আসতে হবে। সেও হয়তো আশেপাশেই অপেক্ষারত আছে আমারই জন্য। তবে খুঁজে নিতে হবে সত্যিকারের বন্ধু, যে জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে কথা বলবে। সাবধান, চিনতে ভুল করলে ফাঁসতে হবে। বন্দুক হয়ে জীবনকে তছনছ করে দেবে। সত্যিকারের বন্ধুই আসল জীবনীকার, সব সমস্যার সমাধান। মনে পড়ে ছেলেবেলায় বিকাল গড়িয়ে সন্ধ্যাবেলা পরস্পর বিদায়, রাতে পড়তে বসতে হবে, মনটা খারাপ হয়ে যেত। সত্যি বন্ধু হারালে পৃথিবীটা খাঁ খাঁ করে, চারিদিক যেন মরুভূমি, ধু ধু। লিখেছেন সজল কর্মকার, আদিত্যপুর শান্তিনিকেতন বীরভূম থেকে। বীরভূম থেকে আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার জারাতে রয়েছি। সেখান থেকে লিখছেন সোমা রায় জুলাই মাসের বিষয় হাত বাড়ালেই বন্ধুর বিষয়টিকে নিয়ে। সুপ্রিয় প্রত্যুষা, বন্ধুত্বের কোনো বয়স, ধর্ম, বর্ণ বা সীমানা হয় না। আমাদের চারপাশে অনেক মানুষ নিঃসঙ্গতায় ভোগে, সংকোচের কারণে হয়তো কারোর সঙ্গে কথা বলতে পারে না। এই পরিস্থিতিতে যদি কেউ নিজে থেকে হাসি মুখে তার দিকে এগিয়ে যায় বা দুটো সান্ত্বনার কথা বলে, তবে মুহূর্তেই বন্ধু হয়ে যায়। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় ও কর্মব্যস্ততায় মানুষ ক্রমশ আত্মকেন্দ্রিক, স্বার্থপর।

ও অহংকারী হয়ে যাচ্ছে, ফলে একাকিত্ব ও বিষাদ তাদের জীবনকে গ্রাস করছে। একমাত্র বন্ধুই পারে তাদের এই সংকটে সহায় হতে। তাই সংকোচ দ্বিধা ঝেড়ে স্বার্থের ঊর্ধ্বে উঠে পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দিলেই জীবন হয়ে ওঠে অর্থপূর্ণ ও আনন্দময়। আমাদের বাড়ি সংলগ্ন দোকানের বারান্দায় রোজ এসে বসত শতচ্ছিন্ন পোশাক পরা রহমান। এটা আমার এলাকা, এই বলে সে সারাক্ষণ বিড়বিড় করত। খেতে দিলে খেত। আমাদের বাড়ির ডাক্তারবাবুকে দিয়ে পরীক্ষা করাতে তিনি কিছু ওষুধ দিয়ে বলেছিলেন, এগুলো ঠিকমতো খাওয়ালে রহমান সুস্থ হতেও পারে। 3 মাস নিয়ম করে ওষুধ খাওয়ানোর পর রহমানের স্মৃতি ফিরে এসেছিল। কয়েক বছর আগে রাজনৈতিক হামলায় কেশপুর থেকে বাড়ি ছাড়া হয় সে, তারপর থেকেই এই দশা। এখন রহমানের একমাত্র বিশ্বস্ত বন্ধু আমরা। একটু সদিচ্ছা ও স্বার্থশূন্য বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতেই কেশপুর ও জারার মধ্যে দূরত্ব ঘুচে গেছে, ঘুচে গেছে ধর্মের প্রভেদ। যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবেই রাত। নিবেদনী সোমা রায়, জারা, পশ্চিম মেদিনীপুর। আমরা আরেকটু সময় থাকব এই জেলাতেই, অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে। মেহতাবপুরের আলোক কুমার পাল লিখছেন, প্রিয় প্রত্যুষা, বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোনের স্ক্রিনে আটকে থাকা জীবনে বন্ধু শব্দটির পরিধি কেবল 2 মানুষের ব্যক্তিগত সম্পর্কের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। প্রযুক্তির কল্যাণে দূরত্ব ঘুচে গেছে ঠিকই, কিন্তু আমরা এক অদ্ভুত বিচ্ছিন্নতায় ভুগছি। অথচ একটু খেয়াল করলেই দেখা যায় আমাদের চারপাশ জুড়ে ছড়িয়ে আছে এক বিশাল বন্ধুত্বের জগৎ, যা আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। প্রকৃতি আমাদের সবচেয়ে প্রাচীন ও নিঃস্বার্থ বন্ধু। শহরের যান্ত্রিক কোলাহলের মাঝে একটি ছোট্ট চারা গাছ, ভোরে স্নিগ্ধ হাওয়া কিংবা বিকেলের পরন্ত রোদ, এরা কোনো চাহিদা ছাড়াই আমাদের মানসিক প্রশান্তি যোগায়। যখন মানুষ একা বোধ করে, তখন বইয়ের পাতায় লেখা অক্ষরগুলো হয়ে ওঠে সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী, যা আমাদের নতুন দিগন্তের সন্ধান দেয়। সমাজ বা পারিপার্শ্বিকতাও আমাদের বন্ধু। আমাদের প্রতিটি কাজে, বিপদে বা উৎসবে যে অদেখা মানুষগুলো পাশে দাঁড়ায়, তারাও বন্ধুত্বেরই অন্য রূপ। আসলে বন্ধু কেবল রক্তমাংসের মানুষ নয়, বন্ধু হলো সেই নির্ভরতা যা আমাদের একাকিত্ব দূর করে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়। ডিজিটাল মুঠো ফোনের ভিড়ে আমরা যদি প্রকৃতির সবুজ পাঠ্যবইয়ের জগৎ এবং পারিপার্শ্বিক মানুষগুলোর দিকে হাত বাড়াই, তবেই বুঝতে পারব বন্ধুত্বের ছায়া আমাদের চারপাশে কত নিবিড় হয়ে মিশে আছে। প্রকৃত বন্ধু তো তারা যারা আমাদের নিঃসঙ্গতাকে দূর করে প্রাণের স্পন্দন জাগিয়ে রাখে। ধন্যবাদ আন্তে। আলোক কুমার পাল, মেহতাবপুর, পশ্চিম মেদিনীপুর। এবারে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আমরা একেবারে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। লিখছেন মোহিতনগরের করলা ভ্যালি চা বাগান থেকে মনোমিতা চক্রবর্তী। প্রিয় প্রত্যুষা, আমরা চেষ্টা করলে জীবনে অর্থ, নাম, যশ, প্রতিপত্তি সবই একদিন অর্জন করতে পারি, কিন্তু প্রকৃত বন্ধু কি সহজে অর্জন করতে পারি? আমার মনে হয় প্রকৃত বন্ধু অর্জন করা কঠিন হলেও অসম্ভব নয়। হাত বাড়ালেই বন্ধু, এই কথার অর্থ বন্ধুত্ব দূর আকাশের চাঁদ তারার মতো কোনো বিষয় নয়। একটু আন্তরিকতা, বিশ্বাস ও সহমর্মিতার হাত বাড়ালেই সত্যিকারের বন্ধুত্ব গড়ে উঠতে পারে। বন্ধু মানে শুধু স্কুল কলেজের সহপাঠী নয়, যে আমার বিপদে পাশে দাঁড়ায়, দুঃখে সান্ত্বনা দেয় এবং আনন্দে হাসে, সেই প্রকৃত বন্ধু। পরিবারের যে কেউ যেমন আমাদের বন্ধু হতে পারে, আবার পাড়া প্রতিবেশী বা কোনো অচেনা মানুষও কিন্তু বন্ধু হয়ে উঠতে পারে। আমি ছোটবেলায় মা বাবাকে

হারিয়েছি, তাই তাঁদের সঙ্গে সেভাবে বন্ধুত্ব গড়ে ওঠেনি। কিন্তু আমার দিদি ও ভাইয়ের সঙ্গে গভীর বন্ধুত্ব তৈরি হয়েছে। স্কুলে পড়াকালীন আমার সহপাঠীদের সঙ্গে সুন্দর বন্ধুত্ব যেমন গড়ে উঠেছে, পরবর্তীতে কর্মজীবনেও অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। এতেই আমি বুঝেছি, বন্ধুত্ব করতে যেমন জাত ধর্ম বয়স লাগে না, তেমনি বন্ধু খুঁজতে দূরেও যেতে হয় না। আমার মনে হয় প্রকৃতিও আমাদের পরম বন্ধু। গাছ নদী ও আকাশ নিঃস্বার্থভাবে আমাদের অনেক কিছু দেয়, তাই তারাও আমাদের বন্ধু। আসলে বন্ধুত্ব করতে খুব বেশি কিছু লাগে না, লাগে শুধু একটা খোলা মন। আজকের ব্যস্ত জীবনে আমরা মোবাইল নিয়ে এতটাই ব্যস্ত যে মন খুলে কথা বলার সময় পাই না, অথচ একটু আন্তরিকতাই আমাদের সত্যিকারের বন্ধু খুঁজে পেতে সাহায্য করে। নিজে ভালো বন্ধু হয়ে উঠলেই চারপাশের মানুষগুলো আমাদের বন্ধু হয়ে যাবে, কারণ হাত বাড়ালেই যে বন্ধু মেলে। ধন্যবাদ আন্তে। মনোমিতা চক্রবর্তী, করলা ভ্যালি চা বাগান, মোহিতনগর, জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলা থেকে আমরা আবার পশ্চিম মেদিনীপুর জেলায় মধ্যপাড়ার রাঙামাটিতে। লিখছেন দিলীপ কুমার দত্ত। প্রিয় প্রত্যুষা, শুধুমাত্র হাত বাড়ালে যে সবাই প্রকৃত বন্ধু হবে তা তো নয়, তবে বন্ধুত্ব শুরু করার জন্য প্রথমে একটু নিজের থেকে একটু আগ্রহ বা হাত বাড়ানো ভীষণ জরুরি। নিজের থেকে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে, পাশে দাঁড়ালে এবং বিপদে ভরসা দিলে সাধারণত ভালো বন্ধু পাওয়া সম্ভব। তবে সত্যিকারের মনের মতো বন্ধু পেতে গেলে কিছুটা কঠিন এবং সময়ের ব্যাপার। আমাদের জীবনে সবাই বন্ধু হয় না, কেউ কেউ বন্ধু হয়। মনের মতো বন্ধু পেতে গেলে পারস্পরিক বোঝাপড়া, যা একদিনে তৈরি হয় না, আমি আমার জীবনে দেখেছি। হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায় কেবল ছেলেবেলায়, যখন আমরা স্কুল কলেজে পড়ি, তারাই আমাদের প্রাণের বন্ধু হয়, তারপর আর কেউ না। তাই এ ব্যাপারে সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর উক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বলেছেন, বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল কলেজেই, প্রাণের বন্ধু, তারপর আর না, আর না, সারা জীবনে আর না। জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়, তারা দু রকমের, এনিমি আর নন এনিমি। নন এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়। আমরা বন্ধুত্বের সংজ্ঞা অনেকে অনেকভাবে দিতে পারি, কিন্তু বন্ধুত্বের আসল কথা হলো, পৃথিবীতে যত সম্পর্ক আসে আর যায়, তার ভিড়ে সত্যিকারের বন্ধু সেই আলো, যে কখনো নিভে যায় না, সব সময় পাশে থাকে। তার কাছে সেই হলো আমার আসল প্রকৃত বন্ধু, যে আমার কোনো দোষ দেখে কেবল আমাকে জানায় না, আমাকে ঠিক পথে নিয়ে যায়, কিন্তু অন্যের কাছে আমার সম্পর্কে কোনো কুৎসা রটায় না। হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায়, কিন্তু সবাই বন্ধু হয় না। ভালো বন্ধু হলো আয়নার মতন, আমি যখন কাঁদি তখন সে হাসে না। লিখেছেন দিলীপ কুমার দত্ত, রাঙামাটি মধ্যপাড়া, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারে আমরা শিলিগুড়িতে। লিখছেন মীরা দাশগুপ্ত, বাবুপাড়া আয়াস, শিলিগুড়ি থেকেই। লিখছেন প্রাণের বন্ধু প্রত্যুষা, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। হ্যাঁ, তোমাকেই বলছি প্রত্যুষা, তুমি আমার নিত্যদিনের প্রভাতের সাথী। তোমার একজন প্রগাঢ় শ্রোতা হয়েই আমার দিন যাপন শুরু হয়। থাক সে কথা, তোমার এ মাসের বিষয়কে নিয়ে এবার চর্চায় আসি। আমরা যদি সবাই স্নেহপরায়ণ, শ্রদ্ধাশীল, সহানুভূতিপূর্ণ, অন্যের প্রতি আন্তরিকভাবে নির্ভরযোগ্য হতে পারি, তবেই তো একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়। কিন্তু বাস্তব অভিজ্ঞতার নিরিখে তা কি সর্বদা সম্ভবপর হয়? বিশেষ করে বর্তমান সময়ে দাঁড়িয়ে এক চিরন্তন, স্থির, শান্তিপূর্ণ, অপরিবর্তনীয় বন্ধু পেতে হলে নিজেকে আগে শুদ্ধিকরণ করা প্রয়োজন। কারণ কথাই আছে, সুসময় অনেকেরই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। এই কথার সাথে আমরা যেন নিজেদের না মিলাতে পারি।

0: তবেই আমরা হাত বাড়ালেই সবাইকে আপনজন বা বন্ধু মনে করব। শৈশবের বন্ধুত্ব সরল মনের ভাব আড়ির সম্পর্ক, যা সারা জীবন সুখের স্মৃতিতে অমলিন থাকে। এই মনোময় ইন্দ্রিয় সর্বস্ব জীবনে সবচেয়ে মহত্তর দিক হল, আছে তোর যাহা ভালো ফুলের মতো দে সবারে। যদি অহংবোধ থাকে দূর হটাও, তা কি হঠাৎ করেই সম্ভব? আধ্যাত্মিক ভাব যদি অন্তর দিয়ে উপলব্ধি করে তার প্রতিটি কর্মে যদি প্রয়োগ করা যায়, তবেই তা সম্ভব। আজ সমাজ ও দেশের সর্বত্র নোনা সম্পর্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে হয়তো কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছে, তবুও সাধারণ ক্ষেত্রে আমি ও আমার শব্দ দুটিকে এত গুরুত্বপূর্ণ করে তোলা হয়েছে যে চাচা আপন প্রাণ বাঁচা, এটাই আমাদের অনেক সময় সম্পর্ককে বন্ধুত্বহীন করে তোলে। আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পৃথিবী নামক গোলাকার পিণ্ডের ওপর ঘুরে চলেছি। নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে এই নীলাকাশ, এরই মাঝে আমাদের জীবনের সার্থকতা সেখানেই, যেখানে সর্বপ্রকার কলুষতা ত্যাগ করে সবার সাথে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থাকতে পারি। কবির ভাষায়, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। আন্তরিক শুভেচ্ছা সহ মীরা দাশগুপ্ত, আয়াস বাবুপাড়া, শিলিগুড়ি। আজকের শেষ ভাবনা এসেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ পাগলারহাট থেকে। লিখছেন কমলেশ কুমার পাত্র। মাত্র তিনটি শব্দ বন্ধ প্রত্যুষা, কিন্তু জুলাই মাসের বিষয় ভাবনা সমস্ত সত্তার সবিস্ময় প্রশ্নের ঢেউ তরঙ্গায়িত হয়। সত্যি কি হাত বাড়ালেই বন্ধু পাওয়া সম্ভব? বন্ধু কি এতই সস্তা? তাহলে তো জীবনের এতটা পথে সহস্রাধিক বন্ধুর সমাবেশ ঘটত। কিন্তু বাস্তবে রুক্ষ ভূমি তা তো বলে না, সেখানে প্রতিনিয়ত স্বার্থের সংঘাত, পরশ্রী কাতরতার ক্রূর লোলুপতা, অহর্নিশ সাপ লুডুর খেলা। তবে সোশ্যাল মিডিয়ার বন্ধু ধরলে হয়তোবা সত্য, কিন্তু বাস্তবে একজন সত্যিকারের বন্ধুর সাপেক্ষে ওই লক্ষ লক্ষ বন্ধুও মূল্যহীন। প্রবাদ শুনি, সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। পুরাতন ভৃত্য কবিতায়, বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ, আমি একা ঘরে ব্যথিখর স্বরে ভরিল সকল অঙ্গ। এছাড়াও মহাভারতে দ্রোণাচার্য ও মহারাজ দ্রুপদ, শরৎচন্দ্রের গৃহদাহ, তারাশঙ্করের না, রবি ঠাকুরের ঘরে বাইরে পড়লে জানা যায় অসার বন্ধুত্বের কি করুণ পরিণতি। উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাজদ্বারে শ্মশানে য তিষ্ঠতি স বান্ধব। প্রকৃত বন্ধু সমস্ত ক্ষুদ্র চাওয়া পাওয়ার ঊর্ধ্বে পারস্পরিক পূর্ণ বিশ্বাস, প্রতিদান, প্রত্যাশাহীন নিঃস্বার্থ ভালোবাসায় জারিত, ক্ষমা ত্যাগ তিতিক্ষা শুভকামনায় ভরা, আপদে বিপদে এমনকি শ্মশানেও পাশে থাকার নির্ভরতার পবিত্র অটুট বন্ধন। যাদের জীবন এমন দুর্লভ বন্ধুত্বের সান্নিধ্যে ধন্য হয়েছে, তারা সত্যিই মহাভাগ্যবান। বন্ধু অর্থে কৃষ্ণ সুদামার বন্ধু প্রীতি মানুষ পটে চিরভাস্বর, যা তুলনাহীন। তবে নিভৃত অন্তরের অনুভূতি বই জীবনের প্রকৃত বন্ধু, যে কখনো ঠকায় না। তাই হাত বাড়ালেই বন্ধু শব্দবন্ধটি শুনতে যতটা মনোমুগ্ধকর, জীবনের রূঢ় বাস্তবের আঙিনায় তত সুখকর নয়। লিখেছেন কমলেশ কুমার পাত্র, পাগলারহাট রাজগঞ্জ জলপাইগুড়ি থেকে। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালেই বন্ধু। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।
1: প্রত্যুষা অনুষ্ঠানটি শুনলেন উপস্থাপনায় সুমিতা দত্ত, আকাশবাণী শিলিগুড়ি। এখন আজ সারাদিনে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হবে

সেগুলি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 7:45 নজরুল গীতি শুনবেন শিল্পী ফিরোজা বেগম। হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনতে পাবেন আজ সকাল 8:30। আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। আধুনিক গান সঞ্চারী সাহার কণ্ঠে আজ সকাল 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মিলন মলহার রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। সীমান্ত কথা সকাল 10:20 রজনীকান্তের গান। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT 10:30। কিছু কথাই কিছু গানে আজ সকাল 11:30 বিদ্যার্থীদের জন্য। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের পাঠ্যবিষয় ভূগোল। অংশগ্রহণে কল্যাণনগর বিদ্যাপীঠ খড়দার শিক্ষক সুখদেব বিশ্বাস। কথায় সুরে বেলা 12:00, দুপুর 1:00 মহিলা মজলিস। মদন রায়ের কণ্ঠে ভাওয়াইয়া শুনবেন 1:45। বেলা 2:30 নেপালি অনুষ্ঠান। আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনতে পাবেন বিকেল 5:30। লাইভ ফোন ইন মেঠোসুর 6:05। মদন রায়ের কণ্ঠে ভাওয়াইয়া 6:40। হিন্দি ছবির গানের অনুষ্ঠান 7:05। রাত 8:00 নাটক কিডনি চাই, রচনা রামনাথ রায় এবং প্রযোজনা অবিনাশ রায়। বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল শুনবেন রাত 9:15। গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান রাত 9:30। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবব্রত বিশ্বাস। 10:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। এতক্ষণ আজ সারাদিনে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হবে সেগুলি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হল। আকাশবাণী শিলিগুড়ি। এখন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। গুরুত্বপূর্ণ রাস্তা দার্জিলিং মোড় ক্রসিং উন্নয়নমূলক কাজ চলার কারণে সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। 10 নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি গেট থেকে চম্পাসানী মোড় পর্যন্ত রাস্তার মেরামত এবং উন্নয়নমূলক কাজ চলতে থাকায় ধীর গতিতে গাড়ি চালানো এবং সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 10 নম্বর জাতীয় সড়ক সালুগাড়ায় সড়কের উপর নির্মাণ কাজ চলতে থাকায় গাড়ির গতি কমিয়ে চলার পাশাপাশি অন্য যানবাহনের থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। শাওডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু তিস্তা ক্যানেল ক্যানেল মোড় নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে। বেলাগোবা শিলিগুড়ি এবং আমবাড়ি শাওডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের বিকল্প পথ হিসেবে নওয়াপাড়া মোড় হয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই সংবাদ।

0: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত ও সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী ঘোষণা করেছে বলেছেন, সরকার E85 জ্বালানি চালু করার পরিকল্পনা করছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমান পৌঁছেছেন। বিশ্বকাপ ফুটবলে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ গতকাল তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শীর্ষ শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে দুই নেতাই যৌথ সাংবাদিক সম্মেলন করেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের মধ্যে গতকাল প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। ঘোষণাপত্রে উভয় নেতাই দুই দেশের সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। যৌথ ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শান্তিপূর্ণ স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতার উপর জোর দেন।
1: पीएम सूर्यघर योजना को सपोर्ट करने के लिए हमने मिलकर गुजरात में रूफटॉप सोलर ट्रेनिंग एकेडमी बनाई है। ये एकेडमी अनेक महिलाओं और युवाओं की कैपेसिटी बिल्डिंग में योगदान देगी। न्यूक्लियर एनर्जी के क्षेत्र में हमने एक महत्वपूर्ण समझौता किया है। इससे ऑस्ट्रेलिया से भारत को यूरेनियम सप्लाई का मार्ग खुलेगा और हमारे क्लीन एनर्जी के उद्देश्यों को नई ताकत मिलेगी।
0: অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ গতকাল মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত অস্ট্রেলিয়া রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল অস্ট্রেলিয়া সফর শেষে আজ তিনি মেলবোর্নে সেদেশে বিরোধী দলনেতা অ্যাঙ্গাস টেলরের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রাজনৈতিক সহযোগিতা নিয়ে বৈঠক করবেন। এরপর তিনি ত্রিদেশীয় সফরের পরবর্তী পর্যায়ে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক অস্ট্রেলিয়া সফর দুদেশের মধ্যে সম্পর্কের এক উল্লেখযোগ্য মাইলফলক সূচিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের মধ্যে আলোচনায় ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এবং দুই নেতার মধ্যে নিবিড় সহযোগিতার দিকটি ফুটে উঠেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতের সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। এই চুক্তি ভারতের স্বচ্ছ জ্বালানি কর্মসূচি এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে সহায়ক হবে। দুই নেতা অর্থনৈতিক সহযোগিতার দিকটিও পর্যালোচনা করেছেন। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদী অনুষ্ঠানের জন উচ্ছ্বাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী সেদেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। আরও বৃদ্ধি আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডলের বৃদ্ধির উপর আলোকপাত করে শ্রী মোদী বলেন, মেক ইন ইন্ডিয়া এখন আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। কৌশলগত নিরাপত্তা এবং উদ্ভাবনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় দেশের অবদানের উপর আলোকপাত করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সেদেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেন। আধুনিক কূটনীতির ভিত্তিতে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসল্ট পাথরে নির্মিত সরানন কার্তিকেয়র এক ভাস্কর্য। এই তিনটি নিদর্শনেই একাদশ ও দ্বাদশ শতাব্দীর এবং সেগুলি মূলত তামিলনাড়ুর ঐতিহাসিক মন্দিরগুলি থেকে পাওয়া গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রায় 4 দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম নিউজিল্যান্ড সফর। এই ঐতিহাসিক মুহূর্তটিকে ঘিরে প্রবাসী ভারতীয় সম্প্রদায় এবং নিউজিল্যান্ডের সাধারণ নাগরিক উভয় পক্ষই অধৈর্য আগ্রহে অপেক্ষা করছে। প্রধানমন্ত্রীর এই সফর ভারত নিউজিল্যান্ড সম্পর্কের এক নতুন অধ্যায় সূচনা করবে বলে মনে করা হচ্ছে। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক

0: ক্ষেপণাস্ত্র ব্রহ্মস সরবরাহ করবে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র তুহিন সিনহা সাংবাদিকদের বলেন, ফিলিপিন্স ও ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত এ সংক্রান্ত চুক্তি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। তিনি বলেন, ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম, সীমান্ত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে কাজ করে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশকে সম্পূর্ণভাবে অনুপ্রবেশমুক্ত করতে সরকার এক শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলেছে। উল্লেখ্য, গতকাল নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে তিনি সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার পুলিশ সুপাররা সম্মেলনে যোগ দেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমানে পৌঁছেছেন। সেদেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাঁকে স্বাগত জানান। ডক্টর জয়শঙ্কর বর্তমানে 11 দিনের কাতার, বাহরিন, কুয়েত, ওমান, নিউইয়র্ক এবং ব্রাসেলস সফর করছেন। এরপর তিনি নিউ ইয়র্কে 2028-29 সালের রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য পদে প্রচার অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। ভারত যুদ্ধদীর্ণ এলাকায় যৌন নিপীড়ন, সিআরএসভির মতো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধ, সন্ত্রাসবাদ, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের এক হাতিয়ার হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধকালীন যৌন হিংসা বিষয়ক রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতারিণী হরিশ বলেন, ভারত এমন অপরাধের তীব্র নিন্দা জানায়। রাষ্ট্রসংঘের মহাসচিবের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, 2025 সালে এ ধরনের প্রমাণিত মামলার সংখ্যা ব্যাপক বৃদ্ধি পাওয়ার বিষয়টি সম্মিলিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাকে আরও জোরালো করে তুলেছে।
1: Today's open debate is on a subject that warrants collective deliberation by member states, particularly in the wake of findings of the UNSG's report on conflict-related sexual violence that corroborates a sharp increase in verified cases in 2025 and the extreme brutality involved. Sexual violence continues to be used as a means of war, of terrorism, torture and political repression to subjugate communities, suppress dissent and inflict human suffering. This continues amid a thriving culture of impunity. We strongly condemn such heinous acts.
0: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3টি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে এই 3জন গতকালই বিজেপিতে যোগদান করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, ভারত বিশ্বের দক্ষতা কেন্দ্র, জিসিসি হিসেবে ভারত অন্যতম পছন্দের দেশ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে জিসিসির বাণিজ্য সম্মেলনে তিনি বলেন, এর পিছনের মূল কারণ হল শক্তিশালী প্রাতিষ্ঠানিক দক্ষতা ও উদ্ভাবনী পরিমণ্ডল। নতুন দিল্লিতে বণিক সংঘ সিআইআই আয়োজিত ন্যাশনাল জিসিসি বিজনেস সামিটে অর্থমন্ত্রী বলেন, ভারতে বর্তমানে 21-এর বেশি সক্রিয় এ ধরনের কেন্দ্র রয়েছে, যেখানে 23 লক্ষ পেশাদার সরাসরি কাজ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, সরকার E85 জ্বালানি চালু করার পরিকল্পনা করছে। এর দাম E20 পেট্রোলের তুলনায় লিটার প্রতি প্রায় 20 টাকা কম হবে এবং ইথানলের উচ্চ মাত্রার মিশ্রণযুক্ত এই জ্বালানি শুধুমাত্র বিশেষভাবে তৈরি ফ্লেক্স ফুয়েল গাড়ির ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইথানল মিশ্রণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি উপভোক্তাদের আর্থিক স্বস্তি দেওয়াই এই প্রস্তাবিত পদক্ষেপের মূল লক্ষ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেয়ের 6 দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য গতকাল শেষ হয়েছে। অগণিত সমর্থকদের উপস্থিতিতে মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল জিকার প্রার্থনা কক্ষে তাঁকে সমাহিত করা হয়। শেষকৃত্যের সময় ধর্মীয় আচার সম্পন্ন করেন খামেনেয়ের বড় ছেলে সৈয়দ মোস্তাফা খামেনেয়ী। মার্কিন যুক্তরাষ্ট্র বুশাহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এক হামলা করা হয়। এর আগে কয়েক ঘন্টা আগেই আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছিল, তবে এই বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে পরপর দুরাত তাদের শহর লক্ষ্য করে মার্কিন বোমা হামলার পর বাহরিন, কুয়েত এবং কাতারে আমেরিকার ঘাঁটি ও সামরিক কেন্দ্রগুলি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। বিকেলে এই হামলা চালায় তারা। বিশ্বকাপ ফুটবলে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপে এবং 66 মিনিটে ওসমান দেম্বেলে গোল করেন। এদিকে লস অ্যাঞ্জেলেসের ইঙ্গেলওয়ুড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30টায় স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। পুরুষদের ক্রিকেটের ব্রিস্টলে চতুর্থ টি-20 ম্যাচে ইংল্যান্ডের কাছে 9 উইকেটে পরাজিত হয়েছে ভারত। এই জয়ের ফলে 5 ম্যাচের সিরিজে 3-0 ব্যবধানে জয়লাভ করেছে ইংল্যান্ড। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা এবং জনবিন্যাস পাল্টে দেওয়ার অপপ্রয়াসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে। অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর নাম, আধার সংক্রান্ত তথ্যে ছোটখাটো সংশোধনের জন্য অনলাইন পোর্টালে এডিট করার সুবিধা চালু করছে রাজ্য সরকার। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ শিখ বরাইক পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার তিনটি আসনে বিজেপির প্রার্থীও হচ্ছেন। গতকালই তারা বিজেপিতে যোগ দেন। মেট্রোর কাজের জন্য চিংড়িহাটা উড়ালপুল আজ রাত 8টা থেকে 13ই জুলাই সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকছে। নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আসি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের নিয়ে গতকাল বৈঠক করেছেন। স্পর্শকাতর এলাকাগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দেশের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা এবং সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধির বিষয়ে পর্যালোচনা করা হয়েছে বৈঠকে। অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা ও মাদক পাচারের মতো নানা বিষয় আলোচ্যসূচিতে ছিল। পশ্চিমবঙ্গ সহ দেশের পূর্বাঞ্চলে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জেলাগুলিতে অনুপ্রবেশের ফলেই জনবিন্যাস পাল্টে যাবার যে সংগঠিত অপরাধ চক্র চলেছে তার বিরুদ্ধে কেন্দ্রের তৎপরতার মধ্যেই এই বৈঠক। উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে জনবিন্যাসের পরিবর্তিত প্রভাব ও তার সম্ভাব্য কারণ খতিয়ে দেখতে সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের 15 বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। নবান্নে গতকাল অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পৌরোহিত্যে এই সংক্রান্ত প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্পভিত্তিক তথ্য ও নথি চাওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ অন্য খাতে ব্যবহার, বরাদ্দে অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরের এই রিপোর্টের ভিত্তিতে তৃণমূল সরকারের আমলের আর্থিক অনিয়ম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শরদ্বত মুখোপাধ্যায় বলেছেন, সরকারি হাসপাতালে যাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করা না হয় সেই লক্ষ্যে রাজ্য সরকার প্রতি সপ্তাহে হাসপাতালের ওয়ার্ডগুলিতে চিরুনি তল্লাশি চালাবে। তিনি গতকাল উত্তর চব্বিশ পরগনার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনের ফাঁকে সাংবাদিকদের কথা বলেন।
1: আমাদের চেঞ্জিং এসওপি কি হলো, প্রতি 7 দিনে চিরুনি তল্লাশি হবে প্রত্যেক সরকারি হাসপাতালের প্রত্যেক ওয়ার্ডে, যাতে মেয়াদিত্বন্য ওষুধ না থাকে সরিয়ে ফেলা হয়। পরিবর্তন করতে হবে, দোষ বা পরিষেবার যা যা গলত সেটা আমাদের দায়িত্ব, আমরা নেব।
0: তিনি আরও জানান, বেসরকারি হাসপাতালে 2,250টি শয্যায় দরিদ্র পরিবারের রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্দিষ্ট হয়েছে। কিভাবে এই পরিষেবা চালু হবে তার মান্য কার্যবিধি তৈরি করা হচ্ছে। প্রান্তিক এলাকায় রোগীদের সুবিধার্থে 50 থেকে 100টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শয্যার ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি হাসপাতালগুলিতে দালাল চক্র রুখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন।
2: মনিটার এই জন্য করা হয়েছে যাতে কোনো দালাল যাকে আজকে সকালে ওখানে দেখা গেছে কাল সকালে দেখতে না পাওয়া যায়। এটা একটা বড় উদ্দেশ্য, কিন্তু ব্রোকারদের হাঁটানো। রুগী কখনো দুদিন পরপর যাবে না ব্লাড টেস্ট করতে, রুগী কখনো আলট্রাসোনোগ্রাফি করতে পরপর দুদিন যাবে না, তাহলে চিহ্নিত হয়ে যাবে একটা লোক যে সোমবার সকালেও দাঁড়িয়ে আছে, মঙ্গলবারও দাঁড়িয়ে আছে, বুধবারও দাঁড়িয়ে গেছে। এই এটা দেখুন, ফুল পেজেড হয়নি কিন্তু ইনিশিয়ালি এটা স্টার্ট হয়েছে।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম জেলা সফর। আর্থিক দুর্নীতি, বেকারত্ব এবং আইন শৃঙ্খলা অবনতি নিয়ে রবীন্দ্রভবনে প্রশাসনিক স্তরে তিনি বৈঠক করবেন বলে জানা গেছে। ইতোমধ্যেই নতুন সরকার মুর্শিদাবাদ জেলার জন্য বেশ কয়েকটি ঘোষণা করেছে। এর মধ্যে ফারাক্কায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি, শামশেরগঞ্জে বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং জঙ্গিপুরকে নতুন জেলা ঘোষণার মতো পদক্ষেপ রয়েছে। রেজিনগরে তকিপুর হাই মাদ্রাসার মাঠে দলের সাংগঠনিক সভাতেও শুভেন্দুবাবু যোগ দেবার কথা। অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর নাম, বানান, আধার সংক্রান্ত তথ্যে ছোটখাটো সংশোধনের জন্য অনলাইন পোর্টালে এডিট করার সুবিধা চালু করছে রাজ্য সরকার। এই প্রকল্পের নির্দিষ্ট

0: অফিসিয়াল পোর্টালে শীঘ্রই এই সুবিধা চালু হবে। এতদিন পর্যন্ত একবার ফর্ম জমা হয়ে গেলে সেখানে দেওয়া তথ্য সংশোধনের কোনো ব্যবস্থা ছিল না। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের সচিবের নেতৃত্বে গতকাল এক পর্যালোচনা বৈঠক হয়েছে। রাজ্যপাল আর এন রবি রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল রাজ্যের 20টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন তিনি। বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষাগত, প্রশাসনিক, আর্থিক ও পরিকাঠামোগত পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই বৈঠক হয়েছে। ক্লারিক্যাল ক্যাডারের কিছু কর্মীর ইনক্রিমেন্ট বন্ধ করা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের তরফে গতকাল যে আদেশনামা প্রকাশিত হয়েছে, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তা পুনর্বিবেচনা করতে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেছেন, সরকারের নীতি কখনো দ্বিমুখী হতে পারে না।
1: এই যে আদেশনামাটা জারি আছে, তাহলে আধিকারিকদের ক্ষেত্রে 52 বছরের ঊর্ধ্বে তার ডিপার্টমেন্টাল এক্সাম দিতে হবে না, অথচ করণিক কর্মচারীদের ক্ষেত্রে 50 বছরের ঊর্ধ্বে হলেও তাকে কম্পিউটার পাস করতে হবে, এটা কখনো বাধ্যতামূলক হতে পারে না। এই ধরনের দ্বিমুখী নীতি কখনো একটা সরকারের পক্ষ থেকে হতে পারে না।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াই কেরাজ্য থেকে রাজ্যসভার 3টি আসনে বিজেপি প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই তিনজনই গতকাল বিজেপিতে যোগ দেন। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কলকাতায় এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
2: একদলীয় একচেটিয়া একাধিপত্য কায়েম করার প্রচেষ্টাকে রুখে দিয়েছে। যখন মানুষ পশ্চিমবঙ্গের মাটিতে গণতান্ত্রিক মূল্যবোধ এবং প্রত্যেকটি স্বশাসিত সংস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাখতে চাইছে, এই সার্বিকভাবে আমাদের এই পরিস্থিতি দেখে আমাদের ভারতের রাজ্যসভার 3 জন বিদগ্ধ সাংসদ, যাদের যে অবস্থানই থাকুক না কেন, কিন্তু তাদের প্রতিনিয়ত যে যোগদান সেটা সর্বজন বিদিত, নতুন করে তাদের পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। শ্রী সুখেন্দু শেখর রায়, শ্রীমতী সুস্মিতা দে এবং প্রকাশ চিক বরাই, এই 3 জন তারা তাদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে তারা আমাদের দলে যোগদান করছেন।
0: কোনো মহিলার অভিযোগ প্রত্যাখ্যান করা যাবে না, সঙ্গে সঙ্গে 0 FIR দায়ের করতে হবে বলে থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। পাশাপাশি কোনো নাবালিকা নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গেই অপহরণের মামলা দায়ের করে শুরু করতে হবে তদন্ত। রাজ্য সরকারের নির্দেশ মতো থানায় মহিলা হেল্প ডেস্ক পুরোদস্তু চালু হওয়ার আগে গতকাল কলকাতা পুলিশের 183 জন মহিলা পুলিশকর্মী ও আধিকারিককে প্রশিক্ষণ দিয়েছে লালবাজার। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অজয় নন্দা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার পর এনকাউন্টারের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু তদন্তভার দেওয়া হয়েছে রাজ্য পুলিশের CID-কে। এই ঘটনায় ইতিমধ্যে বিচার বিভাগীয় তদন্ত চলছে। সেচ দপ্তরে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার মামলায় গতকাল সবং থানায় হাজিরা দিয়েছেন প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। 2.5 ঘন্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মেট্রোর কাজের জন্য চিংড়িহাটা ও উড়ালপুল আজ রাত 8টা থেকে 13 জুলাই সোমবার সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময় এ অংশে কোনো যান চলাচল করবে না বলে পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। কলকাতা ও আশপাশের এলাকায় গতরাত থেকে লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। সকাল 6:30 পর্যন্ত আলিপুরে প্রায় 28 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মৌসুমী অক্ষরেখা এরাজ্যের বাঁকুড়া থেকে দীঘা হয়ে বিস্তৃত। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস বলে আবহাওয়া বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
3: দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 5 দিন 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে। বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং কিছুটা হাওড়াও। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5 দিন বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার ক্ষেত্রেও বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরের জেলাগুলো, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। মৎস্যজীবীদের জন্য 9 থেকে 10 তারিখের মধ্যে সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা এবং জনবিন্যাস পাল্টে দেওয়ার অপপ্রয়াসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে

0: বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ সিং বড়াই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার তিনটি আসনে বিজেপি প্রার্থী হচ্ছেন। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী শিলিগুড়ি।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: শুরু হচ্ছে নজরুল গীতির অনুষ্ঠান। আজকের শিল্পী ফিরোজা বেগম।

নজরুল গীতি শুনলেন ফিরোজা বেগমের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই প্রথমে হিন্দি সংবাদ ও পরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: ডেজার্ট এসে গেলে কিন্তু আমাদের চ্যাম্পিয়ন এখন এলো না, বিল পে করার আগে আসবে তো?
1: সো গার্লস, কি চলছে?
0: বিলিং চলছে, চল তোর কার্ডটা দে। পিনটা দে।
1: RBI বলে যে নিজের পিন, OTP, CVV অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাউকে যেন না দেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন। এটা খাওয়ার চ্যাম্পিয়নশিপ ছিল নাকি? RBI বলে জেনে রাখুন।

0: সতর্ক থাকুন।
1: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705। আজ আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের মনের কথা শুনব। আমি ভাস্কর এবং আপনাদের টেলিফোন ইতিমধ্যেই একজন শ্রোতাবন্ধু আমাদের টেলিফোন করেছেন, একটু তার সঙ্গে কথা বলে নিই। হ্যালো নমস্কার।
2: হ্যাঁ নমস্কার
1: প্রবীরবাবু, বলুন কেমন আছেন?
2: হ্যাঁ ভালো আছি দাদাভাই, ওই বৃষ্টি ঝিরঝির করে সেই পুষ্প বৃষ্টি পড়ছে
1: সব জায়গাতেই একই রকম অবস্থা, বৃষ্টি পড়ছে এবং
2: ঘুম হয়ে আছে, মানে গরমটা কাটেনি দাদাভাই।
1: মানে
2: গরম একটা চাপা আর কি গরম রয়েছে
1: একদম একদম।
2: তো তাহলে সেই সেই ইয়েতে আবহাওয়াতে আছি দাদা ভাই,
1: একদম একদম।
2: আপনাদের ওইদিকে ঝেড়ে বৃষ্টিটা দিয়ে দিচ্ছে, আমাদের
1: কোটাটা পড়ে। হ্যাঁ, এবার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গাতেই কিন্তু বৃষ্টি হচ্ছে, কোথাও একটু কম হচ্ছে কোথাও বেশি হচ্ছে।
2: এখন উপরওয়ালা রেশন মাফিক করে দিয়েছে, আপনার ছোট কার্ড আপনারা আগে পাচ্ছেন, আমাদের বড় কার্ড আমরা পরে পাবো।
1: আমরা আমরা কিন্তু প্রথমেই আপনার সঙ্গে কথা বলার সময় বললাম প্রবীর বাবু, কিন্তু আমাদের অগণিত শ্রোতা বন্ধুকে একটু আপনার পরিচয়টা দিয়ে দিই। প্রবীর কুমার মন্ডল পূর্ব বর্ধমান থেকে টেলিফোন করেছেন, তাই তো? একদম একদম। আজকে যে বিষয় নিয়ে প্রবীরবাবু আমরা কথা বলবো সেটা হলো খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে অন্ততপক্ষে, সততা। মানুষের সবচেয়ে বড় সম্পদ বা সততা আজও কি সবচেয়ে বড় গুণ? এই সততা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রশ্ন ওঠে, তো আজকে আমরা সততা নিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের কাছ থেকে আমরা চাইবো তারা কি বলছেন, তাদের কি মতামত, কি বলবেন সততা নিয়ে? সততা আমাদের মানুষের সবচেয়ে বড় সম্পদ।
2: দেখুন মানহুষ দাদা ভাই, মানহুষ, এই হুষটা যদি থাকে তাহলেই কিন্তু সততাটা আসবে।
1: একদমই তাই।
2: সততাটা এই জন্য আসে যে মানুষের সাথে ব্যবহারে এবং আপনার পরিচয়ে, মানে কপালে লেখা থাকে না,
1: নিশ্চয়ই
2: মুখে আর কি থাকে, সেইটা মুখের উপরে আপনার ভাষাতেই বোঝা যাবে আপনি কতটা খারাপ কতটা ভালো।
1: নিশ্চয়ই
2: এখান থেকে স্বচ্ছতাটা উঠে আসবে। আজ দেখুন রামকৃষ্ণদেব বলে গেছেন, টাকা মাটি মাটি টাকা, উনি যে স্বচ্ছতার দিকে তাকিয়ে কথাটা বলে গেছেন, আজ কিন্তু আমরা সেটা ফল পাচ্ছি দাদা ভাই। এবং সেই সততাটা আছে বলে আজকে কিন্তু আমরা মানে সেই দিকটা এগিয়ে যাচ্ছি। এবং যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করতে হয়, একবার খালি মুখটা যদি তার কথাবার্তার মধ্যে পাওয়া যায়, তখন কিন্তু তার সততাটা আর থাকবে না। আজকে দেখুন আমরা সততার মাধ্যমে এগিয়ে যাচ্ছি এবং ভালোবাসা নিয়ে যাচ্ছি, হ্যাঁ, এবং মা বাবাকে দেখছি, মা বাবার সঙ্গে চলছি, হ্যাঁ। তো এই সততাটা অনেকের নেই, হ্যাঁ, বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠিয়ে দিচ্ছে, তখনই কিন্তু তার সততাটা ওইখানেই শেষ হয়ে যাচ্ছে দাদা ভাই। এবং সেই জায়গাটা থেকে আমরা কিন্তু অনেক ভালো আছি এবং ভালো থাকবো আগামী দিনে।
1: একদমই তাই, একদমই তাই। সততাকে নিয়েই আমাদের চলতে হবে, কারণ সততাই কিন্তু মানুষের সবচেয়ে বড় সম্পদ। একদম, অনেক অনেক ভালো থাকবেন প্রবীর বাবু, আপনি আমাদের নিয়মিত আমাদের টেলিফোন করবেন। নমস্কার
2: নমস্কার।
1: আমরা কথা বলছিলাম আমাদের একজন অতি পরিচিত শ্রোতা বন্ধু প্রবীর কুমার মন্ডলের সঙ্গে। প্রবীরবাবু অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে, কথা বলে নিই। হ্যালো নমস্কার।
3: নমস্কার দাদা।
1: হ্যাঁ, সৌভিক বাবু কলকাতা থেকে বলছেন, সৌভিক সরকার। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা আপনাদের গলা শুনেই কিন্তু বুঝতে পারি যে আমাদের কোন প্রিয় শ্রোতা বন্ধু আমাদের টেলিফোন করছেন, তাই তো? তো সৌভিকবাবু কেমন আছেন বলুন, কেমন ওয়েদার আপনার কলকাতায় এখন?
3: আমাদের এখানে ওয়েদার বলতে গেলে খুব ভালো। আপনি আমি বলেন না, উত্তরবঙ্গ বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে, মানে দুই জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে সকাল থেকে তুমুল বৃষ্টি, আমাদের বৃষ্টি হচ্ছে সকাল, মানে যদি বলি ভুল হবে দাদা, সেটা হলো
1: মাঝরাত থেকে মানে মধ্যরাত থেকেই বৃষ্টি হচ্ছে আর কি।
3: হ্যাঁ, মানে বৃষ্টি তখন থেকে শুরু হয়ে গেছে, এখন সাথে সাথে আর কি বৃষ্টি দিচ্ছে আর কি, মানে ইনস্টলমেন্টে আর কি বৃষ্টি হচ্ছে।
1: একদমই তাই,
3: মানে বৃষ্টিটা হচ্ছে, বেশ ভালোই লাগছে।
1: হ্যাঁ একদমই তাই, মানে

0: যখনকার যেটা আর কি, বর্ষায় বৃষ্টি হবে, শীতকালে ঠান্ডা পড়বে, গরমকালে গরম হবে, বর্ষায় বৃষ্টি হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা কিন্তু দরকারও আছে, তাই না? ভীষণ ভাবে
1: একদম,
0: দরকার,
1: মানে সেটা আমরা মানিয়ে নিতেই হবে আমাদের,
0: একদম তাই।
1: নিতে হবে মানে চলবে।
0: সবিকবু, আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছি, আপনাদের মতামত শুনছি, সততা মানুষের সবচেয়ে বড় সম্পদ, এটা তো অবশ্যই, এটা আমরা সবাই মানবই যে মানুষের জীবনের অনেকগুলো গুণের মধ্যে কিন্তু সততা কিন্তু একটা অন্যতম, তাই না? মানুষের অনেকের কাছে অর্থ থাকে,
1: একদম,
0: অর্থ থাকে,
1: আসলে একটা
0: ক্ষমতা থাকে, খ্যাতি থাকে, কিন্তু এসবের মাঝেও সততা, নৈতিকতা, এগুলো কিন্তু ভীষণভাবে প্রয়োজন, তাই না? কি বলবেন?
1: একটা দাদা কথা আছে জানেন তো, গাছ তোমার নাম কি ফলেই আমার পরিচয়।
0: হুম হুম একদম,
1: পরিচয়টাই সততার মধ্যেই, সেটা হলো ব্যবহার, যেটা
0: ঠিক
1: আপনার সেখানে লুকিয়ে আছে, কিন্তু
0: ঠিকই
1: আপনার
0: তাই।
1: কথাবার্তা, আপনার ব্যবহার,
0: হুম হুম
1: সেটা আপনি কেমন কতটা শিক্ষিত,
0: হুম
1: কতগুলো বাড়ির ওই আলমারির মধ্যে কতগুলো সার্টিফিকেট আছে, ওইটা কিন্তু আপনার কিন্তু মেন পরিচয় না।
0: না,
1: কিন্তু
0: একদমই না, একদমই না,
1: সত্তাটা এবং আপনার পরিচয়, আপনার কথাবার্তা, আপনি কিভাবে মানুষের সাথে ব্যবহার করছেন,
0: একদমই,
1: একটা মানুষের, একটা মানুষের কিভাবে কথাবার্তা বলছে, এইটাই হলো কিন্তু মেন পরিচয়। আপনি
0: ঠিকই,
1: হয়তো একজন একজন গরিব মানুষের সাথে বা একজন হয়তো এমনি সাধারণ মানুষের সাথে কিভাবে কথা বলছেন, নাকি কিভাবে সাহায্য করছেন, তার মনের কথা কিভাবে বলছেন। এখানে একটা কথা বলে দেখি, সাহায্য মানে সবসময় আর্থিক দিক দিয়ে না, তার পাশে
0: ঠিকই,
1: থাকা, পাশে
0: অবশ্যই, তার
1: থাকা
0: পাশে
1: মানে,
0: থাকা, বিপদে পাশে থাকা এবং দুঃখের সময় তার পাশে থাকা, পাশে দাঁড়ানো।
1: দাঁড়ানো সব থেকে বড় কথা, এটাই কিন্তু আপনার কিন্তু বিশাল বড় একটা পরিচয়।
0: হুম
1: আর সব আর একটা জিনিস হলো, আমরা হয়তো অনেক সময় দেখি, দেখেও দেখে না ভাব করি, আমরা মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত থাকি, এই জিনিসটাতে কোথায় অনেক শিক্ষিত মানুষ, আমি নিজেও দেখেছি অনেক বাসে ট্রেন অনেকে বিপদে পড়ে গেছে, হয়তো অনেকে
0: হুম
1: অসুবিধা আছে, ওই কানের মধ্যে হেডফোন বা ইয়ারফোন ঢুকিয়ে দেয়, নিজের মনে হয়
0: ঠিক
1: মোবাইলটা খুট খুট শুরু করবে, এটা কিন্তু সততা না। অনেকে আমি গরিব মানুষকে দেখেছি, হয়তো যারা দোকানপাটে কাজ যারা করে,
0: হুম হুম
1: তাদের দেখে ছট করে এসে দৌড়ে, অন্তত একটু শরীর খারাপ যারা যারা হয়েছে, তাদের সঙ্গে সঙ্গে জল দেওয়া, মুখে চাপটা দেওয়া,
0: হুম হুম
1: এইটা
0: হুম
1: কিন্তু একটা সততার একটা পরিচয় তারা কিন্তু
0: না,
1: দিয়ে দিল।
0: নিশ্চয়ই, একদম,
1: হ্যাঁ, এই
0: একদমই তাই,
1: জিনিস কিন্তু আমাদের কিন্তু সততার একটা বিরাট বড় একটা কিন্তু একটা মানে পরিচয়,
0: নিশ্চয়ই, নিশ্চয়ই,
1: আমাদের কিন্তু দাওয়া দেওয়া
0: একদম তাই, একদম তাই।
1: নাই বলতে।
0: অনেক অনেক ধন্যবাদ সৌভিকবাবু, আপনাকে টেলিফোন করার জন্য এবং আপনার এই মূল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: ভালো থাকবো দাদা, নমস্কার।
0: নমস্কার। সৌভিক সরকার কলকাতা থেকে টেলিফোন করেছিলেন, আমাদের অত্যন্ত পরিচিত একজন শ্রোতা বন্ধু সৌভিকবাবু। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি আজকে, সততা মানুষের সবচেয়ে বড় সম্পদ, কি বলবেন আপনারা? টেলিফোন করুন 9434076705 নম্বরে। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দাদা ভাই,
0: নমস্কার,
2: আমি আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: অমিতাভ বাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে টেলিফোন করার জন্য।
2: পাওয়ার জন্য মানে আমি আপনার কাছাকাছি আসার জন্য,
0: একদম একদম,
2: মানে আমি
0: আমাদের,
2: দেখুন শিলিগুড়ি পৌঁছাবার জন্য মানে এত তাড়াতাড়ি করছি,
0: হ্যাঁ,
2: অবশেষে পৌঁছেছি আপনার সমীপে।
0: একদম একদম একদম। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এই হ্যালো আকাশবাণী সম্পূর্ণভাবে আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিজস্ব
2: নিশ্চয়ই
0: অনুষ্ঠান
2: নিশ্চয়ই দাদা
0: এবং
2: নিশ্চয়ই, আর
0: আপনাদের
2: আমরা,
0: দাবি সবার আগে, তাই না?
2: হ্যাঁ আর আমরা না এটাতে প্রবেশ করে মানে এটাতে সঙ্গে
0: হ্যাঁ,
2: মানে আপনাদের সঙ্গে
0: জুড়ে গিয়ে
2: আমাদের,
0: আর কি, জুড়ে গিয়ে,
2: হ্যাঁ জড়িয়ে জড়িয়ে,
0: একদম
2: হ্যাঁ ঠিক
0: একদম।
2: বলেছেন। তো দাদা ভাই আমাকে একটু বিষয়টা বলুন,
0: বলুন,
2: একটু
0: আজকে
2: দেওয়া হচ্ছে,
0: আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হলো সততা মানুষের সবচেয়ে বড় সম্পদ। আমাদের অনেকেরই প্রচুর অর্থ থাকে, ক্ষমতা থাকে, সবই থাকে, কিন্তু সততাটা, আমার মনে হয় সততা থাকাটা একটা মানুষের হলো সবচেয়ে বড় গুণ, এটা কিন্তু বলতেই হয়, তাই না? কি বলবেন?
2: নিশ্চয়ই নিশ্চয়ই দাদা, একদম একদম, খুব সুন্দর বিষয়। দেখুন অনেস্টি
0: হুম
2: ইজ এ গ্রেট ভার্চু, এটা
0: হুম
2: আমরা
0: হুম
2: মানে ক্লাস টেনে যখন পড়তাম
0: ঠিক
2: তখন
0: ঠিক,
2: ই টু বি মানে ইংলিশ টু বেঙ্গলি মানে
0: হুম
2: বঙ্গানুবাদে করতাম,
0: হুম হুম
2: অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, তারপরে লাইনগুলো আর বলছি না।
0: হুম
2: তো
0: হুম
2: এই সততা একটা মানুষকে একটা মানে
0: ঠিকই,
2: কি বলবো, সবার কাছে একটা
0: হুম
2: শ্রদ্ধার আসনে দাঁড় করিয়ে দেয় দাদা
0: একদম,
2: ভাই।
0: একদমই তাই,
2: আমি দেখুন একজন হকার বন্ধুকে জানি,
0: হুম
2: যিনি দিন এনে দিন খান, মানে
0: হুম
2: সামান্য আয়,
0: হুম হুম
2: কিন্তু
0: হুম
2: হ্যাঁ যে টাকাটা, যে টাকার ব্যাগটা, যে গয়নার ব্যাগটা
0: হুম
2: তিনি রেলওয়ে স্টেশনে কুড়িয়েতে সেই প্রকৃত মালিককে যখন ফেরত
0: ফিরিয়ে দেন,
2: দিয়েছিলেন,
0: হ্যাঁ ঠিক,
2: হ্যাঁ তখন তার সততার যে গুণটা সেটা কিন্তু প্রকাশ পায়। আসলে
0: একদম,
2: এই লোভ, এই লোভ গুলোকে যদি আমরা জয় করতে
0: সম্বরণ
2: পারি,
0: করা, লোভটাকে যদি
2: হ্যাঁ
0: সম্বরণ করা যায়,
2: হ্যাঁ, তাহলে সততাটা আমাদের মানে প্রকট রূপে ধরা দেয়। আর
0: ঠিক,
2: সততা জিনিসটা আজকে খুব প্রয়োজন দাদা ভাই। কারণ দেখুন

0: হ্যাঁ, দুনিয়াটা কিন্তু মানে মানে লোভী, হ্যাঁ, জঘন্য, নরকের পরিণত
1: মানে
0: হয়েছে। সেখান
1: সততার
0: থেকে
1: জিনিসটা এই মুহূর্তে আমাদের ভীষণ প্রয়োজন, তাই না?
0: ভীষণ প্রয়োজন।
1: এবং
0: হ্যাঁ,
1: দেখুন, প্রচুর আমরা
0: নিশ্চয়ই।
1: উদাহরণ পাই যে অনেক সময় আমরা সংবাদ মাধ্যমে দেখি যে কোনো টোটো চালক বা কোনো অটো চালক তার
0: হ্যাঁ
1: ইয়েতে
0: হ্যাঁ হ্যাঁ
1: পার্স
0: দাদাভাই,
1: পেয়েছে
0: ঠিক
1: বা
0: ঠিক।
1: মানি ব্যাগ পেয়েছে বা টাকার ব্যাগ পেয়েছে, সেটা নিয়ে সে থানায় জমা করে দিয়েছে, কিন্তু
0: হ্যাঁ
1: সে
0: হ্যাঁ
1: কিন্তু টাকাটা নিয়ে নিতে পারতো এবং তার কোনো
0: নিয়ে
1: প্রমাণ
0: নিতে
1: ছিল
0: পারতো,
1: না।
0: কিন্তু
1: হ্যাঁ,
0: তার যে সততাটা,
1: সততাটা
0: সেই যে
1: একদম
0: রূপটা, সেই যে তার
1: একদমই,
0: অভ্যাসটা, সেই অভ্যাসটার বহিঃপ্রকাশ ঘটেছে
1: এবং এটাও
0: তার
1: কিন্তু
0: ওই
1: একটা অন্যদের
0: ব্যবহারে,
1: কাছেও একটা উদাহরণ, তাই না?
0: উদাহরণ হয়ে থাকবে। এবং তাতে করে যদি আরো 5 জন যদি অনুপ্রাণিত হয়,
1: ঠিক
0: তাহলে সততার সংখ্যাটা ক্রমশ বাড়বে। আসলে
1: ঠিক
0: দাদা ভাই, জানেন তো, আমি একা এক, আমি এক এক
1: একদম
0: এবং একাকী, কিন্তু
1: ঠিক,
0: আমার বাঁ পাশে যতগুলো শূন্য দিন আমি কিন্তু একই থাকবো,
1: একই
0: আর
1: থাকবে,
0: ডান পাশে যতগুলো শূন্য বাড়বে,
1: ঠিক,
0: হ্যাঁ, তখন কিন্তু আমার লোভটা তত বেড়ে যাবে।
1: একদম
0: হ্যাঁ,
1: তাই,
0: 10 থেকে 100, 100 থেকে 1,000, 1,000 থেকে 10
1: একদম ঠিক
0: হাজার
1: কথা বলেছেন,
0: হ্যাঁ, মানে ডান দিকে যতগুলো শূন্য দেবেন তত লোভ কিন্তু বেড়ে যাবে, আর বাঁ দিকের শূন্যগুলো দিলে কিন্তু আমি একাই একই হয়ে
1: একাই
0: থাকবো।
1: একই থাকবো, ঠিক ঠিক বলেছেন,
0: হ্যাঁ
1: খুব সুন্দর উদাহরণ দিলেন আপনি, একদম
0: হ্যাঁ
1: একদম সত্যি কথা। অনেক অনেক ধন্যবাদ অমিতাভবাবু, আপনাকে, আপনি আমাদের টেলিফোন করেছেন। এইভাবেই প্রতিদিন আমাদের বিভিন্ন লাইভ অনুষ্ঠানে আপনি জুড়ে থাকুন, আমাদের টেলিফোন করবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: ধন্যবাদ, ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার। আমাদের বীরভূম থেকে একজন শ্রোতা বন্ধু টেলিফোন করেছিলেন, অমিতাভ ঘোষ, অনেক অনেক ধন্যবাদ অমিতাভবাবু আপনাকে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোনের অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। হ্যালো, নমস্কার।
1: তুমি আরেকবার আসিয়া যাও মন দেখিয়া,
0: হ্যালো
1: নয়ন ভরে
0: হ্যালো,
1: দেখতে যা।
0: আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। আমাদের হ্যালো আকাশবাণী এই অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, এবং আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি সেটি হলো সততা, মানুষের অমূল্য সম্পদ। এবং এই সততা নিয়েই আমাদের আজকে শ্রোতা বন্ধুরা আমাদের বিভিন্নভাবে তাদের মতামত দিয়েছেন। সমাজ গঠনের অন্যতম ভিত্তি এই সততা। সততা এমন একটা গুণ যা একজন মানুষকে শুধু যে সম্মানিত করে তাই নয়, তবে সমাজের তার প্রতি আস্থা তৈরি করে। অর্থ, ক্ষমতা, প্রভাব এগুলো ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু সততার মূল্য কখনো কমে না। ব্যক্তি, পরিবার, কর্মক্ষেত্র সব ক্ষেত্রেই সততা উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। আমরা এই সমাজ গঠনের অন্যতম ভিত্তি সততা নিয়ে আপনাদের টেলিফোন নের আশায় রয়েছি। 9434076705 নম্বরে হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে আপনারা টেলিফোন করুন।

0: অরিজিৎ সিংয়ের কণ্ঠে শুনলেন কেহতা হে খুদা নে ছবির গান। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে, নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705। আমাদের একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে এই মুহূর্তে। হ্যালো আকাশবাণী, হ্যালো।
1: হ্যাঁ নমস্কার দাদা,
0: হ্যাঁ নমস্কার, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: বীরভূম থেকে নিতাই বাবু। নিতাই বাবু আমাদের নিয়মিত শ্রোতা, আমাদের নিয়মিত টেলিফোন করেন, এবং আজকের যে বিষয় সে বিষয় সম্পর্কে অবশ্যই আমরা নিতাই বাবুর কাছে শুনব। নিতাইবাবু, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেটা হলো সততা। সততাই আমাদের
1: হ্যাঁ
0: মানুষের বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ, কি বলবেন?
1: হ্যাঁ দেখুন, সততা হচ্ছে মানুষের সব থেকে বড় সম্পদ,
0: হুম হুম
1: কারণ এখনো এখনো পর্যন্ত সততা হারিয়ে যায়নি।
0: ঠিকই ঠিকই।
1: আমি আমি দেখেছি আমাদের এখানে,
0: হুম
1: হ্যাঁ,
0: হুম হুম
1: একটা একটা একটা ব্যাগে, হ্যাঁ,
0: হুম
1: একটা টোটো চালক
0: হুম
1: 10,000 টাকা সে ফেলে গেছিল একটা
0: আচ্ছা
1: যাত্রী।
0: আচ্ছা
1: হ্যাঁ, তো সেই টাকাটা কিন্তু সেই যে ব্যক্তির বেটে তাকে কিন্তু টোটোওয়ালা ফিরিয়ে দিয়েছিল।
0: হুম হুম
1: তো
0: হুম
1: এই যে একটা সততা,
0: হুম
1: হ্যাঁ, তো মানুষের মধ্যে এই সততাটা হচ্ছে সব থেকে আসল। মানুষের সম্পর্ক গড়ে তোলা সততার মধ্যেই, মানুষের সঙ্গে সম্পর্ক
0: একদমই তাই,
1: রাখা
0: একদমই তাই। হ্যাঁ
1: একদম
0: হ্যাঁ
1: সততা। হ্যাঁ, তো ধরুন সততা এখনো হারিয়ে যায়নি,
0: হুম
1: হ্যাঁ, সততা এখনো আছে।
0: ঠিক
1: তো এইভাবে যেন আমরা মানুষকে সাহায্য করতে পারি
0: ঠিকই,
1: এবং মানুষের সাথে থাকতে পারি, মানুষের সঙ্গে মেলামেশা করতে পারি, মানুষকে
0: একদম
1: ভালোবাসতে
0: একদম
1: পারি,
0: নিশ্চয়ই,
1: এটাই কিন্তু সততার সব থেকে মূল ধন।
0: একদম
1: হ্যাঁ
0: একদম ঠিকই বলেছেন, একদম ঠিক
1: হ্যাঁ
0: কথা। অনেক অনেক ধন্যবাদ
1: আচ্ছা
0: নিতাইবাবু আপনাকে টেলিফোন করবার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আপনি ভালো থাকবেন।
0: হ্যাঁ, আমাদের শ্রোতা বন্ধু টেলিফোন করেছিলেন, বীরভূম থেকে টেলিফোন করেছিলেন নিতাই দাস, আমাদের নিয়মিত শ্রোতা। উনি নিয়মিত আমাদের টেলিফোন করেন। অনেক অনেক ধন্যবাদ নিতাইবাবু আপনাকে টেলিফোন করার জন্য। আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে, নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705। একজন শ্রোতা বন্ধু রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। হ্যালো নমস্কার।
2: জি নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: মে রাকেশ বাত করা, শিমলা সে।
0: রাকেশ, রাকেশ ফ্রম শিমলা?
2: জি ফ্রম শিমলা, হিমাচল প্রদেশ।
0: ও হিমাচল প্রদেশ, ওকে। হিমাচল প্রদেশ সে আপ টেলিফোন কিয়া হ্যায়, বহুত বহুত ধন্যবাদ আপনো। আপকো কেসা লাগ রহা হ্যায়, ওয়েদার কেসা হ্যায় ওয়াহাঁ পর?

0: এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ভাস্কর। আগামীতে সারাদিন ব্যাপী কিন্তু প্রচুর অনুষ্ঠান রয়েছে, লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে, আপনারা টেলিফোন করবেন 9434076705 নম্বরে। এখনকার মতন বিদায় নিচ্ছি এই অনুষ্ঠান থেকে, নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি।
1: সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা ডাব্লিউ

0: আধুনিক গান শুনলেন সঞ্চারী সাহার কণ্ঠে। শিল্পীর সঙ্গে এসরাজে ছিলেন পার্বতীচরণ চট্টোপাধ্যায়, তবলায় গৌতম দাশগুপ্ত। শিল্পীর পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন আজ রাত 8:30 আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারত ও অস্ট্রেলিয়া প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি নতুন যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। দুদিনের নিউজিল্যান্ড সফরে প্রধানমন্ত্রী আজ অকল্যান্ড পৌঁছবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত ও সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। মহারাষ্ট্র সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে। ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির শেষকৃত্য গতকাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ হয়েছে। মরক্কোকে 2-0 হারিয়ে ফ্রান্স বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে। আসছে বিস্তারিত খবরে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারত ও অস্ট্রেলিয়া প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি নতুন যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। অবাধ, মুক্ত, সর্বাত্মক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বার্থে সমুদ্রপথে নিরাপত্তা সহযোগিতার ব্যাপারে দুই দেশ সম্মত হয়েছে। দীর্ঘমেয়াদী ভিত্তিতে অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম ভারতে নিয়ে আসার ব্যাপারে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। মেলবোর্নে তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল শুধুমাত্র দুটি মহাসাগরীয় অঞ্চলের মিলনস্থল নয়, ভারত ও অস্ট্রেলিয়ার মতো দুটো সমমনোভাবাপন্ন যৌথ আকাঙ্ক্ষার প্রতীক।
2: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयास

0: को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
1: সাংবাদিকদের কাছে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র জানিয়েছেন, দুই দেশের প্রধানদের মধ্যে এই আলোচনা অত্যন্ত ইতিবাচক ছিল। দুই দেশের ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এতে প্রতিফলিত হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রেও দুটি দেশ বড় পদক্ষেপ নিয়েছে। 2022 সালের বাণিজ্য চুক্তির পর ভারত ও অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় 50% বেড়েছে। এই ধারাকে অব্যাহত রাখতেই দুই নেতা ব্যাপক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সিইসিএ নিয়ে আলোচনা দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন,
2: The energy that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples.
1: অস্ট্রেলিয়া সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের বিরোধী দলনেতা অ্যাঙ্গাস টেলরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য, শিক্ষা, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, বিনিয়োগ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করতে দ্বিপাক্ষিক সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়। অস্ট্রেলিয়ার সফর শেষে প্রধানমন্ত্রী আজ নিউজিল্যান্ডের অকল্যান্ড পৌঁছবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রায় 4 দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম নিউজিল্যান্ড সফর। এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে প্রবাসী ভারতীয় সম্প্রদায় এবং নিউজিল্যান্ডের নাগরিক উভয় পক্ষই অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী এই সফর ভারত নিউজিল্যান্ড সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিউজিল্যান্ড সফরের মধ্যেই সেদেশে মাওরি নববর্ষ মাতারিকে উদযাপন করা হচ্ছে। এই দুই ঘটনার সংযোগ প্রধানমন্ত্রীর সেদেশ সফরে এক বিশেষ তাৎপর্য যোগ করেছে। এর ফলে সাংস্কৃতিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা ভারত ও নিউজিল্যান্ড সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। তিনি বলেছেন, ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম, সীমান্ত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে কাজ করে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশকে সম্পূর্ণভাবে অনুপ্রবেশ মুক্ত করতে সরকার এক শক্তিশালী ব্যবস্থা করে তুলেছে। গতকাল নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে তিনি এক বৈঠক করেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমান পৌঁছেছেন। সেদেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাকে স্বাগত জানান। ডক্টর জয়শঙ্কর বর্তমানে 11 দিনের কাতার, বাহরিন, কুয়েত, ওমান, নিউ ইয়র্ক এবং ব্রাসেলস সফর করছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া তৈরির জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, ভারতের সংবিধান দেশের সব রাজ্যকে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার দিয়েছে। এর সঙ্গে সঙ্গতি রেখেই মহারাষ্ট্র সরকার চলতি বছরের বাজেট অধিবেশনে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য এই কমিটি গঠন করল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, ভারত বিশ্বের দক্ষতা কেন্দ্র জিসিসি হিসেবে অন্যতম পছন্দের দেশ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে জিসিসির বাণিজ্য সম্মেলনে তিনি বলেন, এর পেছনে মূল কারণ হল শক্তিশালী প্রাতিষ্ঠানিক দক্ষতা ও উদ্ভাবনী পরিমণ্ডল। নতুন দিল্লিতে বণিক সংঘ সিআইআই আয়োজিত ন্যাশনাল জিসিসি বিজনেস সামিটে অর্থমন্ত্রী বলেন, ভারত বর্তমানে 2100-এরও বেশি সক্রিয় এ ধরনের কেন্দ্রের আবাসস্থল, যেখানে 2300,000 পেশাদার সরাসরি কাজ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ শিখ বরাইক এ রাজ্য থেকে রাজ্যসভার 3টি আসনে বিজেপি প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই 3 জন গতকালই বিজেপিতে যোগদান করেন। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, এই 3 জনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। এক দেশ এক নির্বাচন সংক্রান্ত প্রস্তাবিত আইনটি পর্যালোচনা করতে যৌথ সংসদ

0: কেন্দ্রীয় কমিটি আজও আগামীকাল গোয়ায় আলোচনা সভা ও মতবিনিময় করবে। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার আগেই সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামত সংগ্রহের জন্য দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে সংসদীয় কমিটি গোয়া সফর করছে। ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনের ছদিনব্যাপী শেষকৃত্য গতকাল সম্পন্ন হয়েছে। অগণিত সমর্থকদের উপস্থিতিতে মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল জিকর প্রার্থনা কক্ষে তাকে সমাহিত করা হয়। শেষকৃত্যের সমস্ত ধর্মীয় আচার সম্পন্ন করেন খামেনের বড় ছেলে সৈয়দ মোস্তফা খামেনেই। উল্লেখ্য, চলতি বছরের 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনেই মৃত্যুর পর পশ্চিম এশিয়া জুড়ে সংঘাতের সূত্রপাত হয়। মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টি চলেছে। আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
1: দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 5 দিন 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে। বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং কিছুটা হাওড়া। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5 দিন বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার ক্ষেত্রেও বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরের জেলাগুলো, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। মৎস্যজীবীদের জন্য 9 থেকে 10 তারিখের মধ্যে সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
0: এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপ্পে এবং 66 মিনিটে ওসমান দেম্বেলে গোল করেছেন। এদিকে লস এঞ্জেলসের ইঙ্গেলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30 স্পেন খেলবে বেলজিয়ামের বিরুদ্ধে। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের মোকাবিলা করবে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। লর্ডসের মাঠেই প্রথমবার হতে চলা মহিলাদের এই ঐতিহাসিক টেস্ট ম্যাচে হরমনপ্রীত কৌর নেতৃত্ব দেবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারত ও অস্ট্রেলিয়া প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি নতুন যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। দুদিনের নিউজিল্যান্ড সফরে প্রধানমন্ত্রী আজ অকল্যান্ড পৌঁছবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজ দেশকে নিরাপদ করে তুলতে পারে। খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম জীবনকে ছুঁয়ে, বলছেন ভবেশ দাস।
2: 4 দশক আগে কলকাতার মঞ্চে যখন তাকে প্রথম দেখেছিলাম, চমকে গিয়েছিলাম তাঁর উপস্থাপনায়। অনুষ্ঠান শুরুর মুহূর্তের মধ্যেই ডুবে গিয়েছিলাম তার গানে, নাচে, শরীর বিভঙ্গে, মুখমণ্ডলের ভাষায়। সে এক আশ্চর্য সমন্বয়ের শিল্প যা তিনি একাই ধারণ করে আছেন। আর হাতের ওই তম্বুরা যা একতারা সারিন্দার চেয়েও বড়, অথচ তার হাতের সঞ্চালনে যেন কথা বলে উঠছে, শিল্পকে সঙ্গ দিচ্ছে, সে এক অভূতপূর্ব অভিজ্ঞতা। তিনি হলেন তিজন বাই। লোকজ আঙ্গিকে, ছত্তিশগড়ি ঘরানাকে ভারতীয় সাংস্কৃতিক সত্তার আলো দিয়ে বিশ্বের সামনে হাজির করেছেন। চলে গেলেন তিনি আমাদের ছেড়ে সম্প্রতি। মহাভারতের পাণ্ডবদের কাহিনীর পরতে পরতে নাটক ছড়িয়ে উপস্থাপনার নাম হয়েছে পাণ্ডবাণী। কথকদের মুখে কথকতা আমরা অনেক শুনেছি, তাতেও আমরা মুগ্ধ হই। কিন্তু তিজন হাতে তম্বুরা নিয়ে বসে নয়, দাঁড়িয়ে সরল ভাষায়, কণ্ঠস্বরের ওঠানামায়, চোখের মুখের ভাষাগত ইঙ্গিতে যে গভীর ছবিটা আমাদের সামনে তুলে ধরতেন তা ভোলার নয়। ওই তম্বুরা কখনো তার হাতে হয়ে উঠছে ভীমের গদা, বজ্রবান, নৌকর দাঁড়, স্বর্ণিক্ষেপের অস্ত্র। গত শতাব্দীর 80 দশকের মাঝামাঝি সময়ে অভিনেত্রী শাউলি মিত্র যখন কথকতাধর্মী লোকনাট্যের বৈচিত্র্যকে বোঝবার জন্য বিভিন্ন রাজ্যের গ্রামে গঞ্জে ঘুরছিলেন, তখন তিনি গিয়ে পৌঁছেছিলেন ছত্তিশগড়ে তিজনবাইয়ের গ্রাম গণওয়ারিতে। তার আগে শাউলি নিজেও দ্রৌপদীর কাহিনী নিয়ে সকলকে মাতিয়ে দিয়েছেন তার নাথবতী অনাথবতের উপস্থাপনায়।

0: এই কথা তার কাছে জানতে পেরেই তিজান তার মাটির ঘরের উঠোনে দাঁড়িয়েই নেচে গেয়ে পাশা খেলার দৃশ্যটি তুলে ধরলেন। তাছাড়া শুধু মহাভারতের কাহিনী নয়, তার সঙ্গে যে বিশ্লেষণ জড়িয়ে থাকে সেখানে নতুন এবং আধুনিক ব্যাখ্যা উপস্থিত করতেন তিজান। দুর্যোধনের দ্রৌপদীকে অপমান করার বাড়াবাড়িতে ধৃতরাষ্ট্র নাকি ক্রুদ্ধ হয়েছিলেন, তাকে ত্যায্য করতে চেয়েছিলেন, এমনটা নাকি মহাভারতে নেই। কিন্তু তিজানের উপলব্ধি এবং আবিষ্কার তার পরিবেশনায় নিয়ে আসত নতুন মাত্রা। তিজান সারা জীবন ধরে নিজের চারপাশ আর সামাজিক সংস্কারের বেড়া ভাঙতে ভাঙতে এগিয়েছেন। পাধি উপজাতি পরিবারের মেয়ে তিজান, সেখানেই তো কত সংস্কার। গান গাওয়ার জন্য পরিবার থেকেই তো তাকে বের করে দেওয়া হয়েছিল। তার দাদুর কাছে শুনেছিলেন কথকতা দিয়ে মানুষের মন মজানোর গল্প। মাত্র ১৩ বছর বয়সে নিজের গ্রামে কাপালিক ঢঙে পাণভানী পরিবেশন করে পেয়েছিলেন মাত্র ১০ টাকা। কিন্তু ১২ বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল তার। সে বিয়ে এক বছরও টেকেনি, একবার নয়, একাধিক বিবাহ বিচ্ছেদের গল্প আছে তার জীবনে। সেই সব মর্মান্তিক গল্পকে পিছনে ফেলে অথবা রামায়ণ মহাভারতের মতো মহাকাব্যের কাহিনীর সঙ্গে সেই দুঃখ যন্ত্রণা আত্মগত করে নিয়ে বৃহত্তর জীবনবোধের পাঠ নিয়েছেন একা, বলতে গেলে সম্পূর্ণ একা। বিদ্যায়তনিক বিদ্যা নয়, মনের জোরে নিজের ভেতরেই গড়ে তুলেছিলেন নিজস্ব এক পাঠশালা। সেদিক থেকে তাঁকে বীরাঙ্গনাও বলা যেতে পারে। তার অবলম্বন রামায়ণ মহাভারত হতে পারে, কিন্তু তার কাহিনীর সঙ্গে তিজন নিরন্তর যুক্ত করে নিয়েছেন চারপাশের প্রবাহিত জীবনের চলমানতা। তারই সূত্রে মঞ্চে আমরা দেখেছি পাণভানির মধ্যে দিয়ে তিজনের জীবনেরই যেন অলিখিত নাটক। অনেকেই সঙ্গতভাবে বলবেন তিজন তার পরিবেশনায় নিজেকে যেভাবে উপস্থিত করেছেন তা পুরুষতন্ত্রের প্রতাপকে যেন আঘাত করে। কিন্তু এখানে পুরুষতন্ত্র ছোট অর্থে পুরুষ দেখলে হবে না, পুরুষতন্ত্র এখানে ক্ষমতার তন্ত্র। অভিনিবেশের সঙ্গে ওর অনুষ্ঠান দেখলে মনে হবে ওর ভাষ্য, ওর সুর, ওই তম্বুরার ব্যবহার, কথার বিস্ফার, কখনো বিনয়াবনত ভঙ্গির মধ্যে দিয়ে ধ্বনিত হচ্ছে মানবতার স্বর, ধর্মীয় সংকীর্ণতার সেখানে কোনো স্থান নেই। তিজানবাই নজর কেড়েছিলেন ছত্তিশগড়ি নাট্যচর্চার সাধক হাবিব তানভীরের। তিনিও এই শিল্পীকে হাজির করেছেন বিভিন্ন অনুষ্ঠানে। শ্যাম বেনেগাল যখন তৈরি করেছিলেন ভারত এক খোঁজ নামে ছবি, সেখানেও তিনি তিজনকে সার্থকভাবে তুলে ধরেছিলেন স্বমহিমায়। পদ্মশ্রী থেকে পদ্মবিভূষণ হয়ে সঙ্গীত নাটক ডক্টরেট অনেক সম্মান পেয়েছেন, পেয়েছেন বিদেশেও। আর আমরা বলব তিজন ছিলেন পীড়িত জীবনকে ছাপিয়ে জীবনকেই ছুঁয়ে থেকে মহৎ জীবনে উত্তরণের শিল্পী।
1: সমীক্ষা শেষ হল, বললেন ভবেশ দাস।

আকাশবাণী শিলিগুড়ি, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মিয়া মালহার রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

0: এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন মিয়া মালহার রাগে খেয়াল। শিল্পী ছিলেন পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।
2: আকাশবাণী শিলিগুড়ি, সীমান্ত কথা। সীমান্ত ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবাসী মানুষদের জীবন জীবিকার চালচিত্র।

0: আমাদের জানালেন গ্রাম পঞ্চায়েত সদস্য সৌরভ সাহা।
1: নমস্কার।
2: নমস্কার।
1: যে গ্রাম পঞ্চায়েত অফিস আমরা রয়েছি, সেই পঞ্চায়েতের একটা পরিচয় যদি দেন সংক্ষেপে।
2: এখানে আমাদের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত জলপাইগুড়ি সদর ব্লকের আন্ডারে পড়ে এবং এটা মূলত কৃষি প্রধান এলাকাই বটে এবং তার সঙ্গে কিছু চা বাগান, ছোটো মতো দু একটা ফ্যাক্টরিও আছে। তো সেখানে আমাদের বিভিন্ন রকম স্কিমের কাজকর্ম চলে। এখানে MGNRDS যেটা 100 দিনের কাজ বলেই আমরা পরিচিত সবার কাছে, সেটা বিভিন্ন ধরনের স্কিম চলে। আমাদের এখানে ছোট পুকুর, ফিশারি, সেই পুকুরের মাধ্যমে আমরা মৎস্য চাষেরও ছোট গরিব বেনিফিশিয়ারি বা মার্জিনাল ফার্মারদের সেই সুযোগ করে দেওয়ার আমরা চেষ্টা করি। কিছু পতিত জমিকে ডেভেলপ করে দিয়ে আমরা তাদেরকে চাষযোগ্য করে দেওয়ার চেষ্টা করেছি। এই সমস্ত স্কিম আমরা NRDS এর মারফত করে থাকি। পাকা রাস্তাও করেছি, বিভিন্ন কালভার্ট নির্মাণ, ছোট ছোট RBM বা মোরামের রাস্তা করেছি। মূলত যেটা আমাদের পরিকাঠামোর দিকের উন্নয়নের দিক থেকে লক্ষ্য করে সেই কাজগুলোই বেশিরভাগ করা হয়। কিছু টয়লেট ব্লক করেছি এবং আগামীতে গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতকে নির্মল করার জন্য আমরা খুবই দ্রুত এগোচ্ছি। আগামী 30শে জানুয়ারি আমরা টার্গেট নিয়ে পঞ্চায়েতকে নির্মল ঘোষণা করব। পপুলেশন হচ্ছে 23,542, তার মধ্যে পুরুষ জনসংখ্যা হচ্ছে 12,018 এবং মহিলা জনসংখ্যা হচ্ছে 11,524।
1: আরেকটা বিষয় যেটা জানতে চাইছি, যেহেতু এটি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়াতে গ্রাম পঞ্চায়েত, তো এখানে বর্ডার এরিয়ার ডেভেলপমেন্টের কি কোনো কাজকর্ম বা এই ধরনের কিছু চলছে?
2: বর্ডার এরিয়া ডেভেলপমেন্টের কাজ মূলত গ্রাম পঞ্চায়েত থেকে হয় না, এগুলো ওই CPWD বা ওই সদর পঞ্চায়েত সমিতি এগুলোর থেকেই বেশি হয়। তো ছোটখাটো তদারকির কাজকর্ম থাকলে সেগুলো আমরা করি এবং বর্ডার এরিয়ার বিশেষত মানুষের যে কাজগুলো, ছোটো হয়তো বর্ডার সেই রোডটাকে অ্যাভয়েড করে রাতে চলার জন্য হয়তো ইমার্জেন্সি ছোটো কোনো রাস্তা তৈরি করা, সেগুলো আমরা ডিপির ছোটোখাটো ফান্ড থেকে সেগুলো আমরা রাস্তা করে দিয়ে থাকি। ধন্যবাদ।
0: গোড়ালবাড়ি গ্রামে বসবাসকারী এক কৃষক ভাই পবিত্র অধিকারী, তার সঙ্গে কথা বললাম তার জীবন জীবিকা সম্পর্কে।
1: নমস্কার। কি কি ধরনের চাষ হয় আপনার এখানে?
3: চাষ তো বিভিন্ন ধরনের হয়, আলু, পটল, লঙ্কা, বেগুন সব ধরনের হয়।
1: আপনার বাড়িতে কে কে আছে?
3: বাবা মা, দাদা, ভাই বোন সবাই আছে।
1: বাচ্চা কয়জন?
3: একজন বাচ্চা।
1: কি করে সে?
3: পড়াশোনা করে গোয়ালবাড়ি হাই স্কুল।
1: কোন ক্লাসে?
3: ফাইভে।
1: আপনি তো এই মুহূর্তে দেখছি মাঠে কাজ করছেন, জমিতে কি লাগাচ্ছেন?
3: পটল লাগাচ্ছি।
1: চাহিদা কিরকম রয়েছে?
3: পটলের চাহিদা তো ভালোই রয়েছে এবং দামও ভালো পাই।
1: কত বিঘা জমি আপনার রয়েছে?
3: 10 বিঘা।
1: এই 10 বিঘাতে কি আপনি পটল করছেন নাকি?
3: না না, 1 বিঘা।
1: কিরকম পরিমাণ উৎপাদন পটলের?
3: মোটামুটি 40-50-60 হাজার টাকার মতো বিক্রি হয়।
1: তো এগুলো বিক্রি করেন কোথায়?
3: আমাদের সবার হাট বাজারে বা জলপাইগুড়ি দিন বাজারে নিয়ে যাই।
1: খরচ কিরকম হচ্ছে?
3: এখন 8-10 হাজার টাকা হয়।
1: লাভ কিরকম হবে তাহলে?
3: লাভটা ভালোই হয়।
1: এই যে কৃষি কাজ আপনি করছেন, কতদিন ধরে করছেন?
3: এটা আমি 10-12 বছর থেকে করতেছি।
1: আপনাদের পরিবারে কি সবাই কৃষি কাজের সঙ্গে যুক্ত?
3: সবাই কৃষি কাজ।
1: তো জল সেচ কিভাবে করেন? জমিতে তো অনেক সময় জলের দরকার হয়।
3: সেলো বসানো আছে, দূর থেকে নিয়ে আসে বা নদী আছে।
1: রাস্তাঘাট কিরকম?
3: রাস্তাঘাট ভালো, পাকা রাস্তা।
1: আর পানীয় জল ব্যবস্থা কিরকম রয়েছে আপনার এখানে?
3: পানীয় জলের ব্যবস্থা ওই তো রাস্তার মধ্যে নল বসানো আছে, সেই নলকূপ থেকে নিয়ে যাই।
1: যদি বাড়িতে কেউ অসুস্থ হয় তখন আপনারা কি করেন?
3: তখন আমরা সদর হাসপাতালে নিয়ে যাই।
1: আপনার বাড়িতে কে কে আছে?
3: বাবা মা, দাদা, ভাই বোন সবাই আছে।
1: বাচ্চা কয়জন?
3: একজন বাচ্চা।
1: কি করে সে?
3: পড়াশোনা করে স্কুল, গোয়ালবাড়ি হাই স্কুল।
1: কোন ক্লাসে?
3: ফাইভে।
1: ধন্যবাদ।
0: কৃষি আমাদের গ্রামীণ অর্থনীতির অন্যতম ভিত্তি। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে গ্রামেগঞ্জে। নতুন প্রজন্ম উৎসাহিত হচ্ছে এই প্রযুক্তির ব্যবহারে। আমরা পেয়ে গেলাম এমন একজন যিনি বেশ কয়েক বছর ধরে ট্রাক্টর, পাওয়ার টিলার চালানোর কাজ করছেন, সেই সঙ্গে স্থানীয় যুবকদের এই কাজে স্বনির্ভর হতে সাহায্যও করছেন। শম্ভু মণ্ডল,
1: এখানে কতদিন ধরে এই ট্রাক্টর চালানোর কাজ করছো?
4: এখানে 5 বছর হলো।
1: এই যে ট্রাক্টর চালানো হয়, তো সময় কিরকম লাগে এই জমিগুলোকে তৈরি করতে?
4: সময় 1 বিঘাতে 6 লিটার তেল লাগে, তো সময় লাগে 10-15 মিনিট।
1: তো যেখানে যেখানে তুমি এই ট্রাক্টর গুলো চালাচ্ছো সেগুলো কি সবই এই বর্ডার এরিয়াতেই?
4: হ্যাঁ, বর্ডার এরিয়াতে।
1: এই কাজটা করতে গিয়ে তোমার মানে কারোর কাছ থেকে তুমি প্রশিক্ষণ বা কোনো ট্রেনিং কি নিয়েছিলে?
4: হ্যাঁ নিয়েছিলাম।
1: কোথায় নিয়েছিলে?
4: আমার গুরু ছিল একজনে, আমার হাতে গায়ে দিয়েছিল, শিখেছি।
1: মানে এইভাবে তুমি নিজের চেষ্টা শিখে গেছো?
4: নিজের চেষ্টা শিখেছি।
1: তো তুমি কি এখনো কাউকে ট্রাক্টর চালানো শেখাও নাকি তুমি একাই চালাও, বা তোমার কি কোনো সহযোগী কেউ আছে?
4: আমার হাতে 10-12টা ছেলে শিক্ষা পেয়েছে, ওরা কাজ করে খাচ্ছে এখনো।
1: পড়াশোনা তোমার কত দূর?
4: ক্লাস 4 অবধি পড়াশোনা করেছি।
1: তোমার কি নিজস্ব ট্রাক্টর আছে নাকি তুমি অন্য কারো ট্রাক্টর চালাও?
4: নিজস্ব ট্রাক্টর আছে বাড়িতে।
0: গোড়ালবাড়ি

0: পঞ্চায়েতের কৃষি দপ্তরের কৃষি প্রযুক্তি সহায়ক মানস কুমার নাগ, যিনি আমাদের বর্তমান এই সীমান্ত এলাকার চাষবাস সম্পর্কে জানালেন।
1: নমস্কার মানসবাবু, আপনি আমাদের একটু সংক্ষেপে বলবেন, এই যে গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকাতে কৃষি প্রধান যেহেতু এলাকা, তো এখানকার কৃষি চাষবাসের অবস্থাটা কিরকম?
2: এখানকার চাষবাস প্রধানত ধানটা তো অবশ্যই, তারপরে আলু, আলু চাষ ব্যাপক হারে আমাদের এই গড়ালবাড়ি অঞ্চলে হয়ে থাকে, তারপরে পাট, তিল এবং লঙ্কা, তারপরে সবজির মধ্যে কপি, বেগুন যথেষ্ট চাষ হয়ে থাকে, বাকি অন্য অন্য সবজি। আমাদের অফিস থেকে আমরা খুব চেষ্টা করি যাতে ডাল চাষ করার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু আমাদের এদিককার কৃষকরা ডাল চাষে ঠিক অতটা মানে ভরসা পায় না, কারণ আলু চাষটাই ওনারা প্রাধান্য দেয় দিয়ে থাকে। আর গড়ালবাড়ি অঞ্চল অনেক বড় অঞ্চল, আমাদের দক্ষিণ সাইডে একটা অঞ্চল আছে যেটা প্রধান পাড়া বলা হয়, ওই এলাকায় আমরা বর্তমানে গত 3 বছর ধরে জিরো টিলার্স মেশিন দিয়ে গম কাটানোর চেষ্টা করছি। ওখানে গত বছরও আমাদের প্রায় 150 বিঘার মতো গম হয়েছে, এবছর আমার টার্গেট আছে প্রায় 150 বিঘা এবং তার থেকে বাড়ানোর জন্য অলরেডি আমরা বিজন ডিজন গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া ওখানে স্টোরেজ করা হয়েছে। আর এগ্রিকালচার অফিস থেকে যতটা চেষ্টা করা, যেমন মনে করুন পাটের বীজ, তারপরে ডালের বীজ, তারপরে সরষের বীজ, যেরকম যেরকম বীজ আছে, যেমন গমের বীজ এসছে, গমের বীজ এবং ধানের বীজ, তিলের বীজ, সব রকম বীজই আমরা দিয়ে থাকি এবং ওনাদের জন্য কেসিসি করা, এবং অনেক কেসিসি আমি এর মধ্যে অনেক কেসিসি করানো হয়েছে 2-3 বছরের মধ্যে। চাষবাস সম্বন্ধে ওনাদের ট্রেনিং দেওয়া, পার্সোনাল ল্যাপটপ নিয়ে ওনাদের কাছে যাই, গিয়ে আমি 10-12 জন 15 জনকে এক ঘরের মধ্যে বসিয়ে আমি দেখাই যে আলু চাষে এই রোগ হতে পারে, এই রোগ হলে পরে সিমটমটা এইরকম, তার জন্য আপনারা এই ওষুধ ব্যবহার করবেন।
1: সচেতনতা বোধ কিরকম রয়েছে, যেরকম ক্রপ ইন্স্যুরেন্স, কিষাণ ক্রেডিট কার্ড বা আর অন্যান্য যাতে ঋণ পেতে পারে, সেরকম চাষিদের মধ্যে কি কোনো ফার্মার্স ক্লাব বা সেরকম কিছু?
2: না, ফার্মার্স ক্লাব তো সেরকম আমার চোখে পড়েনি, কিন্তু কিষাণ ক্রেডিট কার্ড যেটা বলছেন আপনি সেটা অনেক সচেতনতা বেড়েছে এবং অনেকের কিষাণ ক্রেডিট কার্ড আমি আসার আগেও দেখেছি কিছু লোকের ছিল এবং তারপরে অনেক হয়েছে।
1: ধন্যবাদ মানসবাবু।
0: উত্তর গড়ালবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রসিকুল ইসলাম, তিনি এই এলাকার শিক্ষা ও অন্যান্য দিক তুলে ধরলেন আমাদের সামনে।
1: নমস্কার।
3: মোট কতজন এখানে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে স্কুলে?
4: আমার এই স্কুলে মোটামুটি বর্তমানে 116 জন ছাত্রছাত্রী আছে, আমরা 4 জন শিক্ষক আছি।
3: এর মধ্যে ছেলে মেয়ে মানে কতজন?
4: ছেলে হচ্ছে 66 জন আর মেয়ে হচ্ছে 50 জন।
1: এরা মোটামুটি কোন কোন এলাকা থেকে আসে এই স্কুলে?
4: এটা আমাদের এই স্কুলের পার্শ্ববর্তী গ্রাম, 3-4টা গ্রাম থেকে আসে।
1: বাচ্চাদের মধ্যে উৎসাহ কিরকম দেখছেন পড়াশোনার ক্ষেত্রে?
4: বাচ্চাদের উৎসাহ আমরা ভালোই পাই, গার্জিয়ানরাও সহযোগিতা করেন, অনেকে আসেন, আমরা মাঝে মাঝে ওদেরকে নিয়ে আলোচনা করি।
1: আপনাদের স্কুলে খেলার মাঠ বা পানীয় জলের ব্যবস্থা এগুলো কিরকম রয়েছে?
4: পানীয় জলের ব্যবস্থা মোটামুটি খারাপ না, আর খেলার মাঠ আমাদের স্কুলটাতে জায়গা একটু খেলাধুলার পক্ষে ঠিক উপযুক্ত না আর কি, খেলার মাঠের একটু সমস্যা আছে, খেলাধুলার মরশুমে আমরা অন্য মাঠে নিয়ে প্র্যাকটিস করাই।
1: এই বাচ্চাদের দুপুরে খাওয়ার যে বিষয়টা মিড ডে মিল, এটা কিরকম চলছে আমাদের?
4: মিড ডে মিল তো সেলফ হেল্প গ্রুপের আন্ডারে খাওয়ানো হয়, ওদের এদের উপরে দায়িত্ব দেওয়া হয়, এরাই রান্না করে খাওয়ান, আমরা তো তারও কি করি।
1: শিশুদের সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বা তাদের যাতে মনসংযোগ চরিত্রের বিকাশ ঘটে সেক্ষেত্রে আর কি আপনারা কর্মসূচি নিয়েছেন?
4: এই সম্বন্ধে তো আমরা টুকটাক যতগুলো পারি কিছুগুলো করাই, কিন্তু সামগ্রিকভাবে প্রতি বছর করতে পারি না।
1: এই স্কুলের ছাত্রছাত্রীদেরকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, আপনি হয়তো শুনেছেন সরকার থেকে একটা স্বচ্ছ ভারত অভিযান চলছে সারা ভারত জুড়ে, তো সেটা নির্মল ভারত অভিযান, তো এটা আপনারা এখানে কিভাবে আপনারা বাস্তবায়িত করেন?
4: আমরা শিশুদের প্রতিদিন এই ব্যাপারে আমরা ওয়াকিবল করাই, আমরা প্রতিদিন ক্লাসেও আলোচনা করে দিই যে খাওয়ার আগে হাত ধোয়া, খাওয়ার পরে হাত ধোয়া, তারপরে জামা প্যান্ট পরিষ্কার রাখা, হাতের নখ, চুল, মুখ এগুলো পরিষ্কার রাখা, এগুলো নিয়মিত আমরা তত্ত্বাবধান করি এবং বাচ্চাদের ক্লাসে আলোচনা করে দিই।
1: এই অঞ্চলটা যেহেতু আপনি একটু আগে বললেন যে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রয়েছে, তো এখানে ধরুন সম্প্রীতির ব্যাপারটা কিরকম রয়েছে?
4: আমরা দেখি যে উৎসব মরশুম, দুর্গাপূজার সময় মেলা হয়, লক্ষ্মী পূজার মেলা হয়, আমাদের স্কুলে পার্শ্ববর্তী মাঠ সেটাকে মধুবাবুর মেলা বলে, এখানে সব জাতির লোক আসে, সবাই আনন্দ উপভোগ করে, একত্রে মিলিত হয়ে খুব সম্প্রীতির বন্ধনে যেমন আবদ্ধ হয়ে থাকি, সব জাতির মানুষ মিলিতভাবে আমরা এই উৎসবগুলোকে সুন্দরভাবে পালন করি।
1: ধন্যবাদ।
0: এই গড়ালবাড়ি গ্রামের মহিলারাও ক্রমশ আত্মনির্ভর হচ্ছেন, হচ্ছেন সচেতন নানাভাবে, সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বিভিন্ন কাজে নিয়োজিত হচ্ছেন এখানকার মহিলারা। এমনই একটি

0: সেলফ হেল্প গ্রুপের দলনেত্রী ভক্তি সরকার, কথা বললাম তার সঙ্গে।
1: নমস্কার।
2: নমস্কার।
1: আপনার যে সেলফ হেল্প গ্রুপ রয়েছে সেটার নাম কি?
2: সাথী।
1: কত বছর ধরে হয়েছে এই আপনার সেলফ হেল্প গ্রুপ?
2: 10 বছর।
1: মূলত কি ধরনের কাজ করে থাকে আপনাদের এই সেলফ হেল্প গ্রুপটি?
2: মাছের চাষ করা হয়, লোন উঠায়, আবার গরু ছাগল এগুলার ব্যবসা করা হয়, পালন পালন করা হয়।
1: কতজন সদস্য আছে আপনাদের এই গ্রুপে?
2: 11 জন।
1: সরকারি ভাবে কিভাবে আপনারা ঋণ পেয়েছেন? গ্রেডেশন হয়েছে আপনাদের সেলফ হেল্প গ্রুপে?
2: হ্যাঁ, দুইবার হয়েছে।
1: মানে কত পরিমাণ টাকা আপনারা পেয়েছেন?
2: আমরা লোন হিসাবে পাইছি 1,75,000, আর পার্সোনাল আছে কিছু।
1: তো আপনারা কেমন আছেন? কোনো সমস্যা বা কোনো অসুবিধা হয় এই সীমান্ত লাগোয়া গ্রামে থাকার সময়?
2: না, আমাদের কোনো অসুবিধা নাই।
1: যারা আপনার সদস্য এই সেলফ হেল্প গ্রুপে তারা কারা কারা রয়েছেন?
2: মুসলিম, হিন্দু, সবাই মিলেমিশে করি, কোনো অসুবিধার মুখোমুখি হয় না, আমরা মিলেমিশে করি। তো
1: আপনারা যে গ্রাম থেকে থাকেন এই গ্রামটির সঙ্গে শহরের বা অন্যান্য জায়গার যোগাযোগ ব্যবস্থাটা কিরকম?
2: ভালো।
1: সেলফ হেল্প গ্রুপের পাশাপাশি সংসার যে করছেন আপনার কোনো অসুবিধা হয় না?
2: না, অসুবিধা হয় না, সব সামলে নিতে হয়।
1: খাওয়ার জল আপনারা কোথা থেকে পান?
2: আমরা টাইম কল থেকে জল।
1: আপনার বাড়িতে জ্বালানি কি আছে, গ্যাসের সংযোগ আছে না কি?
2: না, খড়ি দিয়ে রান্না করি।
1: গ্যাসের কোনো সংযোগ পান নেই?
2: না।
1: যে সমস্ত জিনিস উৎপাদন হয়, যেরকম আপনি বললেন আলু উৎপাদন হয়, মাছ হয়, এগুলো বিক্রির ক্ষেত্রে কি কোনো রকম সুযোগ সুবিধা বা অসুবিধা কি রয়েছে?
2: বিক্রির ক্ষেত্রে এখান থেকে নিয়ে যায়, আমাদের তো মাছটা সব বাজারে পৌঁছে, আর আলু এখান থেকে বিদেশে নিয়ে যায়, এখানে কিনতে আসে বাইরের লোক।
1: ধন্যবাদ।
0: গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন গ্রাম সানুপাড়া, সেখানে পেয়ে গেলাম এক স্কুল পড়ুয়া পাপ্পু রায়কে। ষষ্ঠ শ্রেণীর ছাত্র, পড়াশুনোর পাশাপাশি খেলাধুলো ও লোকসঙ্গীত চর্চা করে পাপ্পু। আসুন শোনা যাক তার কণ্ঠে লোকসঙ্গীত।
3: ও মরে শোনে কে বনুসুর, ও মরে মনের কথা শোন, না করং আর লেখা পড়া, বনু মোর বিনি মোরে ভাঙিয়া হাগিছি মন। হাইরে না করং আর লেখা পড়া, বনু মোর বিনি মোরে ভাঙিয়া হাগিছি মন। ভিড় গাড়ির কলি যাওয়া সরিলি না সহি মন, ভিড় গাড়ির কোলে যাওয়া সরিলে না সই মোর, ভিড় দেখিয়া চ্যাংরা গুলা চাপে মরে গোর, ভিড় দেখিয়া চ্যাংরা গুলা চাপে মরে গোর। দিমে সেদিন ঘামরে বন্ধু ছাদন পিড়ির চায়, দিমে সেদিন রে বনু কপে সহা যায়, দিমে সেদিন ঘামরে বন্ধু ছাদন পিড়ির চায়, দিমে সেদিন রে বনু কপে সহা যায়। ও মোর শোনে কে বনু সুর, ও মোর মনের কথা শোন, না করং আর লেখা পড়া, বনু মোর বিনি মোরে ভাঙিয়া গিছে মন।
0: সীমান্ত কথা আজ এ পর্যন্তই। সংকলন ও প্রযোজনা অরুণ কুমার।

আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। একটি ঘোষণা। আকাশবাণী বিবিধ ভারতী প্রচার তরঙ্গে শুরু হয়েছে নিয়মিত লাইভ ফোন ইন পর্ব। প্রতিদিন সকাল 9টায় ইন্দ্রধনু অনুষ্ঠানে, সকাল 11টায় চয়নিকা এবং সন্ধে 6:05 গানের ভেলা অনুষ্ঠানে সরাসরি আমাদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন শ্রোতা বন্ধুরা। অংশগ্রহণ করতে ফোন করুন 7319145333। আরও একবার বলছি 7319145333। আকাশবাণী শিলিগুড়ির বিবিধ ভারতী প্রচার তরঙ্গে শুরু হয়েছে এই নতুন আয়োজন, আপনাদের সকলকে জানাই আন্তরিক আমন্ত্রণ। ঘোষণাটি শেষ হলো।

ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uw.in.mohfw.chat দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন রজনীকান্তের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী পান্নালাল ভট্টাচার্য।

রজনীকান্তের গানের অনুষ্ঠান শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান NCERT।

শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান কিছু কথায় কিছু গানেতে। স্টুডিওতে আমি আছি সায়ন্তন। শ্রোতা বন্ধুরা, আজ 10ই জুলাই, আজ জাতীয় মৎস্যজীবী দিবস অর্থাৎ ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে। নদীমাতৃক ভারতের সংস্কৃতি ও খাদ্য তালিকায় মাছ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষ করে বাঙালি সমাজে মাছে ভাতে বাঙালি শব্দবন্ধটি কেবল একটি খাদ্যাভ্যাস নয়, এটি আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ। প্রতিবছর 10ই জুলাই ভারত জুড়ে পালিত হয় জাতীয় মৎস্যজীবী দিবস। এই দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য হল দেশের কোটি কোটি প্রান্তিক মৎস্যজীবী ও মৎস্য চাষীদের অক্লান্ত পরিশ্রমকে সম্মান জানানো এবং দেশের খাদ্য নিরাপত্তায় তাদের অবদানকে স্মরণ করা। শ্রোতা বন্ধুরা, আজকের কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে আমাদের বিষয়ভাবনা এই জাতীয় মৎস্যজীবী দিবস অর্থাৎ ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনায় আসব, তবে তার আগে শুনে নিই আজকের অনুষ্ঠানের প্রথম গানটি আশা ভোসলের কণ্ঠে।

0: হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন?
1: দাদা ভাই নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল।
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল। দাদা ভাই
0: প্রবীর বাবু, বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ খুব ভালো আছি দাদা ভাই, আপনি কিরকম আছেন দাদা ভাই?
0: ভালো আছি, অনেক দিন পর।
1: হ্যাঁ দাদা ভাই, সর্দি মনে হচ্ছে, গলায় সর্দি আছে মনে হচ্ছে, গলাটা একটু বসা বসা আছে।
0: না, সেরকম কিছু না, এখানে একটু বৃষ্টি চলছে এই আর কি।
1: হ্যাঁ জানি জানি, কিন্তু আমাদের আমাদের
0: সর্বত্রই।
1: এদিকে, হ্যাঁ আমাদের এদিকে পুষ্প বৃষ্টি দাদা ভাই,
0: হুম হুম হুম হুম
1: আর আপনাদের তো ভারী বৃষ্টি, কিন্তু
0: হুম
1: আমাদের তো পুষ্প বৃষ্টিতে আমাদের আর কি জায়গাগুলো এমন হয়ে গেছে, কাদা হচ্ছে, কিন্তু
0: হুম
1: কাজের কাজ কিছু হচ্ছে না, চাষের খুব মানে ইয়ে।
0: হুম
1: আর আজকে বিষয় দিয়েছেন মৎস্যজীবীদের নিয়ে,
0: আজকে
1: মাছ,
0: জাতীয় মৎস্যজীবী
1: হ্যাঁ
0: দিবস।
1: মৎস্যজীবী, হ্যাঁ
0: হুম
1: দিবস। তাতে দাদা ভাই, বাঙালিরা মাঠে ভাতে বাঙালি,
0: হুম
1: এই মাছ যদি মানে যারা মাছ ধরে অদূর সমুদ্রে গিয়ে তারা মাছ মানে নিজের জীবনকে বিপন্ন করে মাছ নিয়ে আসে,
0: হুম
1: তো সেই মাছ আমরা খাই এবং সেই মাছ

0: না হলে তাদের তাদের তাদের একটা জীবিকা নির্বাহ করে ওই মাছ ধরে,
1: হুম
0: এবং আমরা সেটা খেয়ে আমাদের একটু তৃপ্তি করি, যে রচনা মানে
1: হুম
0: মাছের রচনাটা যেমনি ইলিশ মাছ যতই দাম হোক,
1: হুম
0: মানে বছরের স্বাদ একবার তো একটু নিতেই হবে, খেতেই হবে
1: ঠিকই
0: আপনার তো সেই জায়গায়। যাই হোক দাম, এখন এখন মাছের দাম হচ্ছে 2,000 টাকা কেজি, যেটা 1 কেজি 250, 1 কেজি 1.5 কেজি
1: হুম
0: ওজন,
1: হুম হুম
0: সেটা 2,000 টাকা দাম।
1: হুম
0: আর এমনি যেগুলো সেই খোকা ইলিশ মানে ওই 250 300, এগুলো আপনার 700 টাকা কেজি।
1: হুম হুম
0: মানে যতই দাম, মানে আমাদের জীবনের এই একটা জিনিস। আর এমনি কাতলা মাছ রুই মাছ আমাদের গ্রাম অঞ্চল তো,
1: হুম
0: এইগুলো আপনার ওই 180, কোনো সময় 150, কোনো সময় যে চারা পোনা
1: ওঠা
0: গুলো,
1: নামা করে। হুম
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হুম
0: ওইটা আর কি চালানি, মানে যেভাবে আমদানি হয় তারপরে ওই দামটা হয়।
1: ঠিকই
0: কিন্তু
1: ঠিকই
0: হ্যাঁ তো আর আর আমাদের এখানে ওই বিকেলবেলায় ক্যাম্পের মোড় বলে আছে,
1: হুম
0: তারা ওই নদী থেকে মাছ ধরে নিয়ে আসে,
1: হুম হুম
0: তো সেইখানে মাছ নানা রকম মাছ পাওয়া যায়,
1: হুম
0: এবং সেই মাছ আর কি মানে দাম সেরকম যেরকম যেরকম আমদানি সেরকম সেরকম দাম।
1: হুম
0: যেমনি ট্যাংরা ট্যাংরা মাছ হলে আপনার ওই 300 400 ট্যাংরা মাছ,
1: হুম
0: আর আর এমনি গেলে চারা পোনা কিংবা ওই একটা আড় মাছ বলে একটা আছে, সেটা আপনার 400 টাকা কেজি, বাপরে।
1: হুম হুম
0: হ্যাঁ আর আমাদের এখানে সেই লাইলন টেকার পাওয়া যায়, মানে আপনার মতন আর কি ওই ওটা আছে, ওইগুলো দাম আমাদের এখানে একটু বেশি আর কি, মাগুর মাছ শোল মাছ যেগুলো আর কি আগাছা মাছ আর কি,
1: হুম
0: তো
1: হুম
0: সেইগুলো আর কি আপনার ওই 600 400 600 এরকম দাম।
1: ঠিকই ঠিকই। অর্থাৎ আজকে
0: হ্যাঁ
1: জাতীয় মৎস্যজীবী দিবস উপলক্ষে বাঙালিদের কাছে
0: হ্যাঁ
1: কিন্তু এটা একটা উল্লেখযোগ্য দিন, কারণ
0: একশো
1: শুধুমাত্র
0: একশো
1: খাওয়া খাওয়া নিয়ে নয়, মানে যে সমস্ত মৎস্যজীবী এবং মৎস্য চাষিরা রয়েছে তাদের
0: হ্যাঁ হ্যাঁ
1: পরিশ্রমকে সম্মান জানানোর একটি
0: হ্যাঁ
1: দিন এটা।
0: তারা দাদাভাই একটা জিনিস বলি, সমুদ্রে অদূর সমুদ্রে আপনারা যে এই রেডিও মাধ্যমে তাদেরকে সতর্ক করেন যে আজকে কিন্তু
1: হুম
0: আপনারা ফিরে আসুন, বৃষ্টি হতে পারে কিংবা সমুদ্র উত্তাল হতে পারে,
1: হুম হুম
0: এই জিনিসগুলো রেডিওর মাধ্যমে তারা কিন্তু রেডিওটা সব সময় আর কি লাগিয়ে রাখে।
1: হুম
0: হ্যাঁ তো
1: হুম
0: এই
1: হুম
0: রেডিওর মাধ্যমে তারা কিন্তু সব এই যে ঝড় ঝঞ্ঝা এগুলো কিন্তু বুঝতে পারে, এবং তারা
1: ঠিকই
0: ওইভাবে মাছ ধরে। তো
1: একদমই
0: রেডিও আমাদের কিন্তু মৎস্যজীবী দিবস যতই হোক, রেডিওকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু চলবো এবং চলতে হবে,
1: ঠিকই
0: অদূর
1: একদমই
0: ভবিষ্যৎ।
1: একদমই
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ তো আপনারা যে ইয়েগুলো সতর্ক বার্তাগুলো দেন, এর জন্য আপনাদেরকেও শতকোটি প্রণাম দাদা ভাই, আপনারা এইভাবে চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ তারা তো মাছ ধরছে, তাদের তো জীবনের একটা ঝুঁকি আছেই, কিন্তু আপনারাও সেই ঝুঁকির থেকে ওদেরকে অনেক সতর্ক করেন। হ্যাঁ এইটুকু বললাম দাদা ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনিও
0: হ্যাঁ
1: খুব ভালো থাকবেন, নমস্কার।
0: হ্যাঁ ভালো ভালো, হ্যাঁ নমস্কার নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, আজ 10ই জুলাই, আজ জাতীয় মৎস্যজীবী দিবস। এই বিশেষ দিবসটির সূচনা হয়েছিল একটি যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কারের হাত ধরে। 1957 সালের 10ই জুলাই উড়িষ্যার অঙ্গুলে ভারতের দুই প্রখ্যাত মৎস্য বিজ্ঞানী অধ্যাপক ডক্টর হীরালাল চৌধুরী এবং ডক্টর কে এইচ আলী কুনহি প্রথমবার সফলভাবে কৃত্রিম উপায়ে কার্ভ জাতীয় মাছের অর্থাৎ রুই কাতলা মৃগেল এই সমস্ত মাছের প্রজনন ঘটাতে সক্ষম হন। বিজ্ঞানের ভাষায় এই পদ্ধতিকে বলা হয় ইনডিউসড ব্রিডিং বা প্ররোচিত প্রজনন। এই আবিষ্কারের আগে মৎস্য চাষিদের সম্পূর্ণভাবে নদী থেকে প্রাকৃতিক উপায়ে মাছের পোনা সংগ্রহের ওপর নির্ভর করতে হতো, যা ছিল অত্যন্ত অনিশ্চিত এবং কষ্টসাধ্য। এই দুই বিজ্ঞানীর জেদ এবং গবেষণার ফলেই ভারতের মৎস্য চাষে এক নতুন দিগন্তের উন্মোচন হয়। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতেই ভারত সরকার প্রতি বছর 10ই জুলাই দিনটিকে জাতীয় মৎস্যজীবী দিবস হিসেবে ঘোষণা করে। আপনারা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। কথা তো অনেক হলো, এবার চলে যাই গানে। পরবর্তী গানটি শুনে নিই কিশোর কুমারের কণ্ঠে।

0: হ্যালো,
1: হ্যালো, কে বলছেন?
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার,
1: নমস্কার।
0: আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে।

0: অমিতাভ ঘোষ কথা বলছি দাদা ভাই।
1: অমিতাভ বাবু বলুন।
0: বৃষ্টি হচ্ছে ভীষণ
1: হুম
0: লাগাতার
1: হুম
0: আমাদের এখানে, 1 ঘন্টা ধরে বৃষ্টি হলো। হ্যাঁ, সব ইন্টারনেট ইন্টারনেট সব আউট।
1: আচ্ছা, সর্বত্রই বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গ
0: হ্যাঁ,
1: জুড়েও।
0: আমাদের তো অস্বাভাবিক বৃষ্টি।
1: হুম বলুন, আমাদের বিষয় ভাবনা আজকে জাতীয় মৎস্যজীবী দিবস।
0: জাতীয় মৎস্যজীবী দিবস, তাই তো?
1: হুম
0: তো দেখুন, মৎস্যজীবী যারা, মানে আমাদেরও বেশ কয়েকটা পুকুর আছে, তো সেখানে আমাদের মানে যে পুকুরগুলো চাষ করা, মানে মাছ চাষ করা, এখন তো ধরুন এই নতুন জলে এখন মাছের চারা চারার সময়, তো মৎস্যজীবী বন্ধু, আমাদের মৎস্যজীবী বন্ধুরা বিভিন্ন ধরনের মাছের চাষ করেন, মানে হারিয়ে যাওয়া যে মাছগুলো, বিলুপ্ত প্রায় যে মাছগুলো,
1: হুম
0: তারা আবার পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু অস্বাভাবিক, মানে যে চারা, মানে পোনা যে দামগুলো সেটা কিন্তু অস্বাভাবিক। তা সত্ত্বেও যেমন ধরুন এই যে মাগুর, হ্যাঁ, মাগুর মাছটা তো এখন ধরুন বেশি যেটা সেটা তো পাওয়াই যায় না।
1: হুম
0: তারপর ধরুন যেটা আপনার ওই কি বলবো, মানে ওই কাক জাতীয় যেটা, সেটাও এখন ধরুন
1: হুম
0: প্রায়
1: হুম
0: সেই মাছগুলো চাষ করার উৎসাহ আমি দিয়েছি, এবং সেই মৎস্যজীবী বন্ধুরা সেগুলো চাষ করছেন, এবং হ্যাঁ, বাজারে চাহিদা, কিছু কিছু মানুষের এখনো কিছু চাহিদা থাকে পুরনো মাছ খাবার, মানে পুরনো সেই বিলুপ্ত প্রায় মাছগুলোকে, হ্যাঁ, ফিরিয়ে আনার,
1: হুম
0: মানে আবার তো নতুন করে স্বাদ স্বাদ উপভোগ করার, তো সেই
1: আপনাদের
0: মাছগুলোর
1: কি
0: চাষ
1: নিজস্ব
0: কিন্তু ওরা
1: পুকুর
0: করছে।
1: রয়েছে?
0: হ্যাঁ, আমাদের দাদা ভাই চারটে চার
1: সেখানে
0: পাঁচটা পাঁচটা
1: নিয়মিত মাছ চাষ হচ্ছে?
0: হ্যাঁ হ্যাঁ দাদা ভাই।
1: আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন।
0: হ্যাঁ, তারপর যেটা হচ্ছে সেটা ধরুন এই যে মৎস্যজীবী বন্ধুরা আর্থিকভাবেও স্বনির্ভর হচ্ছে, আবার মানুষকে সেই হারিয়ে যাওয়া স্বাদটাও ফিরিয়ে দিতে পারছে। আর ধরুন এখন তো মানে মৎস্য উপকরণের সব জিনিস তো সহজলভ্য, হ্যাঁ, মানে হ্যাঁ, মানে সরকারি বদান্যতাই আর কি, সব কিছুই সহজলভ্য, জাল বলুন। হ্যাঁ, তো সেই জন্য মৎস্য চাষিরা আরো বেশি উৎসাহ পাচ্ছে এই মাছ চাষে। হ্যাঁ, যারা মৎস্য চাষি বন্ধু, এবং আমরাও সমানভাবে তাদেরকে উৎসাহ দিচ্ছি। তো পুকুরের মাছ যদি খাবেন, তাহলে আমি আমার বাড়ি কিন্তু আসতে হবে দাদা ভাই। হ্যাঁ,
1: অবশ্যই অবশ্যই অবশ্যই।
0: ভালো থাকবেন,
1: হ্যাঁ,
0: নমস্কার
1: আপনিও ভালো
0: ম্যাডাম।
1: থাকবেন। নমস্কার, ফোন করার জন্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। আজ 10ই জুলাই, আজ জাতীয় মৎস্যজীবী দিবস। আরেকজন শ্রোতা বন্ধু ফোন করছেন, দেখি নি কে আছেন লাইনে। হ্যালো,
2: নমস্কার,
1: নমস্কার, কে বলছেন, কোথার থেকে বলছেন?
2: বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
1: বলুন নিতাই বাবু।
2: দেখুন, আজকে তো মাছ নিয়ে কথা হচ্ছে।
1: মাছ নিয়ে কথা হচ্ছে।
2: হ্যাঁ, তো ধরুন আমার গ্রামে পুকুর আছে। হ্যাঁ, তো
1: হুম
2: পুকুরে এখন মাছ সেরকম চাষ হচ্ছে না,
1: আচ্ছা
2: কারণ জল এমন দূষিত হয়ে গেছে,
1: আচ্ছা
2: হ্যাঁ, সেই জলে কিন্তু মাছ চাষ করা সম্ভব হচ্ছে না।
1: আচ্ছা আচ্ছা,
2: তো ধরুন
1: আপনাদের নিজস্ব
2: আমাদের,
1: পুকুর?
2: না আমাদের নিজস্ব পুকুর, আমাদের স্বামী পুকুর আছে।
1: আচ্ছা আচ্ছা,
2: হ্যাঁ, তো ধরুন সেই পুকুরে আগে আমরা ছোটবেলায় দেখেছি,
1: হ্যাঁ
2: কাতলা মাছ, রুই মাছ, আমেরিকান মাছ,
1: হ্যাঁ
2: বিভিন্ন
1: হ্যাঁ
2: ধরনের মাছ কিন্তু 1 কেজি 1.5 কেজি ওজন ওজন সব হতো।
1: হ্যাঁ
2: হ্যাঁ,
1: হ্যাঁ
2: আমরা কিন্তু ছিপ নিয়ে ধরেছি অনেক সময় মাছ।
1: আচ্ছা
2: হ্যাঁ, তো সেই মাছ কিন্তু এখন আর আমাদের গ্রামে হচ্ছে না, আর সেরকম মাছ আমাদের দেখতেও পাচ্ছি না।
1: মানে
2: তো
1: কারণটা
2: আমাদের
1: হচ্ছে
2: এখান
1: যে
2: থেকে,
1: পুকুর দূষিত হয়ে গেছে।
2: হ্যাঁ, পুকুর দূষিত হয়ে যাচ্ছে, আর আমাদের
1: আচ্ছা
2: বাজারে আছে সামনেই,
1: হ্যাঁ
2: সে বাজার থেকে কিন্তু মাছ বাড় থেকে আসে,
1: হুম
2: তো সেই মাছ কিন্তু আশেপাশে গ্রাম থেকে আসে, এবং সেই মাছ টাটকা মাছ একদম।
1: হুম
2: তো আমাদের গ্রামে মাছের দাম কিন্তু কম আছে। ধরুন একটা কাতলা মাছ ধরুন 1.5 কেজি 2 কিলো ওজন, আর সেই মাছটার দাম হচ্ছে 250 টাকা কিলো।
1: হুম
2: আর ধরুন রুই, মিল, আমেরিকান, এইসব মাছগুলো ওই 200 টাকা এরকম কিলো।
1: হুম
2: তো সেই মাছগুলো কিন্তু আমরা টাটকা পাই একদম। তারপরে তো
1: আচ্ছা
2: চারাপোনা আছেই, ছোট ছোট চারাপোনা গুলা, আর সেগুলা কিন্তু খুব দাম কম, সেগুলো ধরুন 120 টাকা আর 150 টাকা এরকম ধরুন দাম।
1: হুম
2: তো সেই হিসেবে কিন্তু আমাদের গ্রামে মাছটা খুব ভালো, এবং আশেপাশে গ্রাম থেকে একবার তাজা মাছ আসে, আমরা সেই
1: আচ্ছা
2: মাছ পাই। তো আগে যে ছিল মাছ ধরুন পুকুরে ধরেছি, কিন্তু সেই আর ধরতে পারছি না মাছ, এটাই আফসোস হচ্ছে।
1: সেটাই সেটাই।
2: হ্যাঁ, মাঝে মাঝে ইচ্ছা হয় যে পুকুরে থাকলে পরে মাছ থাকলে মাছ ধরতে যেতাম,
1: হুম
2: কিন্তু তা
1: হুম
2: হচ্ছে না।
1: হুম
2: হ্যাঁ,
1: দূষণের জন্য
2: সেই,
1: এখন মাছ
2: হ্যাঁ,
1: উৎপাদন হচ্ছে না।
2: হচ্ছে না।
1: অসংখ্য
2: হ্যাঁ
1: ধন্যবাদ আপনাকে নিতাইবাবু, ফোন করবার জন্য,
0: হ্যাঁ,
1: আপনার মতামত
2: ভালো
1: তুলে ধরবার
0: থাকবেন,
1: জন্য। আপনিও খুব
0: নমস্কার।
1: ভালো।

থাকবেন। হ্যাঁ নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 10ই জুলাই, আজ জাতীয় মৎস্যজীবী দিবস। বর্তমান ভারতের অর্থনীতি ও কর্মসংস্থানে মৎস্য খাত একটি অন্যতম প্রধান চালিকা শক্তি। মাছ উৎপাদনে ভারত আজ বিশ্বের বুকে দ্বিতীয় বৃহত্তম দেশ এবং বৈশ্বিক মাছ উৎপাদনের প্রায় 8% ভারত একাই অবদান রাখে। ভারতের প্রায় 3 কোটিরও বেশি মানুষ সরাসরি বা পরোক্ষভাবে এই মৎস্য খাতের ওপর নির্ভর করে এবং নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করেন। ভারতের উৎপাদিত মাছ এবং চিংড়ি আমেরিকা, জাপান এবং ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয় এবং রপ্তানি করে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। মাছ উৎপাদনে ভারতের মধ্যে অন্ধ্রপ্রদেশ প্রথম স্থানে থাকলেও আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিন্তু দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। আজ 10ই জুলাই, আজ জাতীয় মৎস্যজীবী দিবস অথবা ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে। এবারে চলে যাই পরের গানে। পরের গানটি শুনে নিই আশা ভোসলের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান কিছু কথায় কিছু কানে। আজকের অনুষ্ঠানের আমরা একদম শেষ পর্যায়ে এসে চলে এসেছি। সব শেষে আজ 10ই জুলাই জাতীয় মৎস্যজীবী দিবসকে উদ্দেশ্য করে বলতেই হয় যে জাতীয় মৎস্যজীবী দিবসের মূল তাৎপর্য কেবল মাছের উৎপাদন বাড়ানো বা মাছ খাওয়ার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। এর আসল উদ্দেশ্য হল আমাদের চারপাশের নদী, নালা, পুকুর এসবগুলোকে দূষণমুক্ত রাখা। জলবায়ু পরিবর্তন এবং জলাশয়ে ভরাটের কারণে আজ কিন্তু মৎস্য জগৎ সংকটে। জল এবং জলাশয় না বাঁচলে মাছ বাঁচবে না, আর মাছ না বাঁচলে দেশের কোটি কোটি মৎস্যজীবী বিপন্ন হবেন। তাই এই দিনে আমাদের অঙ্গীকার হওয়া উচিত প্রকৃতি ও জলাশয় রক্ষা করা এবং আমাদের মৎস্যজীবী ভাই বোনদের প্রতি কৃতজ্ঞ থাকা। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি।

0: এতক্ষণ শুনলেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে, আকাশবাণী শিলিগুড়ি। এখন বিদ্যার্থীদের জন্য, তবে তার আগে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন শুনবেন বিদ্যার্থীদের জন্য আজকের বিষয়ে, দশম শ্রেণীর ভূগোল পাঠদান করবেন খড়দহ কল্যাণনগর বিদ্যাপীঠের শিক্ষক সুখদেব বিশ্বাস।
2: শুরু করছি বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজকে আমি রয়েছি সুখদেব বিশ্বাস, শিক্ষক, কল্যাণনগর বিদ্যাপীঠ। আমার সঙ্গে রয়েছে আমাদের বিদ্যাপীঠের দুই ছাত্র। তোমরা পরিচয় বলো তোমাদের।
3: আমি সুমন পাল, কল্যাণনগর বিদ্যাপীঠের দশম শ্রেণীর ছাত্র।
4: আমার নাম শিবাশিস সাহা, আমি কল্যাণনগর বিদ্যাপীঠের দশম শ্রেণীর ছাত্র।
2: আজকে তোমাদেরকে যেটা পড়াবো সেটা হলো আমাদের ভারতবর্ষের ভূপ্রকৃতি। আমরা ভারতবর্ষে বাস করি, একটি মহান দেশ ভারতবর্ষ। এই দেশের ভূপ্রকৃতি কেমন? উত্তরে যেমন হিমালয় পর্বত আছে, তোমরা সবাই যেন বেড়াতে যাও, আবার কেউ কেউ দীঘা যাও, পুরী যাও, কেউ ভাইজাগ যাও, কেউ গোয়া যাও, তো তেমনভাবে আবার কেউ রাজস্থানেও যায়। তো আমরা দেখি ভারতবর্ষে যে ভূপ্রকৃতির একটা প্রভূত বৈচিত্র্য। এই বৈচিত্র্য, এত বৈচিত্র্য আমাদের পৃথিবীর আর খুব কম দেশেই দেখা যায়। তো ভূপ্রকৃতি ব্যাপারটা হলো ভূমির প্রকৃতি, কেমন ভূমির প্রকৃতি, নেচার অফ ল্যান্ড। তো আমরা যদি দেখি আমাদের পশ্চিমবঙ্গকে দিয়েই যদি দেখি, উত্তর দিকে আছে দার্জিলিং মানে হিমালয় পর্বতের অংশ, আবার দক্ষিণ দিকে আছে বঙ্গোপসাগরের অংশ যেটা কোস্টাল এরিয়া, দীঘা বা সুন্দরবন অঞ্চল। তো এরকমভাবে ভারতের ভূপ্রকৃতিকে আমরা সাধারণত পাঁচ ভাগে ভাগ করি। পাঁচ ভাগে সেই ভাগগুলো হলো উত্তরের পার্বত্য অঞ্চল, তারপর হলো উত্তর ভাগের মহান সমভূমি অঞ্চল, নেক্সট হলো দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, তারপর হলো উপকূলীয় অঞ্চল, এবং লাস্ট ভাগটা হলো দ্বীপপুঞ্জ সমূহ। আমরা এখানে পাঁচ ভাগ আছে, আমরা একে আরও দু ভাগে ভাগ করতে পারি, যেটা হলো সমতল ভূমিকে মরুভূমি সমতল ভূমির পার্ট,

0: তাকে আমরা এর সঙ্গে রাখতে পারি, আবার আলাদাও করতে পারি। উত্তর ভারতের সমভূমি অঞ্চল এবং মরুভূমি অঞ্চলকে একটা আলাদা পাঠ করলে ছটা হবে, আর হিমালয় পর্বতকে উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল যদি আলাদা ভাগ করি তাহলে আরেকটা ভাগ বাড়বে, সাতটা ভাগ হবে। তো সাতটাও হতে পারে এবং বা পাঁচটাও হতে পারে। তো জেনে নিলে আমরা পাঁচটাকেই ধরে পড়বো, তাহলে সুবিধা হবে। তো এই বিশাল আকার যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ অবস্থান উত্তর দিকে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট হলো উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত, মানে ভারত পুরোটাই উত্তর গোলার্ধে অবস্থিত। আর দ্রাঘিমাংশগত যদি অবস্থান দেখি, 68 ডিগ্রি 7 মিনিট থেকে 97 ডিগ্রি 24 মিনিট পূর্ব পর্যন্ত ভারতের দ্রাঘিমা অবস্থিত, এর মধ্যে ভারত অবস্থান করছে। তো ভূপ্রকৃতির ভাগগুলোর যে ভাগগুলো সেগুলো আমরা খুব সংক্ষেপে আমরা আলোচনা করছি। প্রথম ভাগটা হলো উত্তর পার্বত্য অঞ্চল। উত্তর পার্বত্য অঞ্চল হিমালয়ের প্রায় দৈর্ঘ্য হলো 2500 কিলোমিটার এবং প্রস্থ হলো 160 থেকে 400 কিলোমিটার, কোথায় 160, কোথায় 170, কোথায় 180, এইভাবে 400 পর্যন্ত আপ টু আছে। তো এই সীমানের যে উত্তর পার্বত্য অঞ্চল, একে আমরা চার ভাগে ভাগ করতে পারি, কারাকোরাম পর্বত শ্রেণী, লাদাখ পর্বত শ্রেণী, হিমালয় পর্বত শ্রেণী, উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চল ও মেঘালয় মালভূমি। এই যে কারাকোরাম এবং লাদাখ, এই দুটো সম্পর্কে আমরা আলোচনা কমই আমাদের বইতে থাকে, খুব কম বইতে থাকে, মেনলি থাকে হিমালয় পর্বত শ্রেণী এবং উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল ও মেঘালয় মালভূমি। এর যে প্রত্যেকটা ভাগ খুব সংক্ষেপে আমি বলি, কারাকোরাম পর্বত শ্রেণী যেটি, এটি হলো ট্রান্স হিমালয়ের অন্তর্গত। আর এই যে পর্বত শ্রেণী আছে, পামির মালভূমি এবং সিন্ধু নদীর মধ্যবর্তী অংশে অবস্থিত। গডহীন অস্টিন বা কেটু এখানে হলো সর্বোচ্চ যেটা শৃঙ্গ, এবং ভারত উচ্চতম শৃঙ্গ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। পৃথিবীর প্রথম উচ্চতম কে?
1: মাউন্ট এভারেস্ট।
0: মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত?
1: নেপালে।
0: নেপালে, সেটা কিন্তু হিমালয়ের পার্ট। দ্বিতীয় ভাগটি রয়েছে লাদাখ পর্বত শ্রেণী। লাদাখ মানে আমরা জানি আমাদের ভারতবর্ষের বর্তমান একটি কেন্দ্রশাসিত অঞ্চল, সেই কাশ্মীর ভেঙে লাদাখ একটি কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে। সিন্ধু এবং সিয়ক নদীর মধ্যবর্তী অংশে লাদাখ পর্বত শ্রেণী অবস্থিত। তাহলে সিন্ধু এবং সিয়ক নদীর মধ্যবর্তী অংশে লাদাখ পর্বত শ্রেণী অবস্থিত। এর দৈর্ঘ্য প্রায় 350 কিলোমিটার এবং প্রস্থ 50 কিমি। লাদাখের গড় উচ্চতা 5300 মিটার। 5300 মিটার মানে কত কিলোমিটার হতে পারে?
1: 5 কিলোমিটার।
0: 5 কিলোমিটার, ইয়েস, মানে 1000 মিটার মানে 1 কিলোমিটার। তো এই হলো লাদাখ। 3 নম্বর হলো হিমালয় পর্বত শ্রেণী, যেটি আমাদের ভারতবর্ষের প্রধান, আমরা হিমালয়কেই জানি। আমরা কাশ্মীরে গেলেও হিমালয় দেখি, উত্তরাখণ্ড গেলেও হিমালয় দেখি, আমাদের পশ্চিমবঙ্গে গেলেও হিমালয় দেখি, অরুণাচল প্রদেশে গেলেও হিমালয় দেখি, হিমাচল প্রদেশে গেলে হিমালয় দেখি। তো এই হিমালয় আমাদের পশ্চিম দিকে জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত, যার উচ্চতা হলো 8126 মিটার, থেকে পূর্ব দিকে অরুণাচল প্রদেশের নামচাবার ওয়া, যার উচ্চতা হলো 7756 মিটার। এতটা বিস্তৃত প্রায় 2500 কিলোমিটার, যেটা একটু আগে বলছিলাম। আর যেটা লেন চওড়া যেটা, সেটা হলো 150 থেকে বা 60 থেকে 400 বা 450 মিটার প্রশস্ত। তো এই হিমালয় পর্বতকে আমরা যদি ভাগ করি, মানে পূর্ব থেকে পশ্চিম দিকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো পশ্চিম হিমালয়, একটা হলো মধ্য হিমালয়, একটা হলো পূর্ব হিমালয়। আর দক্ষিণ থেকে উত্তর দিকে চার ভাগে ভাগ করা যায়। একটা হলো শিবালিক, একটা হলো হিমাচল, একটা হলো হিমাদ্রি, আর একটা হলো টেথিস হিমালয়। এটা হলো প্রত্যেকটাই ডিপেন্ড করে হলো তার উচ্চতা কতটা, উচ্চতার উপরে নির্ভর করে কোনটা। যেমন আমাদের শিবালিক হলো 600 থেকে 1500 মিটার পর্যন্ত। আমরা যখন পাহাড়ে উঠি, প্রথম ধাপটাই কিন্তু শিবালিক, দার্জিলিং হোক, উত্তরাখণ্ড হোক বা হিমাচল প্রদেশ হোক। নেক্সট যে ভাগ হলো সেটা হলো হিমাচল, সেটা হলো শিবালিকের উত্তরে। আমরা কি যাচ্ছি, ক্রমশ উত্তর দিকে উঠছি দক্ষিণ দিক থেকে। তাই শিবালিক টোটাল যে লেন্থ আছে পশ্চিম থেকে পূর্ব দিকে, পুরোটাই শিবালিক আছে 1500 মিটারের মধ্যে। তারপরের হাইটটা হলো হিমাচল। এই হিমাচল হলো 2500 থেকে 5000 মিটার। এই উচ্চতা বিশিষ্ট অঞ্চল হলো আমাদের হিমাচলের মধ্যে অন্তর্গত, হিমাচল হিমালয়। তো এখানে আমাদের যে দার্জিলিং এর পার্ট, আমরা যে দার্জিলিং এ যাই, তার কিন্তু পুরোটাই কিন্তু হিমাচলের মধ্যে পড়ছে। নেক্সট যেটা আছে সেটা হলো হিমাচলের পরে হলো হিমাদ্রি হিমালয়। হিমাদ্রি হিমালয় হলো হিমাচল হিমালয়ের উত্তর পশ্চিম থেকে পূর্ব দিকে যে পর্বতশ্রেণীটি বিস্তৃত হয়েছে, মানে এটা জেনারেলি শিবালিক, হিমাচল, তারপর হলো হিমাদ্রি, এটি বিস্তৃত, তাকে হিমাদ্রি হিমালয় বলা হয় বা বৃহৎ হিমালয় বলা হয়।

0: হিমালয় বলা হয় কেন, পৃথিবীর সব থেকে উঁচু পর্বতশ্রেণী বলে এই প্রধান বা অন্ত হিমালয়। এর গড় উচ্চতা প্রায় হল 6000 মিটার এভারেজ উচ্চতা, এবং এখানে পৃথিবীর যে সর্বোচ্চ শৃঙ্গগুলো এখানে অবস্থিত, যেমন আমাদের মাউন্ট এভারেস্ট, একটু আগে বললি মাউন্ট এভারেস্ট উচ্চতা কত মাউন্ট এভারেস্টের,
1: 8848 মিটার,
0: যেটি নেপালের অন্তর্গত। তারপরে রয়েছে এটি পৃথিবীর হল উচ্চতম। হ্যাঁ, তারপরে হয়েছে আমাদের ভারতবর্ষের রয়েছে কাঞ্চনজঙ্ঘা, যেটি আমাদের ভারতের মধ্যে দ্বিতীয়, তাই তো। এছাড়া রয়েছে হলো আমরা অন্নপূর্ণা, ধবলগিরি, মাকালু, নন্দা দেবী, এগুলো আমরা নাম শুনে থাকি। এবার দৈর্ঘ্য বরাবর একটু আগে বললাম, যেটা হলো পশ্চিম হিমালয়, পূর্ব হিমালয়, মধ্য হিমালয়, আর আমাদের প্রস্থ বরাবর এটা হলো, তো দৈর্ঘ্য প্রস্থ দুই বরাবর হলো। আমাদের পরবর্তী যে হিমালয়ের ভাগ, এটা হলো প্রধান ভাগটি হলো, পরবর্তী ভাগটা হলো আমাদের ভারতের সমতল ভূমি, তাই তো, উত্তর ভারতের মহান সমভূমি অঞ্চল। মহান সমভূমি বলার কারণ কি তোমরা বলো তো?
1: অনেকটা অঞ্চল জুড়ে সমভূমির অঞ্চলটা রয়েছে,
2: বেশিরভাগটাই
1: বিস্তৃত অঞ্চল জুড়ে রয়েছে।
0: আর এখানে সমভূমি হচ্ছে নদী গঠিত সমভূমি। কোন কোন নদী আছে?
1: গঙ্গা, যমুনা,
0: কাবেরী, এখানে আসবে না, কাবেরী হলো দক্ষিণ ভারতে। এটা হলো উত্তর ভারতে আছে আমাদের যমুনা, এদিকে আছে ব্রহ্মপুত্র, আর সমগ্র মধ্য এবং উত্তর মধ্য ভারতের উপরের অংশ যেটা উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে হলো আমাদের গঙ্গা নদী। তো এই যে গঙ্গা নদীর দুই তীরবর্তী অঞ্চল, নবীন পলিগঠিত অঞ্চল, এখানে প্রচুর পরিমাণে চাষবাস করা হয়, এবং এতটাই চাষবাস করা হয়, যেমন পাঞ্জাবে যেমন হয় গম উৎপাদন, উত্তরপ্রদেশে সমস্ত কিছু হয়, চাল, ধান, বিভিন্ন শস্য, দানা শস্য থেকে হয়, পশ্চিমবঙ্গ তাই হয় শস্য ভাণ্ডার। তো ভারতবর্ষের যে টোটাল খাদ্য শস্য উৎপাদন এই গঙ্গা অববাহিকায় হয়ে থাকে ম্যাক্সিমামটা, বাকি হয় কোথাও তুলো হচ্ছে, কোথাও অন্যান্য খাদ্য শস্য হচ্ছে, চা হচ্ছে, কোথাও কফি হচ্ছে, কিন্তু উত্তর ভারতে আমরা খাদ্য শস্যের মধ্যে একটা প্রধান ভূমিকা এই জায়গাটা থাকে উত্তর ভারত, তাইকে মহান সমভূমি অঞ্চল বলা হয়। তো এই সমভূমি অঞ্চলকে আমরা আবার যদি আমরা আরেকটা পাঠ করি, রাজস্থানের একটা পাঠ করতে পারি। প্রথমেই বলছিলাম যে সমভূমিকে দুটো ভাগে ভাগ করতে পারি আমরা, একটি হলো উত্তর ভারতের মহান সমভূমি অঞ্চল, তার মধ্যে একটা পাঠ আমরা দিতে পারি হলো রাজস্থানের থর মরুভূমি অঞ্চল। হ্যাঁ, সেই মরুভূমি আবার কোথাও হালকা উর্বর, কোথাও অল্প উর্বর, হ্যাঁ এর বেশি কিছু নেই সেখানের অঞ্চলে। আর আমাদের যে সমভূমি অঞ্চল আছে, এই সমভূমিকে বলা হলো মোটামুটি, একটা হলো পাঞ্জাব সমভূমি, একটা হলো গঙ্গা সমভূমি, আর একটা হলো আমাদের ব্রহ্মপুত্র সমভূমি। ব্রহ্মপুত্র সমভূমি যেটা হলো আসামের অঞ্চল দিকে আছে। আমাদের গাঙ্গেয় সমভূমিটা প্রধান ভূমিকা পালন করে খাদ্যশস্য উৎপাদনে, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ দিয়ে যেটা গেছে, এবং পশ্চিমবঙ্গে আমরা জানি খাদ্যশস্য উৎপাদনে ব্যাপক একটা ভূমিকা থাকে। তার মধ্যে কি কি উৎপাদন হয় পশ্চিমবঙ্গে?
2: ধান
0: উৎপাদন হয়, আর
1: শাকসবজি, ডাল শস্য, দানাশস্য।
0: আমাদের যদি আমরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে তাকাই, কোথাও দার্জিলিং এর চা, তরাই ডুয়ার্সে কোথাও আনারস হচ্ছে, কোথাও কমলালেবু হচ্ছে, তার নিচে পাট হচ্ছে, তারপর শীতকালীন সবজিতে হয় ধান হচ্ছে, হ্যাঁ প্রচুর পরিমাণে মুর্শিদাবাদ বা মালদা থেকে আখও উৎপাদন করা হয়, এবং আমরা এটা সমস্ত পলিমাটির অংশ, নবীন পলিমাটির অংশ। পরবর্তী ভাগ যেটা আছে আমাদের, সেটা হলো উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। উপদ্বীপীয় মালভূমি অঞ্চল মানে তোমরা কি জানো উপদ্বীপীয় মালভূমি সম্পর্কে সুমন?
1: উপদ্বীপীয় মালভূমি মানে পর্বতের মতো বেশি উঁচুও না, আর সমতলের মতো বেশি নিচুও না, একটা মাঝামাঝি উচ্চতা।
0: সেটা প্রধানত হলো আমাদের দক্ষিণ ভারতে দেখা যায়। এই দক্ষিণ ভারতের যে অংশ আছে সেটা হলো দাক্ষিণাত্য মালভূমি আমরা বলি, তাই তো, মধ্য ভারতের উচ্চভূমি বা দাক্ষিণাত্য মালভূমি আমরা বলি, বলে থাকি। এই দাক্ষিণাত্য মালভূমির আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটি ভাগ হলো ভারতের মধ্যাংশ এবং ভারতের দক্ষিণাংশ। মধ্যাংশে যদি দুটো ভাগ করি, একটা পশ্চিমের অংশ এবং একটা হলো পূর্বের অংশ। পশ্চিমের অংশে আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, মহাদেব, মহাকাল। পূর্বের অংশে যদি আমরা যাই তাহলে কি পাবো? ছোটনাগপুর মালভূমি, এটা হলো পূর্বের অংশে। আর দক্ষিণের অংশে যদি আমরা যাই সেখানে কি পাবো আমরা? পশ্চিমঘাট পর্বত, আর হলো পূর্বঘাট
2: পর্বত।
0: পশ্চিমঘাট পর্বত মানে একদম ভারতের যে দক্ষিণ ভারত যে অংশটা আছে তার পশ্চিম উপকূল।

0: বরাবর উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত পশ্চিমঘাট পর্বতমালা। ঠিক অনুরূপভাবে আরব সাগরের কোস্টাল এলাকা বরাবর, কোস্টাল এলাকার ওই লাইন বরাবর উত্তর থেকে দক্ষিণ দিকে বরাবর তো পূর্বঘাট পর্বতমালা। তো এই উপদ্বীপীয় মালভূমি এবং মধ্য ভারতের উচ্চভূমি এবং দাক্ষিণাত্য মালভূমি, এই মালভূমি আমাদের ভারতবর্ষের যে অর্থনীতি, অর্থনীতিও কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। আর এখানকার যে দাক্ষিণাত্যে যে মালভূমিগুলো আছে, তারপরে আমাদের চলে যাবে হলো কোস্টাল এলাকা বা উপকূলীয় অঞ্চল। উপকূলীয় অঞ্চল বলতে আমরা কি বুঝি?
1: আমাদের পশ্চিমবঙ্গের যেমন সুন্দরবনের দিকটা উপকূলীয় অঞ্চল, বিভিন্ন ঝড় ঝাপটা হলে তাদের দিকে বেশি প্রভাব পড়ে উপকূলের অঞ্চলে, নদী বা নদীর কেন্দ্রিক পাশাপাশি যে সমস্ত অঞ্চলগুলো গড়ে উঠেছে, ঝড়ে যাদের বেশি বিপদের সম্মুখীন হতে হয় সেই সমস্ত অঞ্চল,
2: মহাসাগরগুলোর নিকটবর্তী অঞ্চল,
1: নিকটবর্তী অঞ্চল।
0: তো সেই উপকূলীয় অঞ্চল আমাদের দুটো ভাগ আছে, একটা হলো আরব সাগরীয় উপকূল,
1: আচ্ছা,
0: আর একটা হলো কি বঙ্গোপসাগরীয় উপকূল। আমাদের গুজরাট, মহারাষ্ট্র, গোয়া,
2: তামিলনাড়ু,
0: কেরল, এগুলো সব হচ্ছে আমাদের কি পশ্চিম উপকূলের অংশ। পূর্ব উপকূলের অংশ আমরা কি কি পাচ্ছি?
2: সুন্দরবন,
1: সুন্দরবন,
0: পশ্চিমবঙ্গের সুন্দরবন,
1: সুন্দরবন,
0: উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এগুলো আমরা পাচ্ছি কি পূর্ব উপকূলের অংশ। তো পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূল, এই দুই উপকূলের আমাদের অনেক সময় আমরা ভূপ্রকৃতি বা উপকূল এলাকা কেমন এগুলো কিন্তু আমাদের ডিটেলস বইতে থাকে। এবং এখানে দুটো দেখা যায় হলো মালনাদ এবং ময়দান, এর পার্থক্য কিন্তু এখান থেকে আসে। কর্ণাটক মালভূমির পশ্চিমাংশে, পশ্চিমাংশ পশ্চিমঘাট পর্বতের পাদদেশে এটা অবস্থিত, আর ময়দান হলো এটি কর্ণাটক মালভূমির পূর্বাংশে অবস্থিত। তো এই এটা কোস্টাল এলাকার পরে আমাদের আসবে হলো দ্বীপপুঞ্জ সমূহ। দ্বীপপুঞ্জ সমূহকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটি হলো আরব সাগরীয় দ্বীপপুঞ্জ এবং আরেকটি হল বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ। আরব সাগরীয় দ্বীপপুঞ্জ আমরা, আমাদের যে দ্বীপ আছে ভারতের অন্তর্গত, দ্বীপগুলো কি কি?
2: আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ,
0: আরব সাগর,
2: আরব সাগর,
0: লাক্ষাদ্বীপ, মিনিকয়,
2: মিনিকয়।
0: আর বঙ্গোপসাগর দ্বীপপুঞ্জের মধ্যে কি পড়ছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো সুতরাং আমরা ভারতের যে প্রধান ভূপ্রকৃতি এই পাঁচ ভাগে আমরা ভাগ করি, এই পাঁচ ভাগে ভাগের মধ্যে খুব অল্প বিস্তার করে আমরা আলোচনা করলাম। এবার তোমাদের সঙ্গে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলে ধরছি, সেটা হলো, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো ভারতের উচ্চতম শৃঙ্গ নাম কি? বলো, ভারতের উচ্চতম শৃঙ্গ
1: কে টু
0: লিখতে হবে, উচ্চতম শৃঙ্গ কে টু। আবার এভাবে লিখতে পারো, হিমালয়ের অন্তর্গত ভারতের উচ্চতম শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা, আর কে টুটা কার অন্তর্গত? কারাকোরাম,
1: কারাকোরাম।
0: আর হিমালয়ের অন্তর্গত উচ্চতম শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। তোমাদের কিন্তু এটা যদি কখনো আসে, ভারতের উচ্চতম শৃঙ্গ কে টু, কিন্তু কে টু কার অংশ? আবার যদি আসে যে হিমালয়ের অন্তর্গত ভারতের উচ্চতম শৃঙ্গ, তার নাম হলো
1: কাঞ্চনজঙ্ঘা,
0: এটা কিন্তু অনেক সময় কনফিউশন হিসেবে আসতে পারে, তোমরা মনে রাখবে,
2: ঠিক আছে।
0: সেকেন্ড হলো দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ নাম কি? দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ আনাইমুদি, এটি ভারতের আনাইমালাই পর্বতে অবস্থিত, উচ্চতা হলো 2695 মিটার, 2695 মিটার। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দক্ষিণ ভারতের। আমাদের আরেকটা প্রশ্ন আসে, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এটাও মনে রাখবে, নাম হলো দোদাবেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, নাম, উচ্চতা হলো 2637 মিটার, এটি ভারতের চতুর্থ উচ্চতম শৃঙ্গ। আবার আমরা যদি ধরি লাদাখ ভারতের সর্বোচ্চ মালভূমি, লাদাখ ভারতের সর্বোচ্চ মালভূমি, এবং এই মালভূমিটা হলো পর্বত বেষ্টিত মালভূমি, আর এই মালভূমির গড় উচ্চতা প্রায় হলো 6000 মিটার, মানে কি 6 কিলোমিটার। মনে রাখবে লাদাখ হলো পর্বত বেষ্টিত মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলা হয়? যখন চারদিকে পর্বত দ্বারা বেষ্টিত থাকে তাকে পর্বত
1: বেষ্টিত
0: মালভূমি বলা হয়। লাদাখ আমাদের পর্বত বেষ্টিত মালভূমি, অ্যাভারেজ উচ্চতা হলো 6000 মিটার। আরেকটা হলো, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের অবজেক্টিভ প্রশ্ন হয় যে ভারতের যে বৃহত্তম এবং পৃথিবীর

0: দ্বিতীয় বৃহত্তম অমেরু প্রদেশীয় প্রায় 700 বর্গ কিলোমিটার হিমবাহ, অমেরু প্রদেশীয় 700 স্কোয়ার কিলোমিটার, নাম হলো সিয়াচেন। সিয়াচেন এটিও একটি খুব গুরুত্বপূর্ণ। আছে হলো ভারতের বৃহত্তম মালভূমি দাক্ষিণাত্য মালভূমি, যেটা একটু আগে বলছিলাম, ভারতের বৃহত্তম মালভূমি দাক্ষিণাত্য মালভূমি, ক্ষেত্রফল হলো 500,000 বর্গ কিলোমিটার। কত?
1: 500,000
0: বর্গ কিলোমিটার। নেক্সট আর একটা প্রশ্ন হবে, আনাইমুদি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আনাইমুদি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আর ভারতের বৃহত্তম উপহ্রদ, এটি হলো চিল্কা।
1: চিল্কা
0: ভূপ্রকৃতির কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা চিল্কা কোন রাজ্যে অবস্থিত সুমন? চিল্কা উড়িষ্যা রাজ্যে অবস্থিত, উড়িষ্যা রাজ্যে, বঙ্গোপসাগর যেদিকে সেদিকে চিল্কা অবস্থিত। এবার দেখো, আমাদের খুব একটা আরেকটা প্রশ্ন হয় এখান থেকে। প্রথম প্রশ্নটা তো এই এই বেশটাই বড় প্রশ্ন, যে ভারতের ভূপ্রকৃতির শ্রেণীভাগ করে বর্ণনা করো, পাঁচটি ভাগ করে চিত্রসহ প্রত্যেকটা ভাগ বর্ণনা করতে হবে এবং তার মধ্যে মধ্যে লেখা এবং ম্যাপে সেটাকে ইন্ডেক্স দিয়ে দেখাতে হবে, যে কোথায় উত্তরে পার্বত্যাঞ্চল, কোথায় উত্তর ভারতের সমভূমি অঞ্চল, কোথায় মধ্য ভারতের উচ্চভূমি ও দাক্ষিণাত্য মালভূমি, কোথায় ভারতের উপকূলীয় অঞ্চল, কোথায় দ্বীপপুঞ্জ সমূহ, এটা দেখাতে হবে। নেক্সট যেটা আরেকটা প্রশ্ন খুব সুন্দর আসে, যে ভারতের জনজীবন বা ভারতের অর্থনীতি হিমালয় পর্বতের প্রভাব বা গুরুত্ব, তো মেন বড় প্রশ্ন ওটা। অবজেক্টিভ প্রশ্ন যেগুলো আলোচনা করলাম এইগুলো আসে, এবং ভারতের জনজীবনে বা অর্থনীতি হিমালয় পর্বতের প্রভাব। প্রথম যেটা পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো নিরাপত্তা। হিমালয় পর্বতের মতো উত্তর দিকে দাঁড়িয়ে আছে, তার ফলে আমরা যে বড় শত্রু, বহির শত্রু আক্রমণ থেকে রক্ষা পাই, তা সত্ত্বেও কিন্তু ভারতে চীন প্রায় আক্রমণ করার চেষ্টা করে, পশ্চিম দিক থেকে পাকিস্তান আক্রমণ করার চেষ্টা করে, আর না যদি থাকতো তাহলে কত আক্রমণ হতো, হিমালয় পর্বত থাকতে এত আক্রমণ হয়, তাহলে না থাকলে কত আক্রমণ হতো। তাহলে নিরাপত্তা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রতিরক্ষা ব্যয় হ্রাস, যদি সমতল এলাকা হতো তাহলে সেখানে কি করা হতো, ফেন্সিং বা কাঁটাতার দিতে হতো, কিন্তু যেহেতু হিমালয় পর্বত সেখানে সেগুলো করার দরকার হয় না। কিন্তু সেনাবাহিনীর জন্য রাস্তাঘাট করা, তাদের থাকার ব্যবস্থা, তাদের খাবার ব্যবস্থা, এর জন্য কিন্তু আমাদের যথেষ্ট ব্যয় হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট, সেটা হলো আমাদের তীব্র শীত থেকে রক্ষা পাই। শীতকাল হলেই আমরা দেখি উত্তর দিকের ঠান্ডা হাওয়া আসে, সেই ঠান্ডা হাওয়া যদি হিমালয় পর্বত না থাকতো তাহলে কতটা হতো, আরো বেশি তীব্রতর হতো। যেখানে 10-12 ডিগ্রি হয় সেখানে মাইনাস হয়ে যেত, যেখানে 20 ডিগ্রি হয় সেখানে 5-6 ডিগ্রি হয়ে যেত। আমাদের তীব্র শীত থেকে রক্ষা করা কিন্তু হিমালয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৌসুমি বৃষ্টিপাত, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু হিমালয়ে বাধা পেয়ে উত্তর পূর্ব ভারতে প্রচুর শৈল ঘটায়, শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায়। নদ নদীর উৎপত্তি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের যে গঙ্গা নদী তাই তো হিমালয় পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। সারা বছর এতে জল থাকে, বরফ গলা জল, আমরা আমরা পবিত্র নদী বলি গঙ্গা, গঙ্গাকে হিমালয় পর্বত থেকে সৃষ্টি হয়েছে তাই। তারপর হলো জল বিদ্যুৎ তৈরি, আমাদের বাড়ির পাশে আমাদের উত্তর দিকেই সিকিম প্রচুর পরিমাণ জলবিদ্যুৎ প্রকল্প আছে, এই হিমালয় যত যে নদী আছে সেখান থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। শুধু সারা ভারতবর্ষের সমস্ত জায়গাতেই, যেখানে পাহাড়ি ঢালু অঞ্চল আছে স্রোত বেশি, সেই স্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ আমাদের উৎপাদন করা হয়। তো এই জলবিদ্যুৎ আমাদের খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, কোনো কাঁচামালের দরকার হয় না, কোনো দূষণ হয় না তাই তো। একবার যদি তৈরি করা হয় তাহলে সেখান থেকে বারবার আমরা জলবিদ্যুৎ পাই, প্রাথমিক ব্যয় বেশি, পরবর্তীকালে ব্যয় থাকে না। তো এই এই একটা প্রশ্ন হলো। আরেকটা প্রশ্ন যেমন আসে, পূর্ব হিমালয় এবং পশ্চিম হিমালয় পার্থক্য, ওটা আগের প্রশ্নটা 3 নম্বর হিসাবে আসতে পারে, এটাও 3 নম্বর হিসাবে আসতে পারে, পূর্ব হিমালয় এবং পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য। পশ্চিম হিমালয় এবং পূর্ব হিমালয় আমরা দুটো ভাগে ভাগ করা হয়েছে। পশ্চিম দিকে যেটা, পশ্চিমের নাঙ্গা পর্বতমালা থেকে পূর্ব দিকে।

0: থেকে কালিন নদী পর্যন্ত বিস্তৃত। আর পূর্ব হিমালয় হলো পশ্চিমে সিঙ্গালিলা পর্বত থেকে পূর্ব দিকে নামচা বা রোয়া, মানে এটা পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত গেছে। অবস্থান পশ্চিম দিক, আর এটার অবস্থান হলো পূর্ব দিক। আর পশ্চিম দিকে দক্ষিণ থেকে উত্তর দিকে যে আমাদের শিবালিক যে পর্বত শ্রেণী আছে সেটা আছে, আর এটাও দক্ষিণ থেকে উত্তর দিকে হঠাৎ, যেমন ওইটা মৃদু ঢাল পশ্চিমেরটা, এটা হলো খাড়াই ঢাল। নেক্সট আরেকটি পয়েন্ট হয়, প্রশ্ন হয়, সেটা হলো খাদার এবং ভাঙরের পার্থক্য সমভূমি অঞ্চলের মধ্যে। এটাও ভূপ্রকৃতির পার্ট, তিন নম্বর হিসাবে আসতে পারে খাদার এবং ভাঙরের পার্থক্য। খাদার কি? আমাদের উচ্চ গঙ্গা সমভূমি নদীর তীরবর্তী অংশের অবস্থান। খাদার হলো কি? উচ্চ গঙ্গা। আর ভাঙর হলো কি? উচ্চ গঙ্গা সমভূমি নদী থেকে দূর অবস্থান করছে। একটা নদীর তীরবর্তী, একটা হলো নদীর দূরবর্তী। তীরবর্তী হলো খাদার, দূরবর্তী হলো ভাঙর। প্রাচীনত্ব কি আছে? পলিমাটির বয়স্য নবীন, যে কাছে, যে কাছে আছে খাদার, কাছে থাকবে তার মাটিটা নবীন হবে, যে দূরে থাকবে তার মাটিটা হবে কি? প্রাচীন মাটি। খাদার হলো নিম্নভূমি ও নবীন হলো পলিগঠিত ভূমি। উর্বরতার যদি দিক দিয়ে আমরা দেখি, তাহলে উর্বরতা কোনটা বেশি হবে? নবীন পলিমাটি বেশি উর্বর হবে, আর খাদার একটু, মানে খাদার বেশি উর্বর হবে যেহেতু নবীন পলিমাটি। আর ভাঙর কি হবে?
1: একটু কম উর্বর,
0: কম উর্বর হবে, কারণ এটি হলো কি? প্রাচীন পলিমাটি। উপাদান যদি আমরা দেখি, বালির ভাগ বেশি থাকে খাদারে, আর ভাঙরে কি হয়? চুন জাতীয় পদার্থ বেশি থাকে। আর প্রত্যেক বছর যেটা খাদার বা নবীন পলিমাটি, সেখানে বন্যা দেখা যায়, কারণ নদীর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত, আর উচ্চতা বেশি বলে যেখানে জল পৌঁছতে পারে তাই সেখানে বন্যা খুব কম হয়। এটা হলো ভাঙরে। খাদার পাঞ্জাবে একে বেট বলা হয়, আর ভাঙরকে উত্তরপ্রদেশে খাদার বলা হয়, আর পাঞ্জাবেকে ধায়া বলা হয়। আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ভাবর এবং তরাই, এটাও পার্থক্য, তিন নম্বর হিসেবে আসতে পারে ভূপ্রকৃতিতে। অবস্থান শিবালিকের দক্ষিণ দিকে, পাদদেশের সিন্ধু থেকে তিস্তার মাঝে অবস্থিত, সিন্ধু থেকে তিস্তার মাঝে। আর তরাই হল ভারতের দক্ষিণাংশের সমান্তরাল, পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত। গঠন হলো নুড়ি কাকর পাথর দ্বারা গঠিত হলো ভাবর, আর তরাই হলো পলি বালি ক্ষুদ্র নুড়ি এগুলো দিয়ে গঠিত। ভাবরের গড় উচ্চতা হলো বিস্তার 8 থেকে 16 কিমি, আর তরাই হলো 20 থেকে 30 কিমি, মানে ভাবরের বিস্তারটা কম, 8 থেকে 16 কিমি, আর তরাই হলো 20 থেকে 30 কিলোমিটার। কৃষির পক্ষে তেমন উপযুক্ত নয় ভাবর, আর তরাই হলো কৃষির পক্ষে খুব সুন্দর উপযুক্ত। পরবর্তীকালে আরেকটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যে ভারতীয় সমভূমির ওপরে আমাদের ভারতীয় অর্থনীতিতে ভারতীয় সমভূমির গুরুত্ব কি? ভারতীয় সমভূমির গুরুত্ব ভারতীয় অর্থনীতিতে, যে কোনো দেশই কৃষিকে বেস করে এগোতে থাকে, কৃষি আগে তারপরে শিল্প, কৃষি না থাকলে তো শিল্প হতে পারে না, কাঁচামালগুলো আছে, কৃষি ভিত্তিক শিল্প হয়, তাই তো, বনজ ভিত্তিক শিল্প হয়, খনিজ ভিত্তিক শিল্প হয়, আর কাঁচামাল ভিত্তিক যেটা র মেটেরিয়াল সেটা ভিত্তিক তো হয়ই, কেমিক্যাল যেটা। তো আমাদের কৃষি ভিত্তিক যেটা শিল্প, সেটা হলো আমাদের উত্তর ভারতে যেটা ধান কি করা হয়, ধান থেকে চাল তৈরি হয়, সেটা একটা শিল্প। আখ থেকে চিনি তৈরি করা হয়, সেটা একটা কৃষি ভিত্তিক শিল্প। বিভিন্ন কার্পাস যে উৎপাদন কেন্দ্র আছে আমাদের, মেনলি মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশের পশ্চিম অংশ, কর্ণাটকের উত্তর অংশ, সেখানে কার্পাস বয়ন শিল্প, এগুলো সবই হলো কি? কৃষিভিত্তিক শিল্প। তো কৃষিকাজ প্রচুর পরিমাণে হয় সমভূমি অঞ্চলে, সেটা হলো ভারতীয় অর্থনীতির বেস। তারপর পশুপালন হয়, তারপর পর্যটন শিল্প বিকাশ লাভ করে। এইভাবে আমাদের উত্তর ভারতের সমভূমি অঞ্চল ভারতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই মোটামুটি আজকের আলোচনা হলো, আজকে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আমি সুখদেব বিশ্বাস, কল্যাণনগর বিদ্যাপীঠ, খড়দহ, উত্তর চব্বিশ পরগনা। আমার সঙ্গে আমার স্কুলের 2 ছাত্র আছে, তোমরা তোমার নাম আরেকবার বলো।
1: আমি সুমন পাল, কল্যাণনগর বিদ্যাপীঠের 10ম শ্রেণীর ছাত্র।
2: আমার নাম শিবাশিস সাহা, আমি 10ম শ্রেণীর ছাত্র কল্যাণনগর বিদ্যাপীঠে।
0: নমস্কার।
3: শুনলেন বিদ্যার্থীদের জন্য, আজকের বিষয় ছিল 10ম শ্রেণীর ভূগোল। পাঠদান করলেন কল্যাণনগর বিদ্যাপীঠের শিক্ষক সুখদেব বিশ্বাস।

শুনছেন কথায় সুরে। শ্রোতা বন্ধুরা, একটি বিশেষ ঘোষণা। গত 7ই জুলাই থেকে আকাশবাণী শিলিগুড়ির বিবিধ ভারতী প্রচার তরঙ্গে শুরু হয়েছে লাইভ ফোন ইন পর্ব। প্রতিদিন সকাল 9টায় ইন্দ্রধনু, সকাল 11টায় চয়নিকা এবং সন্ধে 6টা বেজে 5 মিনিটে গানের ভেলা অনুষ্ঠানে সরাসরি আমাদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন আপনারা। অংশগ্রহণ করতে ফোন করুন 7319145333 এই নম্বরে। নম্বরটি আবারও বলছি, 7319145333। ঘোষণাটি শেষ হল। শুনছেন কথায় সুরে। এবারে চলে যাই পরের গানে। পরের গানটি শুনবেন পলাতক ছায়াছবি থেকে, শিল্পী রুমা গুহ ঠাকুরতা এবং গীতা দত্ত।

শুনছেন কথায় সুরে। শ্রোতা বন্ধুরা, আজ জাতীয় মৎস্য চাষী দিবস। দেশের মৎস্য চাষী, জেলে এবং এই শিল্পের সাথে যুক্ত সকল মানুষের অবদানকে সম্মান জানাতে প্রতিবছর এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। 1957 সালের 10ই জুলাই বিজ্ঞানী ডক্টর হীরালাল চৌধুরী এবং ডক্টর কে এইচ আলীকুনি মৎস্য প্রজননে এক যুগান্তকারী সাফল্য অর্জন করেছিলেন। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই প্রতি বছর এটি পালিত হয়। দেশের মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, মৎস্যজীবীদের অধিকার এবং মৎস্য চাষে প্রযুক্তির ব্যবহার নিয়ে সচেতনতা তৈরি করা হয় এই দিবসটি উদযাপনের মাধ্যমে। আজ 10ই জুলাই জাতীয় মৎস্যজীবী দিবস। শুনছেন কথায় সুরে। এবারে চলে যাই পরের গানে। পরের গানটি শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছায়াছবি কমললতা।

গানটি শুনলেন অমিত কুমার এবং শক্তি ঠাকুরের কণ্ঠে তুফান ছায়াছবি থেকে। শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান কথায় সুরে। আজ 10ই জুলাই, জাতীয় মৎস্যজীবী দিবসের পাশাপাশি আজকে হল গ্লোবাল এনার্জি ইন্ডিপেন্ডেন্স ডে। এই দিনটি বেছে নেওয়ার মূল কারণ হল বিজ্ঞানী নিকোলো টেসলার আজ জন্মদিন। উনি জন্মগ্রহণ করেছিলেন 10ই জুলাই 1856 সালে। অল্টারনেটিং কারেন্ট এসি বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে তার আবিষ্কারই আজকের আধুনিক পাওয়ার গ্রিডের ভিত্তি স্থাপন করেছিল। এই গ্লোবাল এনার্জি ইন্ডিপেন্ডেন্স ডের উদ্দেশ্য হল খনিজ তেল, কয়লা বা গ্যাসের মতন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌরশক্তি, বায়ুশক্তি ও জলবিদ্যুতের ব্যবহার বাড়ানো। প্রতিটি দেশ যেন বাইরের দেশের জ্বালানি আমদানির ওপর নির্ভর না করে নিজের দেশেই পরিবেশ বান্ধব উপায়ে প্রয়োজনীয় শক্তি উৎপাদন করতে পারে, কার্বন নির্গমন কমিয়ে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই করাও হচ্ছে এই দিবসের মূল উদ্দেশ্য। আজ 10ই জুলাই, আজ গ্লোবাল এনার্জি ইন্ডিপেন্ডেন্স ডে। চলে যাই পরের গানে, লতা মঙ্গেশকরের কণ্ঠে। গানটি শুনে নি অনুসন্ধান ছায়াছবি থেকে।

0: শুনছেন কথায় সুরে।
1: উপভোক্তাও তক পৌঁছনে কাজ সুলভ ও সস্তা মাধ্যম আকাশবাণী।
2: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্র সে কিজিয়ে আপনে উৎপাদো ও সেবাও কা প্রচার বিজ্ঞাপনো কে মাধ্যম সে
1: লোকাল ও রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনে বিজনেস কা বিস্তার, ক্যোঁকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
2: আব ঘর দফতর ইয়া দোকান পর বৈঠে বৈঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনো কি বুকিং।
1: ডায়াল কিজিয়ে 8700014242।
2: নম্বর এক বার ফির নোট করে 8700014242।
3: ওয়েভস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকেই সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি।

0: ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া। আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন। একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন, পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
1: শ্রোতা বন্ধুরা শুনছেন কথায় সুরে, এবারে গানটি শুনবেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে সাগর ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান কথায় সুরে। আমরা আবার গানে ফিরব, তবে তার আগে একটু আবহাওয়ার খবর দেখে নেওয়া যাক। আগামী 7 দিনের আবহাওয়া কীরকম থাকবে? আবহাওয়ার খবরে বলা হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সেই সঙ্গে আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং মালদা জেলার কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস এবং সেই সঙ্গে আগামী 7 দিনের আবহাওয়া।

আবার সতর্কবার্তা। আমরা আবার ফিরে যাই গানে, এবারের শিল্পী অমিত কুমার, ছায়াছবি বালিকাবধূ।

গানটি শুনলেন সুনিধি চৌহান ও সোনু নিগমের কণ্ঠে ফানা ছায়াছবি থেকে। এবারে শিল্পী সোনু নিগম ও শ্রেয়া ঘোষাল, ছায়াছবি ওম শান্তি ওম।

শুনছেন কথায় সুরে। আজকের কথায় সুরে অনুষ্ঠানের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, তাই এবারে শুনে নিই আজকের অনুষ্ঠানের শেষ গানটি। আক্রোশ ছায়াছবি থেকে রাহাত ফতেহ আলী খানের কণ্ঠে শুনে নিই গানটি।

0: এই গানের সঙ্গেই শেষ হলো আজকের কথায় সুরে অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন মহিলা মজলিস, তার আগে বিজ্ঞাপন বিরতি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: ডেজার্ট এসে গেলে কিন্তু আমাদের চ্যাম্পিয়ন এখনো এলো না,
1: বিল পে করার আগে আসবে তো।
2: সো গার্লস কি চলছে?
0: বিলিং চলছে, চল তোর কার্ডটা দে। পিনটা দে।
2: RBI বলে যে নিজের পিন, OTP, CVV অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাউকে যেন না দেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন। এটা খাওয়ার চ্যাম্পিয়নশিপ ছিল নাকি? RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: এখন শুনবেন মহিলা মজলিশ।

নমস্কার। মা বোনেদের তো বটেই, সেই সঙ্গে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আপনাদের পুরনো বন্ধু সাহানা শুরু করছি আজকের মহিলা মজলিস। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন।

0: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই দুপুরে আমি জুলি আপনাদের প্রিয় নারীমন অনুষ্ঠানে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা ফোন করে আমাদেরকে নানান সমস্যার কথা জানিয়েছেন, তাদের বলি অবশ্যই আপনাদের সমস্যার সমাধানের উপায় আমরা আপনাদের জানাব। প্রতিবারের মতো আজও অনুষ্ঠানের শুরুতে আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার জানিয়ে রাখি। আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373837996, 8373837996। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক সময় পরিবারের ব্যস্ততা আর অবহেলার কারণে অনেক বড় ঘটনা ঘটে যায়, যার মূল্য হয়তো সারা জীবন দিয়েও শোধ করা যায় না। তাই ব্যস্ততার মধ্যেও সতর্ক থাকা খুব দরকার। তেমনই একটা ঘটনার নাট্যরূপ আজ আপনাদের সামনে উপস্থাপন করছি, আসুন নাটকটি শুনে নেওয়া যাক। শেফালি বৌদি, ও শেফালি বৌদি, কি গো তোমার হলো নাকি?
1: ও বেলা, তুমি এসে গেছো? এসো এসো, ভিতরে এসো।
0: আরে এখনো তোমার হয়নি, কি যে করো তুমি, আজও অনেক দেরি হয়ে যাবে।
1: আরে বাবা, এক্ষুনি হয়ে যাবে, একটু বসো না। এই দেখো, এই দেখো তো, মেয়েটা যে ওর কোথায় গেল। বুলি, ও বুলি, দেখো তো মেয়ের কাণ্ড।
0: কেন বৌদি, বুলির আবার কি হলো?
1: আর কি করবে, আরে ও স্কুলে যাবে, ওর জন্য খাবার তৈরি করলাম, আর ওর এখনো পাত্তা নাই। থাক, এভাবেই থাক।
0: তাড়াতাড়ি করো বৌদি, আজকেও কাজে দেরি হলে অনেক গালি খেতে হবে কিন্তু।
1: এই তো, এই তো আমার হয়ে গেছে, গালি খাওয়ার কথা বলছো, ওসব আমার সয়ে গেছে, আজকাল আর গায়ে লাগে না। কি করব, ওই সব ভাবলে চলবে? গরিব মানুষ আমরা, কাজ করে খেতে হয়, এছাড়া তো আর কোনো উপায় নাই।
2: এই দেখো কত মাছ।
0: বাহ, এ তো অনেক মাছ। হ্যারে, কোথায় পেলি এত মাছ?
2: কোথায় আর পাবো, আমি ধরেছি ওই সামনের ডোবা থেকে।
0: দেখো বৌদি দেখো, তোমার মেয়ে কত কাজ করে।
1: কাজ করে না ছাই, দেখো কেমন সব ঝামেলা বাধায়। এই এখানে না, আরে এখানে রাখিস না বলছি, ওই যে

0: ওখানে রাখ। রাখ বলছি। হ্যাঁ, ভালো করে। আরে ফেলছিস কেন?
1: ফেলবো কেন, জ্যান্ত মাছ লাফিয়ে চলে গেল। ধরো ধরো। আরে তোমার পায়ের কাছে।

0: আমি কাজে যাচ্ছি, বুঝলি?
1: ঠিক আছে মা, চলো বৌদি, এবার তাহলে যাওয়া যাক।
0: হ্যাঁ হ্যাঁ, চলো চলো।
2: আরে ও মির্দা, কি গো, কি করছো এখানে? বাড়ি যাবে না?
3: আরে সুবল, তুমি, আরে দাঁড়াও না একটু, একসাথে যাব।
2: এখানে কি দাঁড়িয়ে আছো কেন, চলো।
3: আরে দেখো না, যতীনটা গেছে টাকা খুচরো করতে, কি যে করছে অনেকক্ষণ হলো জানি না বাবা।
2: তোমাদের আজকে কি বেতন দিয়েছে বুঝি?
3: হ্যাঁ হ্যাঁ দিয়েছে তো।
2: তাহলে তো তোমাদের ব্যাপারটাই আলাদা, পকেট ভালো গরম আছে। তাহলে কিছু খরচাপাতি করবে নাকি?
3: আরে কি যে বলো না তুমি সুবলদা, তোমাদের কখনো আমি না করেছি নাকি? দাঁড়াও একটু, ওই যাওয়ার পথে রমেশের ওই চোলাইয়ের দোকানে যাব, আর সব খরচটাই আমার, তুমি চিন্তা করো না। আরে বাবা, তোমরা পাড়া প্রতিবেশী, তোমাদের জন্য খরচ করব না তো কার জন্য করব শুনি?
2: সত্যি মির্দা, তোমার মতো লোক হয় না। আসলে কি জানো, টাকা তো সবাই কামাই করে, কিন্তু অন্যের জন্য খরচ করার বুকের পাটা চাই, বুঝলে? আর তা তোমার আছে।
3: রাখো তো অন্যের কথা, আমার কথা হলো কি সুবল, কামাই করো আর খরচা করো, এত ভবিষ্যৎ টবিষ্যৎ ভাবলে চলবে না। এছাড়া আমার তো অন্য কোনো শখও নাই, শুধু ওই নেশার মধ্যে আছে ওই চোলাই মন।
2: আমি বলি কি মিহিরদা, চোলাই তো রোজই হয়, আজ অন্য কিছু হোক না?
3: না না না না, একদম না। তুমি যদি চাও অন্য কিছু খাও, আমি না করবো না। আসলে কি জানো, ওই সব বিদেশি দিয়ে আমার একদম নেশা হয় না, আমার চোলাই চাই, না হলে আমার ঘুমই হবে না।
2: একদম ঠিক কথা বলেছ।
1: ও মা, বাবা গো।
0: আরে বুলি, এমন করছিস কেন, কি হয়েছে তোর? আরে তোর গায়ে তো হাতি দেওয়া যাচ্ছে না, অনেক জ্বর তো।
1: মা, আমার খুব মাথা ব্যথা করছে, উহ বড্ড ব্যথা। ও মা গো,
0: এখন আমি কি করি বলতো, তোর বাবাও তো এখনো বাড়ি ফেরেনি, কি যে করে এত রাত পর্যন্ত কে জানে।
1: আর পারছি না, ও বড্ড শীত করছে মা গো।
0: দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটা কম্বল দিচ্ছি, এই নে, ভালো করে নে তো, দেখি দেখি মাথাটা, মাথাটা একটু আমি ভিক্স লাগিয়ে দেই, একটু আরাম হতে পারে।
1: ও মা গো, আর পারছি না মা।
0: এই তো তোর বাবা এসে গেছে, দাঁড়া আমি এক্ষুনি আসছি। এই শোনো না বুলির বাবা, বুলির প্রচণ্ড জ্বর, গায়ে হাতি দেওয়া যায় না, কি করি বলো তো।
3: ও তুমি জানো না কি করতে হবে, আমি কি করে বলবো, যাও ওকে ওকে ওকে মাছ ধরতে পাঠিয়ে দাও, যথ্য সব, এই মাঝরাত্রে আমি কি করব। আরে কি ভাবো বলো তো তোমরা, সারা দিন ভোর কাজ করে আমি বাড়ি ফিরছি।
0: সে তো আমি জানি,

0: এখন তো মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে।
1: আমাকে আগে খেতে দাও, আমি মুখ হাত ধুয়ে আসছি।
0: হ্যাঁ গো, তুমি এখনো বসে আছো? যাও না বাজারে, ওই মধুসূদন বাবুর ওখান থেকে না হয় কিছু ওষুধ নিয়ে এসো, না হলে কি যে হবে, মেয়েটা যে বড্ড কষ্ট পাচ্ছে।
1: জ্ঞান জ্ঞান করো না তো, আরে কিচ্ছু হবে না, একটু শাস্তি পাক, সারাদিন শুধু রোদে রোদে ঘোরা না? আর তুমিও পারো, যখন মেয়েটা এইসব কাণ্ড করে তখন বারণ করতে পারো না, আর এখন হাই হাই করছো, লজ্জা করে না তোমাদের?
0: হ্যাঁ হ্যাঁ, সব দোষ আমার, আর তোমার কোনো দোষ নাই, একদম ধোয়ার তুলসী পাতা। এই যে এত রাত 10টায় বাড়ি ফিরেছ মদ খেয়ে, একটা খুব ভালো কাজ করেছ, তোমার কোনো দায় দায়িত্ব নাই, সব দোষ আমার। আরে বাবা, আমি তো বাইরে খেটে মরি, কার জন্য, কার জন্য বলো?
1: হয়েছে হয়েছে, আর বকবক করো না তো, আমার মাথা গরম করো না।
0: না, আমি আর কিচ্ছু বলবো না, যা হওয়ার হোক, আমি আর কিচ্ছু বলবো না।
2: এরপর যা হলো তা অত্যন্ত দুঃখজনক বিষয়। বুলির বাবা মার যখন সময় হলো তখন অনেক দেরি হয়ে গেল। পরদিন সকালবেলা প্রবল জ্বরে বেহুশ বুলিকে যখন ডাক্তারের কাছে আনা হলো, তখন পথেই বুলি তার মাকে ছেড়ে চিরতরে এই পৃথিবী থেকে বিদায় নিল। তারপর আবার একে অপরকে দোষারোপের পালা চলল।
0: বুলি বুলি বুলি, একবার চোখ খোল মা, বুলি বুলি একবার চোখ খোল মা, তোমার জন্য, হ্যাঁ তোমারই জন্য মেয়েটা এভাবে, তোমার জন্য মেয়েটা এভাবে আমাকে ছেড়ে চলে গেল, আমাদেরকে ছেড়ে চলে গেল মেয়েটা।
1: হ্যাঁ হ্যাঁ, সব দোষ আমার, তোমার কোনো দোষ নাই, তাই না? যদি মেয়েটাকে একটু যত্ন করতে তাহলে এই দিন আর দেখতে হতো না, এখন তুমি আমাকে দোষ দিচ্ছ, লজ্জা করে না তোমার, লজ্জা করে না?
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, একে অপরকে দোষারোপ করলে দোষ কখনো ঢাকা পড়ে যায় না, আর সমস্যাটাও সমাধান কখনো হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিবারের স্বার্থে হয়তো আমাদের সকলের অনেকটা ব্যস্ত পরিশ্রান্ত, কিন্তু সংসারে কিছু বিষয় আছে, সেই কাজগুলিতে অবহেলা করা যায় না। সময়ের কাজ সময়ে না করলে সারা জীবন মূল্য চুকালেও শোধ হয় না, যেমন বুলির জীবনে ঘটে গেল। প্রিয় বন্ধু, সংসারটা আপনার, তাই আর অবহেলা নয়। আজকের মতো এ পর্যন্তই, আবার অনেক কথা হবে আগামী দিনে ঠিক একই সময়। তাই যাবার আগে আমাদের ফোন নাম্বার আপনাদের জানিয়ে যাই, আমাদের ফোন নাম্বার হলো 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার শুধুমাত্র আপনাদের জন্য 8373837996, 8373837996। সমগ্র অনুষ্ঠানটি শুনলেন বিকাশ দর্শনের সৌজন্যে। আমি জুলি বিদায় নিই, নমস্কার।

এতক্ষণ শুনলেন বিজ্ঞাপন দাতাদার আয়োজিত অনুষ্ঠান নারীমন। শ্রোতা বন্ধুরা, আজ শুক্রবার, সাহিত্য থেকে পাঠের আসরে আমি নিয়ে এসেছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প অভাগীর স্বর্গ। এই গল্পটির দ্বিতীয়াংশ বা শেষাংশ। অভাগীর স্বর্গের প্রথম অংশে আমরা শুনেছিলাম

মুখোপাধ্যায় গৃহিণীর স্বর্গারোহণ, ছেলে মেয়ে পরিবৃত অবস্থায় সিঁথিতে সিঁদুর, পায়ে আলতা লেপে চন্দন কাঠের চিতায় যখন মুখোপাধ্যায় গৃহিণী স্বর্গারোহণ করলেন, তখন সেটা ছোট জাতের মেয়ে, দুলে জাতের মেয়ে অভাগীর মনে একটা গভীর ছাপ ফেলে গেছিল। সে চেয়েছিল সে যেরকম সতীলক্ষ্মী ঠিক সেভাবেই যেন ছেলে কাঙালির হাতের আগুন নিয়ে সে স্বর্গে যেতে পারে এবং জ্বরতপ্ত দেহে, জ্বরতপ্ত মস্তিষ্কে, শয়নে স্বপনে অভাগীর একটাই স্বপ্ন ছিল যে সে সেভাবেই ওই মুখোপাধ্যায় গৃহিণীর মতো করেই স্বর্গারোহণ করবে, ছেলের হাতের আগুন পাবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি অবিশ্বাস্য নিপুণতায় এই সামান্য চাওয়াটা কিভাবে অভাগীর জীবনে একটা পরম প্রাপ্তি হয়ে উঠেছিল এবং শেষে কি হলো সেই বিষয়টা নিয়েই অসম্ভব সুন্দর একটা চিত্র তার সাদা খাতায় কালো কালির আঁচড়ে আমাদের জন্য তৈরি করে দিয়ে গেছেন। তাহলে আমরা শুনে নিই গল্পটির শেষাংশ। অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল। বিস্তৃতি বেশি নয়, সামান্যই। বোধ করে ত্রিশটা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই, শেষও হইল তেমনই সামান্যভাবে। গ্রামে কবিরাজ ছিল না, ভিন্ন গ্রামে তাহার বাস। কাঙালি গিয়া কাঁদাকাটি করিল, হাতে পায়ে পড়িল, শেষে ঘটি বাঁধা দিয়া তাহাকে এক টাকা প্রণামী দিল। তিনি আসিলেন না, গোটাচারিক বড়ি দিলেন। তাহার কত কি আয়োজন, খল, মধু, আদার সত্ত্ব, তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল, কেন তুই আমাকে না বলে ঘটি বাঁধা দিতে গেলি বাবা? হাত পাতিয়া বড়ি কয়েকটি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনানে ফেলিয়া দিয়া কহিল, ভালো হইতো এতেই হব, বাগদি দুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না। দিন দুই তিন এমনই গেল, প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল, যে যাহা মুষ্টিচোক জানিত, হরিণের সিংহসা জল, ঘেঁটে কড়ি পুড়াইয়া মধুতে মারিয়া চাটিয়া দেওয়া ইত্যাদি অব্যর্থ ওষুধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল। ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল, কবরেজের বড়িতে কিছু হলো না বাবা, আর ওদের ওষুধে কাজ হবে, আমি এমনি ভালো হব। কাঙালি কাঁদিয়া কহিল, তুই বড়ি তো খেলি না মা, উনুনে ফেলে দিলি, এমনি কি কেউ সারে? আমি এমনি সেরে যাব। তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে খা দেখি, আমি চেয়ে দেখি। কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত রাঁধিতে প্রবৃত্ত হইল। না পারিল ফ্যান ঝাড়িতে, না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে, উনান তাহার জলে না, ভেতরে জল পড়িয়া ধোঁয়া হয়, ভাত ঝাড়িতে চারিদিকে ছড়াইয়া পড়ে, মায়ের চোখ ছলছল করিয়া আসিল। নিজে একবার উঠিবার চেষ্টা করিল, কিন্তু মাথা সোজা করিতে পারিল না, শয্যায় লুটাইয়া পড়িল। খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিয়া কি করিতে হয় বিধি মতে উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণ কণ্ঠ থামিয়া গেল, চোখ দিয়া কেবল অবিরল ধরে জল পড়িতে লাগিল। গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত, পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল, দীর্ঘ নিঃশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল। কাঙালির মা ইহার অর্থ বুঝিল, কিন্তু তাহার ভয়ই হইল না। সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা? কাকে মা? ওই যে রে, ও গায়ে যে উঠে গেছে। কাঙালি বুঝিয়া কহিল, বাবাকে? অভাগী চুপ করিয়া রহিল। কাঙালি বলিল, সে আসবে কেন মা? অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, তথাপি আস্তে আস্তে কহিল, গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায়। সে তখনই যাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল, একটু কাঁদাকাটা করিস বাবা, বলিস মা যাচ্ছে। একটু থামিয়া কহিল, ফেরার পথে অমনি নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙালি, আমার নাম করলেই সে দেবে, আমাকে বড় ভালোবাসে, ভালো তাহাকে অনেকেই বাসিত। জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে এই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সে সেইখান হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল। পরদিন রসিক দুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল, তখন অভাগীর আর বড় জ্ঞান নাই, মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে, চোখের দৃষ্টি এ সংসারের কাজ ছাড়িয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গেছে। কাঙালি কাঁদিয়া কহিল, মা গো, বাবা এসেছে, পায়ের ধুলো নেবে যে। মা হয়তো বুঝিল, হয়তো বুঝিল না, হয়তো বা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যুপথ যাত্রী তাহার অবশ বাহুখানি শয্যার বাহিরে বাড়াইয়া হাত পাতিল। রসিক হতবুদ্ধির

0: দাঁড়াইয়া রহিল। পৃথিবীতে তাহারও পায়ের ধুলার প্রয়োজন আছে, ইহাও কেহ নাকি চাহিতে পারে, তাহা তাহার কল্পনার অতীত। বিন্দির পিসি দাঁড়াইয়াছিল, সে বলিল, দাও বাবা দাও, একটু পায়ের ধুলো দাও। রসিক অগ্রসর হইয়া আসিল। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই, অসন বসন দেয় নাই, কোনো খোঁজ খবর করে নাই, মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলা দিতে গিয়া কাঁদিয়া ফেলিল। রাখালের মা বলিল, এমন সতীলক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন? এইবার ওর একটু গতি করে দাও বাবা, ক্যাংলার হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিল। অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কি ভাবিলেন জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এই কথা যেন তীরের মতো বিঁধিল। সেদিন দিনের বেলাটা কাটিল, প্রথম রাত্রিটাও কাটিল, কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না। কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গের রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয়। কিন্তু এটা বুঝা গেল, রাত্রি শেষ না হইতেই এ দুনিয়া সে ত্যাগ করিয়া গেছে। কুটির প্রাঙ্গণে একটা বেলগাছ একটা কুড়ুল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘা দিয়াছে কি দেয় নাই, জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দে একটা চর কষাইয়া দিল। কুড়ুল কাড়িয়া লইয়া কহিল, শালা, এ কি তোর বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস? রসিক গালে হাত বুলাইতে লাগিল। কাঙালি কাঁদো কাঁদো হইয়া বলিল, বা এই যে আমার মায়ের হাতে পোতা গাছ দারোয়ানজি, বাবাকে খামোকা তুমি মারলে কেন? হিন্দুস্থানের দারোয়ান তাহাকেও একটা অশ্রাব্য গালি দিয়া মারিতে গেল, কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল, তাই অশৌচের ভয়ে তাহার গায়ে হাত দিল না। হাঁকা হাঁকিতে একটা ভিড় জমিয়া উঠিল। কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় নাই। তাহারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল। তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন, কারণ অসুখের সময় যে কেহ দেখিতে আসিয়াছে কাঙালির মা তাহারই হাত ধরিয়া তার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গেছে। দারোয়ান ভুলিবার পাত্র নহে। সে হাত মুখ নাড়িয়া জানাইয়া দিল, এ সকল চালাকি তাহার কাছে খাটিবে না। জমিদার স্থানীয় লোক নহেন, গ্রামে তাহার একটা কাছারি আছে, গোমস্তা অধর রায় তাহার কর্তা। লোকগুলো যখন হিন্দুস্থানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করিতে লাগিল, কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া একেবারে কাছারি বাড়িতে আসিয়া উপস্থিত হইল। সে লোকের মুখে মুখে শুনিয়াছিল পিয়াদারা ঘুষ লয়। তাহার নিশ্চয় বিশ্বাস হইল, অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবিধান না হইয়াই পারে না। হায় রে অনভিজ্ঞ, বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না। সদ্য মাতৃহীন বালক শোকে উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিল। অধর রায় সেইমাত্র সন্ধ্যানিক ও যৎসামান্য জলযোগান্তে বাহিরে আসিয়াছিলেন। বিস্মিত ক্রুদ্ধ হইয়া কহিলেন, কে রে?
1: আমি কাঙালি, দারোয়ানজি আমার বাবাকে মেরেছে।
0: বেশ করেছে, হারামজাদা খাজনা দেয়নি বুঝি? কাঙালি কহিল,
1: না বাবু মশাই, বাবা গাছ কাটিতেছিল, আমার মা মরেছে। বলিতে বলিতে সে আর কান্না চাপিতে পারিল না।
0: সকালবেলায় এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন। ছোড়াটা মরা ছুঁইয়া আসিয়াছে, কি জানি এখানকার কিছু ছুঁইয়া ফেলিল নাকি? ধমক দেয়া কহিলেন, মা মরেছে তো, যা নিচে নেবে নারা। ওরে কে আছিস রে? এখানে একটু গোবর জল ছড়িয়ে দে। কি জাতের ছেলে তুই?
1: কাঙালি সভয়ে প্রাঙ্গণে নামিয়া আসিয়া দাঁড়াইয়া কহিল, আমরা দুলে।
0: অধর কহিলেন, দুলে? দুলের মোড়ায় কাঠ কি হবে শুনি?
1: কাঙালি বলিল, মা যে আমাকে আগুন দিতে বলে গেছে। তুমি জিজ্ঞেস করো না বাবুমশাই, মা যে সবাইকে বলে গেছে, সকলে শুনেছে যে। মায়ের কথা বলিতে গিয়া তাহার অনুক্ষণের সমস্ত উপরোধ অনুরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল। অধর কহিলেন, মাকে পড়াবি তো গাছের দাম 5টা টাকা আনগে, পারবি? কাঙালি জানিত তাহা অসম্ভব। তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তার ভাত খাইবার পিতলের কাঁসিটি বিন্দি পিসি 1টি টাকায় বাঁধা দিতে গিয়াছে সে চোখে দেখিয়া আসিয়াছে। সে ঘাড় নাড়িল, বলিল, না। অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন, না তো মাকে নিয়ে নদীর চড়া।

0: পুঁতে ফেলগে যা। কার বাবার কাছে তোর বাপ কুড়ুল ঠেকাতে যায়? পাজি হতভাগা নচ্ছার। কাঙালি বলিল, সে যে আমাদের উঠোনের গাছ বাবুমশাই, সে যে আমার মায়ের হাতে পোঁতা গাছ।
1: হাতে পোঁতা গাছ পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিত?
0: পারে আসিয়া গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের কর্মচারীরাই পারে। কাঙালি ধুলা ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল, তারপর ধীরে ধীরে বাহির হইয়া গেল। কেন সে যে মার খাইল, কি তাহার অপরাধ, ছেলেটা ভাবিয়াই পাইল না। গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না। পড়িলেই চাকরি তাহা জুটিত না। কহিলেন, পরেশ দেখো তো হে, এ বেটার খাজনা বাকি পড়েছে কি না, থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয়। হারামজাদা পালাতে পারে কিন্তু। মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন, মাঝে কেবল একটা দিন বাকি। সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে। বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন। কাঙালি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল, কহিল, ঠাকুরমশাই আমার মা মরে গেছে।
1: তুই কে, কী চাস তুই?
0: আমি কাঙালি, মা বলে গেছে তেনাকে আগুন দিতে।
1: তা দিগে না?
0: কাছারির ব্যাপারটা ইতিমধ্যে মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল। একজন কহিল, ও বোধহয় একটা গাছ চায়, এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া বলিল। মুখুজ্জে বিস্মিত ও বিরক্ত হইয়া কহিলেন,
1: শোনো আবদার, আমারই কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ, যা যা, এখানে কিচ্ছু হবে না, এখানে কিচ্ছু হবে না,
0: এই বলিয়া অন্যত্র প্রস্থান করিলেন। ভট্টাচার্য মহাশয় অদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন। তিনি বললেন,
1: তোদের যেতে কে আবার কবে পড়ায় রে, যা মুখে একটু নুড়ো জেলে দিয়ে মাটির চড়ায় মাটি দেখে যা।
0: মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথায় যাইতেছিলেন। তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন,
1: দেখছেন ভট্টাচার্য মশাই, সব বেটারাই এখন বামুন কায়েত হতে চায়,
0: বলিয়া কাজে ঝুঁকে আর কোথায় চলিয়া গেলেন। কাঙালি আর প্রার্থনা করিল না। এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল। নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল। নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জ্বালিয়া দিয়া তাহারই হাত ধরিয়া মায়ের মুখ স্পর্শ করাইয়া ফেলিয়া দিল। তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আঁটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল তাহারই প্রতি পলক্ষীণ চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্ব দৃষ্টিতে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। শ্রোতা বন্ধুরা, আজকে সময় শেষ। অভাগের স্বর্গ গল্পটি এমনই যে তার একটা অনুরণন আমাদের মনের মধ্যে রয়ে যায়, সেই অনুরণনকে বুকে নিয়েই আজকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো মহিলা মজলিশের অন্য কোনো দিনে, অন্য কোনো পর্বে। ততদিন ভালো থাকবেন সবাই, নমস্কার।

এতক্ষণ শুনলেন মহিলা মজলিস, আসর পরিচালনা করলেন সাহানা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ, তারপরে স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তিনি আর কিছু পরে নিউজিল্যান্ড পৌঁছাবেন। মহারাষ্ট্র সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে। পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশে বিদ্যুৎ চাহিদা দ্বিতীয়বার অর্ধেকেরও বেশি পূরণ করা সম্ভব হয়েছে। 20 বছর পর প্যালেস্টাইনের আইনসভার নির্বাচন আবারও অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। ভারতীয় মহিলা ক্রিকেট দল আজ লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার হতে চলা টেস্টে খেলতে নামছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফর শেষ করেছেন। এই সফরের মাধ্যমে দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্ব এর ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তাঁর এবারের সফরে কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক চুক্তিগুলির তাৎপর্যপূর্ণভাবে আরও শক্তিশালী হয়েছে বলে পর্যবেক্ষক মহলের ধারণা। দুই গণতান্ত্রিক দেশের মধ্যে মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিইও ফোরাম শুরু হয় 2022 সালে। বর্তমানে এটি 55% সাফল্য অর্জন করায় ব্যবসা বাণিজ্যের প্রতিনিধি দলের শীর্ষ নেতারা তা উদযাপন করেছেন। দুটি দেশের মধ্যে বাণিজ্যের সম্ভাবনা আরও বৃদ্ধির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। এর ফলে সার্বিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তির আলোচনা সিইসি এর গুরুত্ব আরও বেড়ে যাবে। অন্যদিকে এবারের সফরের ফলে ভারত অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম সরবরাহের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে। উল্লেখ্য, এই চুক্তিটি 2014 সালে স্বাক্ষরিত হয়। চুক্তিটি আবারও কার্যকর করা হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে ভারত ও অস্ট্রেলিয়া যে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে সেখানে সামুদ্রিক নিরাপত্তা অগ্রাধিকার পেয়েছে। এর ফলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আরও নিরাপদ হয়ে উঠবে।
1: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
0: অস্ট্রেলিয়া সফর শেষে প্রধানমন্ত্রী আজ নিউজিল্যান্ডের অকল্যান্ডে যাবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রায় 4 দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম নিউজিল্যান্ড সফর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমানে পৌঁছেছেন। সেদেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাকে স্বাগত জানান। ডক্টর জয়শঙ্কর বর্তমানে 11 দিনের কাতার, বাহরিন, কুয়েত, ওমান, নিউ ইয়র্ক এবং ব্রাসেলস সফর করছেন। এরপর তিনি নিউ ইয়র্কে 2028-29 সালের রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য পদের প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। সফরের শেষ পর্বে 14 এবং 15 জুলাই ব্রাসেলসের বিদেশমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন এবং বেলজিয়ামের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের তৃতীয় বৈঠকে যোগ দেবেন। ভারত যুদ্ধদীর্ণ এলাকায় যৌন নিপীড়ন সিআরএসভির মতো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধ, সন্ত্রাসবাদ, নির্যাতন এবং রাজনৈতিক নিপীড়নের এক হাতিয়ার হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধকালীন যৌন হিংসা বিষয়ক রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতী নেনি হরিশ বলেন, ভারত এমন অপরাধের তীব্র নিন্দা জানায়। রাষ্ট্রসংঘের মহাসচিবের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, 2025 সালে এ ধরনের প্রমাণিত মামলার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় বিষয়টি সম্মিলিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাকে আরও শক্তিশালী করে তুলেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ সে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া তৈরির জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেছে। তিনি বলেন, ভারতের সংবিধান দেশের সব রাজ্যকে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছে। এর সঙ্গে সঙ্গতি রেখেই মহারাষ্ট্র সরকার এবছরের বাজেট অধিবেশনে সে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করার কথা ঘোষণা করে। বিচারপতি দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটি আগামী 6 মাসের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। নীতি আয়োগের সদস্য জোরাম আনিয়া নতুন দিল্লিতে আজ ইউনিসেফের ভারতীয় প্রতিনিধি সিনথিয়া ম্যাক্রাফি এবং তার প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করেছেন। নীতি আয়োগ জানিয়েছে, তাদের মধ্যে শিক্ষার পরিবেশ, নিরাপদ ও সার্বিক শিক্ষণ, সাক্ষরতা, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে জেলা ও ব্লক স্তরে শিক্ষার পরিবেশের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও দুর্যোগ মোকাবিলা, শিশু কল্যাণ, মহিলাদের গঠিত স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা নিয়েও নীতি আয়োগ ও ইউনিসেফের মধ্যে বিশেষ আলাপ আলোচনা হয়েছে। নতুন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশে বিদ্যুতের

চাহিদা দ্বিতীয়বার অর্ধেকেরও বেশি পূরণ করা সম্ভব হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এ মাসের ৬ তারিখ পর্যন্ত দেশের বিদ্যুৎ সরবরাহের ৫০.২% এসেছে পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস থেকে। তিনি বলেন, এই বিষয়টি ভারতের জ্বালানি নিরাপত্তার পরিবেশ বান্ধব শক্তি ব্যবহারের নির্ভরযোগ্যতা প্রতিফলিত হচ্ছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্যালেস্টাইন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা করেছেন, চলতি বছরের নভেম্বরের শেষের দিকে আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০০৬ সালের পর এটি হবে প্রথম নির্বাচন। নভেম্বরের ২৮ তারিখে জেরুজালেম, ওয়েস্ট ব্যাংক এবং গাজা ভূখণ্ডসহ গোটা প্যালেস্টাইন আঞ্চলিক এলাকায় ভোট নেওয়া হবে। এক নির্দেশ জারি করে তিনি বলেন, এই নির্বাচনের লক্ষ্য হল প্যালেস্টাইনের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তোলা। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আজ চীনের দুটি যুদ্ধ বিমান, ৫টি রণতরী সহ মোট ৮টি জাহাজ তাদের নজরে এসেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রক থেকে জানানো হয়েছে, তাদের সশস্ত্র বাহিনী পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, সঠিক সময়ে তারা জবাব দেবেন। উল্লেখ্য, চলতি সপ্তাহের প্রথম দিকে চীন তাদের সামরিক তৎপরতা বাড়িয়েছিল। কিংবদন্তি ওয়েলস গায়িকা ও গীতিকার বনি টাইলার প্রয়াত। পর্তুগালের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন, বয়স হয়েছিল ৭৫ বছর। সঙ্গীতের অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে তাঁকে মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মানে ভূষিত করা হয়। ৮০ দশকের অন্যতম জনপ্রিয় গান টোটাল এক্লিপ্স অব দ্য হার্ট এর জন্য তিনি গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। উল্লেখ্য, ইউটিউবে এই গানটি শুনেছেন ১৩০ কোটিরও বেশি শ্রোতা। পাশাপাশি ইটস আ হার্ট অ্যাটাক এবং হোল্ডিং আউট ফর দ্য হিরো তার গানগুলির মধ্যে জনপ্রিয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিঃস্বার্থ সেবা মানবতা সর্বশ্রেষ্ঠ শক্তি। সংস্কৃতের একটি সুভাষিতম প্রসঙ্গে সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, সেবা ও নিষ্ঠার মাধ্যমে একটি জাতি সামনের সারিতে উঠে আসতে পারে এবং এর ফলে নাগরিকদের দৈনন্দিন জীবনযাপনও উন্নত হয়। শেয়ার বাজারে আজ চাঙা ভাব দেখা যাচ্ছে। সেন্সেক্স ৮০৩ পয়েন্ট বেড়ে ৭৭৫৪৫ পয়েন্ট এবং নিফটি ২৪৩ পয়েন্ট বেড়ে ২৪২০৫ পয়েন্টে পৌঁছেছে। বিশ্ববাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং চিপ নির্ভর কোম্পানিগুলির শেয়ারের দর বৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হওয়ায় ভারতের প্রধান শেয়ার সূচকগুলির বেশ বড় ব্যবধানে বেড়ে লেনদেন করছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পাশাপাশি হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং উত্তরপ্রদেশের কিছু অংশেও আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল বৃষ্টিসহ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুডুচেরি এবং কারাইকালে একই ধরনের আবহাওয়া পরিস্থিতির সম্ভাবনার কথা জানিয়েছে IMD। অন্যদিকে আবহাওয়া দপ্তর আজ জাতীয় রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ লস অ্যাঞ্জেলসের ইঙ্গলউড স্টেডিয়ামে ভারতীয় সময় রাত ১২:৩০ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ২:৩০। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। ১৯৯৮ সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ ১৬ থেকে বিদায় নেয়। গতকাল ফ্রান্স মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। লর্ডস ক্রিকেটের গ্রাউন্ডে আজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। লর্ডসের মাঠে এই প্রথমবার হতে চলা মহিলাদের এই ঐতিহাসিক টেস্ট ম্যাচে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল মাঠে নামবে। উল্লেখ্য, ইংল্যান্ড এবং ভারতীয় মহিলা দলের মধ্যে এটি হবে ১৬তম টেস্ট ম্যাচ। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরের দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তিনি আর কিছু পরে নিউজিল্যান্ডে পৌঁছাবেন। মহারাষ্ট্র সরকার রাজ্যে বিদ্যুৎ চাহিদা দ্বিতীয়বার অর্ধেকের বেশি পূরণ করা সম্ভব হয়েছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। মুর্শিদাবাদে আজ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর দুটোয় বহরমপুর শিল্প তালুকে এক বেসরকারি হোটেলে তিনি বিজেপির দলীয় নেতৃত্ব, বিধায়ক ও কার্যকর্তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। এরপর ওই হোটেলের ব্যাঙ্কোয়েটেই জেলার ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গেও তাঁর একটি বৈঠকের কথা রয়েছে। এরপরে রবীন্দ্রসদনে জেলাশাসক, দুই জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসনের কর্তা ও ব্লক ও মহকুমা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তাঁর প্রশাসনিক বৈঠক হওয়ার কথা। তবে গত সন্ধ্যা পর্যন্ত জেলা পরিষদের সভাধিপতি তৃণমূল কংগ্রেসের রুবিয়া সুলতানা সহ জেলার তিন তৃণমূল সাংসদ, তৃণমূল বা সিপিআইএম এর বিধায়করা আমন্ত্রণ না পাওয়ায় এই বৈঠকে জনপ্রতিনিধিদের উপস্থিতি নিয়ে সংশয় রয়েছে। বিজেপির একাধিক বিধায়ক অবশ্য বৈঠকের আমন্ত্রণ পেয়েছেন বলে খবর। এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী রেজিনগরে তকিপুর হাই মাদ্রাসার মাঠে দলের সাংগঠনিক সভাতেও যোগ দেবেন বলে জানা গেছে। আইন শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখা সহ প্রশাসনিক কাজে দ্রুত পদক্ষেপ নিতে রাজ্য সরকার দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরের সূর্যপুরে একটি স্থায়ী পুলিশ আউটপোস্ট তৈরি করেছে। আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর উদ্বোধন করবেন বলে স্বরাষ্ট্র দপ্তর সূত্রের খবর। এর আগে তিনি মৃত নাবালিকা ও গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। অন্যদিকে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে মৃত্যু ও হিংসার মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল ৩৫। ধৃতদের আজ বাড়িপুর মহকুমা আদালতে তোলা হবে। তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় আজ ফের ওই বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে আইনজীবী জানিয়েছেন, দলের অন্যান্য অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ইডি ফের একটি নোটিশ পাঠিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, তাঁর গতকালের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে, আদালত নতুন করে কিছু শুনবে না। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট গতকাল তৃণমূল কংগ্রেসের তিনটি অ্যাকাউন্টের লেনদেন স্বাভাবিক করতে সুটিয়ায় বরুণ বিশ্বাস হত্যা মামলায় তদন্ত শুরু করল সিআইডি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মামলায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর সিআইডি আধিকারিকরা গতকাল বরুণের বাড়িতে যান। কথা বলেন তাঁর দিদি প্রমিলা ও দাদা অসিত বিশ্বাসের সঙ্গে। উল্লেখ্য, ১৪ বছর আগে বনগাঁ স্টেশনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শিক্ষক বরুণ বিশ্বাস। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ওই ঘটনায় জড়িত থাকারও অভিযোগ ওঠে। অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর নাম, বানান, আধার সংক্রান্ত তথ্যে ছোটখাটো সংশোধন করতে অনলাইন পোর্টালে এডিট করার সুবিধা চালু করছে রাজ্য সরকার। এই প্রকল্পের নির্দিষ্ট অফিসিয়াল পোর্টালে শীঘ্রই এই সুবিধা চালু হবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের সচিবের নেতৃত্বে গতকাল একটি পর্যালোচনা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। তৃণমূল কংগ্রেস সরকারের ১৫ বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নে গতকাল অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পৌরোহিত্যে এই সংক্রান্ত প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্পভিত্তিক তথ্য ও নথি চাওয়া হয়েছে। ২০২৭ সালে ডিজিটাল জনগণনা নিয়ে তৎপরতা শুরু হয়েছে পশ্চিম বর্ধমানে। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক এস পোন্নাম্বলম বলেন, জনগণনায় ৬০০০এর বেশি কর্মী নিয়োগ করা হবে। আগামী ১লা আগস্ট থেকে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে গৃহ তালিকা তৈরির কাজ। পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের আচরা এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গতরাতে এক বেসরকারি স্কুলের বই খাতা ও অন্যান্য সামগ্রী দুটি পিকআপ ভ্যানে স্কুলে নামানোর পরিবর্তে একটি নির্মীয়মান বাড়িতে নামানো হয়। সে সময় বিজেপির কিছু কর্মী সেখানে পৌঁছলে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। সংঘর্ষে তৃণমূলের ২জন এবং বিজেপির ১০জন কর্মী আহত হন। কলকাতা ও তার আশপাশের এলাকায় গতরাত থেকে টানা বৃষ্টি চলছে। মৌসুমী অক্ষরেখা এরাজ্যের বাঁকুড়া ও দীঘা পর্যন্ত বিস্তৃত থাকার পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ সকাল ১১:৩০ পর্যন্ত আলিপুরে ৩৭ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। দমদমে সবথেকে বেশি ৯৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গতরাত থেকে হুগলি জেলার বিস্তীর্ণ অংশে জল জমেছে, তবে এই বৃষ্টি আমন ধান চাষের ক্ষেত্রে সহায়ক হবে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কালিম্পং ও কোচবিহার জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কোচবিহার শহর এলাকায়, ১৪৩ মিলিমিটার। অন্যদিকে শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কের ২০ মাইল এলাকায় ধসের জেরে একটি ট্রাক গতরাত থেকে কাদার মধ্যে আটকে রয়েছে। গ্যাংটকগামী গাড়িগুলি এর ফলে ৭১৭র এ জাতীয় সড়ক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ঝড় বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে সুন্দরবনের রায়দিঘি রেঞ্জের বনি ক্যাম্প সংলগ্ন লক্ষ্মীর খালের আটকে পড়া দুই মৎস্যজীবীকে উদ্ধার করেছে বনদপ্তর। এদিকে পূর্ব

0: মেদিনীপুরের শঙ্করপুর থেকে রওনা হওয়া 15 জন মৎস্যজীবী সহ জয়মাকালী ট্রলারটি এখনও নিখোঁজ। আজ সকাল থেকে শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের অফিসে হাজির হন নিখোঁজ মৎস্যজীবীদের পরিবার। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে এরাজ্যেও পালিত হচ্ছে জাতীয় মৎস্য কৃষক দিবস। মাছ চাষের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, এই চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রচারের পাশাপাশি সরকারের তরফে মৎস্যজীবীদের উৎসাহ প্রদান করা হয়। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 5:10।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন ভাওয়াইয়া, শিল্পী মদন রায়।

এতক্ষণ শুনলেন মদন রায়ের কণ্ঠে ভাওয়াইয়া, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে ইংরেজি সংবাদ, তারপরে হিন্দি সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। ঘড়িতে সময় বিকেল ৫টা। আজকের সান্ধ্য অধিবেশন শুরু হল। এখন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শেষ হল। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত আনন্দধারা। আজ 10ই জুলাই, আজ জাতীয় মৎস্য চাষী দিবস। ভারতে প্রতি বছর 10ই জুলাই ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে বা জাতীয় মৎস্য চাষী দিবস হিসেবে পালিত হয় এবং এই কথাকে মনে রেখে আজ আমাদের সরাসরি সম্প্রচারিত আনন্দধারার বিষয়ভাবনায় রয়েছে মাছে ভাতে বাঙালি। আসলে আমাদের খাদ্য তালিকায়, প্রতিদিনের খাদ্যাভ্যাসে মাছ অবশ্যম্ভাবী চলে আসে এবং মাছ ছাড়া যেন আমাদের রসনা তৃপ্তি হয় না। আপনারা আপনাদের সেই আনন্দের কথাগুলি আমাদের সরাসরি জানাবেন 9434076705 এই নম্বরে। সাথে আপনাদের গান আমরা শুনব, এই অনুষ্ঠানে আপনাদের পছন্দের গান আমরা শুনব। মাছে ভাতে বাঙালি এ প্রসঙ্গে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি। আমাদের বিষয় মাছে ভাতে বাঙালি, কিছু বলবেন কি? মাছে ভাতে বাঙালি এ প্রসঙ্গে কিছু বলবেন?
1: মাছ তো ভালো লাগে, সব মাছ বলে না।
0: আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক আছে, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান।
1: হ্যাঁ ভালো ভালো গান চালান।
0: হ্যাঁ আপনি শুনতে থাকুন, ধন্যবাদ।
1: আমার নাম পরিতোষ দাস।
0: পরিতোষ দাস, ঠিক আছে শুনতে থাকুন।

0: আমরা আপনাদের পছন্দের গান শোনাব এই অনুষ্ঠানে, এবং তার সাথেই আলাপচারিতায় থাকব, আপনাদের কথা শুনব, মাছে ভাতে বাঙালি। এ কথা আপনারা সবাই জানেন যে আমাদের রসনা তৃপ্তির জন্যে আমাদের দ্বীপ্রাহরিক আহার বলুন বা রাতের আহার বলুন, মাছ আমাদের লাগেই। শ্রোতাবন্ধু কি বলছেন শুনে নি। নমস্কার।
1: নমস্কার, আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ নিতাই বাবু, আমাদের আজকের ভাবনায় রয়েছে মাছে ভাতে
1: বাঙালি। মাছে ভাতে বাঙালি, হ্যাঁ, দেখুন বাঙালি তো মাছ ছাড়া চলে না। মাছ এমন একটা জিনিস, ছোট থেকে বড় পর্যন্ত সবাই কিন্তু ভালোবাসে মাছকে।
0: হ্যাঁ,
1: আর আমাদের মাছ ছাড়া চলে না, যে কোনো অনুষ্ঠানে বলুন, বিয়ে বাড়িতে বলুন, অন্নপ্রাশন বলুন, সাধ্য কাজ বলুন, প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু মাছ চাই।
0: ঠিক ঠিক ঠিক।
1: এবং আমাদের সংসারের দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়া করতে গেলে মাছ কিন্তু চাই, সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন মাছ চাই।
0: সেই ঠিক, এবং সেই জন্যেই মানে মাছ উৎপাদনও যেমন আমাদের এই বাংলাতে অনেক জায়গায় হয়, ঠিক সেভাবেই বাইরের থেকেও বহু মাছ আমাদের এখানে আমদানি হয়, আমাদের এখান থেকেও মাছ রপ্তানি হয়। যাই হোক, আমরা সেই মাছ নিয়েই কিন্তু আমাদের খাওয়ার একটা দিককে মেটাই, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ ঠিক
0: ঠিক।
1: হ্যাঁ, তো ধরুন এখন তো দেশি মাছ অনেক উঠে গেছে এখন।
0: হুম হুম
1: যে কোনো অনুষ্ঠানে কাজে ধরুন দেশি মাছ পাওয়া যাচ্ছে না, বড় মাছ, তখন আমরা বাড়ি মাছ দিয়ে কাজ ছাড়ি। আর কিন্তু বাড়িতে যখন আমাদের মাছের রান্না হয়, তখন কিন্তু দেশি মাছের রান্না হয়। আমাদের আশেপাশে পুকুরে, গ্রামে গঞ্জে যেসব পুকুর আছে, সেই পুকুর থেকে টাটকা ধরে আনা সেই মাছে আমরা খাই।
0: ঠিক ঠিক ঠিক ঠিক। খুব ভালো লাগলো, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান, বহু গান
1: হ্যাঁ
0: রয়েছে, গান
1: নমস্কার,
0: শুনি। নমস্কার,
1: হ্যাঁ গান শোনান, ভালো ভালো,
0: ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের প্রথমেই রয়েছে চিরদিনই তুমি যে আমার ছায়াছবির একটি গান, শিল্পী জুবিন গর্গ, সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়।

0: গান শুনতে শুনতেই এক শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, কথা বলিনি তার সাথে। নমস্কার।
1: নমস্কার,
0: কে বলছেন?
1: আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: আচ্ছা অমিতাভ, হ্যাঁ, আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে মাছে ভাতে বাঙালি।
1: হ্যাঁ, মাছে মানে আজ তো ওই মৎস্য ইয়ে দিবস, ওই যে
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ ওই যে যিনি কৃত্রিম প্রজনন করেছিলেন,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আজ হ্যাঁ তার সেই উপলক্ষে আজ তো মাছে ভাতে বাঙালি তো অবশ্যই দাদা ভাই।
0: কৃত্রিম
1: হ্যাঁ,
0: প্রজনন
1: তবে
0: পদ্ধতিতে
1: দেখুন,
0: মানে তিনি
1: হ্যাঁ
0: প্রথম সফলতা লাভ করেছিলেন।
1: হ্যাঁ হ্যাঁ, এবং সেটাই ইয়ে মানে সেটাই ধরুন যে বর্ষাকালে যে শুধু মাছ চাষটা হয় এটা আমাদের একটা প্রচলিত ধারণা ছিল,
0: হুম
1: কিন্তু
0: হুম
1: উনি যেটা করেছিলেন সেটা কৃত্রিম প্রজনন করে অন্যান্য সময়েও মাছের মাছ চাষের ব্যাপারে উৎসাহী উৎসাহী মানে করে তুলেছিলেন আমাদের, সেই জন্যই আমরা মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, তো যাই হোক বিষয়টা, হ্যাঁ হ্যাঁ, তার প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম। হ্যাঁ, তো মাছে ভাতে বাঙালি যে বিষয়টা দিয়েছেন, দেখুন আমাদের নিজস্ব পুকুর আছে মানে প্রায় 4-5টা,
0: হ্যাঁ
1: তো মাঝে মাঝে ধরুন আমি মাছ ধরতে যাই।
0: হ্যাঁ
1: তো একবার আমি গিয়েছি মাছ ধরতে, মানে গ্রাম, ধরুন আমি এখন দুবরাজপুরে থাকি, তো আমাদের এখান থেকে গ্রাম হচ্ছে প্রায় 10 কিলোমিটার দূরে।
0: আচ্ছা
1: তো মাছ ধরতে গিয়েছিলাম পুকুরে, তো মানে ধরুন আমাকে আমি ধরুন একটু জলে দাঁড়িয়ে মাছ ধরছি, এবার
0: হ্যাঁ
1: চারা ফেলেছি, ধরুন তখন আমাদের চারা ছিল সে খোল,
0: হ্যাঁ হ্যাঁ
1: তারপরে আপনার ভাতের সে মন্ডটা তৈরি করে পুকুরে আগে ফেলে দিয়ে আসতাম,
0: হ্যাঁ হ্যাঁ
1: তারপর মাছগুলো সব এক জায়গায় জড়ো হতো,
0: হ্যাঁ হ্যাঁ
1: তারপর আমরা ডাঙা ফেলতাম। তো ওইভাবে এক হাঁটু জলে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তো একটা বড় মাছ মানে ফাতনা থাকে দাদা ভাই, একটা ফাতনা,
0: হ্যাঁ হ্যাঁ
1: সেই
0: ফাতনা
1: ফাতনাটা, হ্যাঁ ফাতনা, সেই ফাতনাটা দেখছি খুব মানে নাচছে
0: হ্যাঁ হ্যাঁ
1: জলের মধ্যে।
0: হ্যাঁ
1: আর আমাকে কি করেছে জানেন, মানে আমি জলে ছিলাম,
0: হ্যাঁ
1: হ্যাঁ জল থেকে আমাকে টেনে নামিয়ে দিয়েছে একদম মানে পুকুরে, হ্যাঁ
0: আচ্ছা
1: মানে একদম দাঁড়া সমেত পড়ে গেছি পুকুরের জলে। হ্যাঁ,
0: আচ্ছা
1: তারপরে আর সেই হুইল লাগা ছিল, যখন সুতোটাকে গুটোচ্ছি
0: হ্যাঁ
1: তখন দেখছি একটা প্রায় 2 কেজি সাইজের কাতলা ওই
0: আচ্ছা
1: বড়শিতে
0: আচ্ছা
1: লেগে আছে। তো
0: হ্যাঁ
1: ওই
0: হ্যাঁ
1: গান ওইটা ধরুন আমি ওই কাঁধে ঝুলিয়ে,
0: হ্যাঁ
1: মানে আমি
0: হ্যাঁ
1: তখন হিরো, আমি মাছ ধরেছি,
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: ওটা আমি কাঁধে ঝুলিয়ে আমি গান করতে করতে আসছি,
0: হ্যাঁ
1: কেমন মাছি ধরেছি বড়শিতে দেখুক কেনে পড়শিতে,
0: আচ্ছা
1: বন পলাশির কথা বলেছি ওই
0: হ্যাঁ
1: সেই
0: হ্যাঁ
1: গানটা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আর গোটা পাড়ার ধরুন মহিলারা সব দাঁড়িয়ে আছে দরজায়, বলছি বাপরে কত বড় মাছ রে।
0: হ্যাঁ
1: হ্যাঁ, একমাত্র এদের পুকুরেই সম্ভব, কেন এরা যত্ন নেয় পুকুরটার।
0: হ্যাঁ
1: হ্যাঁ, আর মাছগুলোকে খেতেও দেয় বেশ ভালো ভালো। তো এইরকম করে ধরুন আমরা যে মাছটা খাচ্ছি, হ্যাঁ
0: হুম
1: প্রতিদিন, আর মাছ তো ধরুন আমাদের পুষ্টিকর খাবার,
0: হুম
1: অবশ্যই পুষ্টিকর। হ্যাঁ, কিন্তু আমার তো যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমার চারা পোনাটা সব থেকে আমার ভালো।
0: আচ্ছা
1: আর এছাড়া খুব বেশি বড় মাছ আমি কিন্তু, হ্যাঁ আর দাদা ভাই আর একটা কথা, মাছে ভাতে বাঙালি আমি ঠিকই, কিন্তু 1 পিসের বেশি মাছ আমি খাই না। গ্রাম থেকে প্রায় প্রায় দিনই মাছ আসে বাড়িতে,
0: হ্যাঁ
1: হ্যাঁ, কিন্তু মাছ আমি 1 পিসের বেশি খাই না। হ্যাঁ,
0: আচ্ছা
1: কারণটা এই মানে মাছের এই জন্যই খাই না যে মাছের প্রতি আমার অরুচি, এটা বললে ভুল হবে, কিন্তু
0: হ্যাঁ
1: আমাকে গরম গরম ভাজা যদি একদম গরম গরম হাতে হাতে গরম যদি আমাকে 4-5 পিস দেয় আমি খেয়ে নেবো, কিন্তু ওই
0: হ্যাঁ
1: ঝোলের মাছটা খেতে আমার একটু মানে ইয়ে লাগে, মানে তেল মশলা থাকে তো,
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: সেই
0: হ্যাঁ
1: জন্য আমার একটু মানে শরীর লাগে। তো যাই হোক, বিষয়টা কিন্তু খুব সুন্দর। আর আপনাদের কিন্তু আমন্ত্রণ রইল
0: আচ্ছা
1: আমার কাছে মাছ খাওয়ার জন্য।
0: আচ্ছা সেই ঠিক ঠিক ঠিক, যদি সম্ভব হয় অবশ্যই যেতে হবে আপনার
1: হ্যাঁ,
0: হাতের,
1: নিশ্চয়ই আসুন আসুন,
0: আপনার
1: খুব
0: ওখানের
1: ভালো
0: মাছ
1: লাগবে।
0: খাওয়ার জন্যে, আপনি যে বিশাল মাছ ধরেছেন সেই জন্যে। ঠিক ঠিক, শুনতে
1: আসুন
0: থাকুন
1: দাদা, ভালো থাকবেন, নমস্কার
0: শুনতে
1: নেবেন,
0: থাকুন
1: ভালো
0: শুনতে থাকুন।
1: থাকবেন। হ্যাঁ
0: হ্যাঁ
1: ঠিক ঠিক ঠিক,
0: আমরা শুনছিলাম জুবিন গার্গের কণ্ঠে চিরদিনই তুমি যে আমার, ছায়াছবির গান।

0: আনন্দধারা অনুষ্ঠানে রয়েছি আমরা, শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার স্যার।
0: কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন।
1: আমি বীরভূম জেলা শান্তিনিকেতন থেকে বলছিলাম।
0: বিশ্বজিৎ রুজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের আজকের ভাবনায় রয়েছে মাছে ভাতে বাঙালি, আপনার কথা শুনব।
1: হ্যাঁ দাদা ভাই, দেখুন মাছে ভাতে বাঙালি যে যদি আমাদের মধ্যে মানে আমি আত্মীয় বাড়ি যদি যাই আছে মাছের সঙ্গে যদি সম্পর্ক না দিকে তাহলে কিন্তু কিরকম একটু মনে মনে হবে।
0: আচ্ছা,
1: আমরা যে গ্রামেগঞ্জের মধ্যে মাছের একটা আলাদা ইয়ে, যেমন কিছু মানে হোটেলের নাম আছে যে নাম না হোটেল ঘর এরকম নাম আছে, সেই সমস্ত বাইরে থেকে যে সমস্ত বাবুরা আছেন বলেন যে হ্যাঁ বাঙালি বটে বিভিন্ন মাছ সামনে যতগুলো নাম করা নাম সেই মানে মাছটা বিভিন্ন রকমের রান্না করে করে আর কি,
0: ঠিক ঠিক
1: যে সমস্ত মাছ পাওয়া যায়। বাড়িতে তো আমার বলতেই নেই, মাছ তো ধরুন চাই আত্মীয় স্বজন কেউ আর এমনি বাড়ি খাওয়ার জন্য।
0: হ্যাঁ ঠিকই ঠিক, খুব ভালো লাগলো। আচ্ছা, আমাদের অনুষ্ঠানে এখনো পর্যন্ত যাদের সাড়া আমরা পেলাম বা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, হয়তো অনেককেই ফোন করছেন, সকলের ফোন আমরা গ্রহণ করতে পারছি না, কিন্তু দেখা যাচ্ছে যে তার বেশিরভাগ ফোন আমরা পাচ্ছি বীরভূম থেকে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার যে বীরভূম জেলা থেকে আমাদের সমস্ত ফোনগুলো আসছে। অনেক জায়গার শ্রোতা রয়েছেন কিন্তু তার মধ্যে বীরভূম অবশ্যই একটা উল্লেখযোগ্য, কারণ এখনও পর্যন্ত আমরা যে ফোনগুলো পেলাম তার মধ্যে সিংহভাগ বীরভূম থেকে। খুব ভালো লাগলো আপনার কথা শুনে, শুনতে থাকুন অনুষ্ঠান। মাছে ভাতে বাঙালি এই কথায় আমরা রয়েছি আনন্দধারা অনুষ্ঠানে। আজ জাতীয় মৎস্য চাষী দিবস, ভারতে প্রতি বছর 10ই জুলাই ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে বা জাতীয় মৎস্য চাষী দিবস হিসেবে পালিত হয়। 1957 সালের এই দিনে বিজ্ঞানী ডক্টর কে এইচ আলিঙ্কুন্হি এবং ডক্টর এইচ এল চৌধুরী কৃত্রিম প্রজনন পদ্ধতিতে, আবার বলছি কৃত্রিম প্রজনন পদ্ধতিতে কার্প

জাতীয় মাছের ডিম্বোৎপাদনে সফলতা লাভ করেছিলেন এবং যা দেশের মৎস্য চাষে বিপ্লব এনেছিল। তাই আজকের দিনে আমাদের বিষয়ভাবনায় রয়েছে মাছে ভাতে বাঙালি। এ প্রসঙ্গে আপনারা ফোন করুন, আপনাদের কথা জানান আমাদের, কিভাবে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে মাছ সে কথাই শুনব। তার আগে কুমার শানুর কণ্ঠে বিয়ের ফুল ছায়াছবির একটি গান, সুরকার যতীন ললিত।

আনন্দ ধারা অনুষ্ঠানে আমরা রয়েছি। আমাদের ফোন নাম্বার 9434076705। এই ফোন নম্বরে ফোন করে আপনাদের কথা আমাদের জানান, সাথে আপনাদের পছন্দের গানের অনুরোধ করতে পারেন এই অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয়ভাবনায় রয়েছে মাছে ভাতে বাঙালি। এ প্রসঙ্গে আপনারা ফোন করুন এবং আপনাদের কথা আমাদের মাধ্যমে সমস্ত দর্শকদের কাছে, সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে যাক। এবারে চলে যাই পরের গান, অন্তহীন ছায়াছবি থেকে।

আসে, ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে।

আনন্দধারা সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে এতক্ষণ আমরা ছিলাম বিষয়ভাবনা নিয়ে, মাছে ভাতে বাঙালি। সাথে ছিলাম আমি অমিতাভ। আজকের মতো বিদায় নিচ্ছি আনন্দধারা অনুষ্ঠান থেকে। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন আবহ বার্তা। আলিপুর আবহ দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে এবং কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার দু একটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। সিকিমের বেশিরভাগ স্থানে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ কোচবিহার 14 মিলিমিটার, ঘুঘুমারি 12 মিলিমিটার, আলিপুরদুয়ার এবং জয়বীরপাড়া চা বাগান 11 মিলিমিটার করে, মোগুলকাটা চা বাগান, ভগতপুর চা বাগান 10 মিলিমিটার করে, বীচ চা বাগান, ফালাকাটা, কুর্তি চা বাগান, হাসিমারা 9 মিলিমিটার করে। আগামী 11 জুলাই শনিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহবার্তা শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মিটিওলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল বুলেটিন স্টেট দ্যাট লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট মোস্ট প্লেসেস উইথ হেভি টু ভেরি হেভি রেইনফল অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টস অফ সাউথ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট মোস্ট প্লেসেস ওভার সিকিম। চিফ অ্যামাউন্ট অফ রেইনফল রিসিভড সো ফার কোচবিহার 14 মিলিমিটার, ঘুঘুমারি 12 মিলিমিটার, আলিপুরদুয়ার 11 মিলিমিটার, জয় বীরপাড়া টি এস্টেট 11 মিলিমিটার, মোগুলকাটা টি এস্টেট, ভগতপুর টি এস্টেট 10 মিলিমিটার ইচ, বীচ টি গার্ডেন, ফালাকাটা, কুর্তি, হাসিমারা 9 মিলিমিটার ইচ। ফোরকাস্ট ফর নেক্সট ডে দ্যাট ইজ 11th July স্যাটারডে, লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট মোস্ট প্লেসেস ওভার অল ডিস্ট্রিক্ট অফ সাউথ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। দ্যাট কনক্লুডস দ্য জেনারেল ওয়েদার বুলেটিন। প্লিজ স্ট্যান্ড ফর আওয়ার নেক্সট অ্যানাউন্সমেন্ট ইন বেঙ্গলি। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিই আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। শিলিগুড়ি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যানজটের সম্ভাবনা রয়েছে। যাত্রী সাধারণকে অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা করার এবং ট্রাফিক কর্মীদের সঙ্গে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। যেসব এলাকায় যান চলাচল ধীরগতির হতে পারে ও নির্মাণ কাজ চলছে সেগুলি হল দার্জিলিং মোড় ক্রসিং, মোড়ে উন্নয়নমূলক কাজ চলমান, এটি একটি পরিচিত যানজটপ্রবণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড় সড়ক মেরামত ও উন্নয়নের কাজ চলছে। ধীরে গাড়ি চালান এবং সামনে থাকা গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 সালুগাড়া সড়কে নির্মাণ কাজ চলছে, গতি কমিয়ে চালান এবং অন্যান্য গাড়ির সঙ্গে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। সাউডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ নতুন সেতু নির্মাণের কারণে

0: সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোবা, শিলিগুড়ি ও আমবাড়ি সাউডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প পথ ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। সান্ধ্যকালীন শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন শুনলেন। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। ঘোষণার অব্যবহিত পরেই সরাসরি সম্প্রচারিত মিঠো সুর। সন্ধ্যে 6:40 শুনবেন ভাওয়াইয়া, শিল্পী মদন রায়। সন্ধ্যে 7:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। রাত 8:00 শুনবেন নাটক কিডনি চাই, রচনা রমানাথ রায়, প্রযোজনা অবিনাশ রায়। রাত 8:30 শুনবেন আধুনিক গান, শিল্পী সঞ্চারী সাহা। রাত 9:15 শুনবেন গজল বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 9:30 সরাসরি সম্প্রচারিত গানে গানে। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী দেবব্রত বিশ্বাস। 10:30 সরাসরি সম্প্রচারিত মনির জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। এখন বিজ্ঞাপন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত মিঠো সুর। নদী আমায় ভাসতে ডাকে, পাহাড় বলে যাই, আকাশ বলে আয় ছুটে আয়, তোকেই আমার চাই। মাটি বলে লক্ষ্মী সোনা, যাসনি অত দূরে, যা চাস তুই সবই পাবি মাটির ছোট্ট ঘরে। আকাশ, নদী, পাহাড় চূড়া সত্যি সবই জানি, তবু আমায় হাতছানি দেয় মাটির আসনখানি। মাটি আমার পুণ্যি পুকুর, মাটি আমার মা, মাটি আমায় হাসায় কাঁদায় পরম কামনা। আমাদের আজকের বিষয় ভাবনায় মাটি আমার মা। মিঠো সুর অনুষ্ঠানে আপনারা সরাসরি ফোন করে আমাদের সাথে যোগ দিতে পারেন। এই অনুষ্ঠানে 9434076705 এই নম্বরে ফোন করুন এবং আপনার পছন্দের গান অনুরোধ করতে পারবেন। আমরা শুরু করছি মেঠো সুর সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান, বিষয় ভাবনায় মাটি আমার মা। অনুষ্ঠানের শুরুতেই কার্তিক দাস বাউলের কণ্ঠে লোকগীতি।

শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত মিঠো সুর অনুষ্ঠানে। আমাদের বিষয় ভাবনায় মাটি আমার মা। আপনারা সরাসরি যুক্ত হতে পারেন আমাদের এই অনুষ্ঠানে, লোকগীতির অনুষ্ঠান মিঠো সুর। এবারে শিল্পী প্রহ্লাদ ব্রহ্মচারী।

আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত মিঠো সুর অনুষ্ঠানে। আমাদের ফোন নম্বর 9434076705। আজকের বিষয় ভাবনায় মাটি আমার মা। শ্রোতা বন্ধুরা, আপনারা খুব তাড়াতাড়ি ফোন করুন এই নম্বরে এবং যুক্ত হয়ে যান আমাদের এই অনুষ্ঠানে। আপনাদের কথা শুনব, আপনাদের পছন্দের গান আপনাদের শোনাব। এবারে শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ।

শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত মিঠো সুর অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ভাবনাই মাটি আমার মা। এ প্রসঙ্গে আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন 9434076705 এই নম্বরে। আপনাদের পছন্দের শিল্পীর গান আপনারা শুনতে পাবেন এই অনুষ্ঠানে অনুরোধের মাধ্যমে। এবারের শিল্পী কুমার শানু।

শ্রোতা বন্ধুরা, আপনাদের পছন্দের গান শোনার জন্যে অনুরোধ করতে পারেন 9434076705 এই নম্বরে। আমরা রয়েছি আর কিছুক্ষণ আপনাদের পছন্দের লোকগীতি নিয়ে মেঠো সুর সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয়ভাবনায় মাটি আমার মা। চলে যাই পরের গানে, এবারের শিল্পী পূর্ণ দাস বাউল।

গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে এই লোকগীতি শুনলেন। মেঠো সুর অনুষ্ঠানে রয়েছি আমরা সরাসরি সম্প্রচারিত। অনুষ্ঠানে আপনারা যুক্ত হতে পারেন 9434076705 নম্বরে। আর কিছুক্ষণ এই অনুষ্ঠানে রয়েছি। আমাদের অনুষ্ঠানের শেষ শিল্পী রুনা লায়লা।

শেষ হল সরাসরি সম্প্রচারিত মিঠো সুর, সাথে ছিলাম আমি অমিতাভ। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, এখন শুনবেন ভাওয়াইয়া, শিল্পী মদন রায়।

মদন রায়ের কণ্ঠে ভাওয়াইয়া শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত প্রাদেশিক নেপালি সমাচার।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে কভি কভি ছায়াছবির একটি গান লতা মঙ্গেশকর এবং মুকেশের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন সিলসিলা ছায়াছবির একটি গান, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনবেন চাঁদনি। ছায়াছবির একটি গান সুরেশ ওয়াদেকর এবং অনুপমা দেশপাণ্ডের কণ্ঠে।

0: विश्वकपको क्वार्टर फाइनलमा आज राति 12:30 स्पेन र बेल्जियम माझ भिडन्त हुनेछ। योभन्दा अघि फ्रान्सले मरक्कोलाई 2-2 पराजित गरेर सेमी फाइनलमा प्रवेश गर्यो।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। সেখানে 2 দিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে এবং ট্রেন চলাচলে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ওষুধের মিশ্রণের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা মজবুত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 1945 সালের ওষুধ সংক্রান্ত নিয়মাবলীতে সংশোধন এনেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। প্রায় 4 দশকের মধ্যেই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফরে গেলেন। সেখানে 2 দিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন। অকল্যান্ড বিমানবন্দরে লাল কার্পেটের ওপর শ্রী মোদী এবং প্রধানমন্ত্রী লুকসেন ব্যক্তিগতভাবে সৌহার্দ্য বিনিময় করেন। ভারত ও নিউজিল্যান্ডের সশস্ত্র সেনার প্রতিনিধিরা প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান। সফরকালে দুদেশের প্রধানমন্ত্রী সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি এবং মানুষে মানুষে জনসংযোগের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করবেন। এদিকে আজ সন্ধ্যায় অকল্যান্ডে ঐতিহ্যপূর্ণ ভারতীয় সংস্কৃতির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয়। সমাজ মাধ্যমে পরপর একাধিক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পাঞ্জাব তামিলনাড়ুর নিজস্ব সংস্কৃতি ছাড়াও হিন্দুস্তানি রাগ সঙ্গীতের মূর্ছনায় পরিবেশিত হয় বন্দে মাতরম জাতীয় স্তোত্র। আন্তর্জাতিক গণ্ডি পেরিয়ে ভারতীয় সংস্কৃতির ধারা বিদেশের মাটিতে পৌঁছে দেওয়ার জন্য শ্রী মোদী উচ্ছ্বাস ব্যক্ত করেন। নাদ ভোকাল অ্যাসেম্বলির অনুষ্ঠান দেখে প্রধানমন্ত্রী বলেন, সঙ্গীতের মধ্যে দিয়ে মানুষকে একে অপরের কাছে নিয়ে আসার ক্ষমতা রয়েছে। ভারত নিউজিল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে এই পরিবেশনে। এর আগে প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়া সফর শেষ করেন। সেখানে তিনি ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎমুখী ভিত রচনা করেছেন। তাঁর সমগ্র সফরকালে দুই গণতান্ত্রিক দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার সরকার, সেদেশের জনগণ এবং প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাদের উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়গুলি উঠে আসে। দুই নেতা উপসাগরীয় এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে গঠনমূলক আলোচনা করেছেন। ভারত ও ওমানের মধ্যে বিশ্বাস ও কৌশলগত অংশীদারিত্বের দিকটি প্রতিফলিত হয়েছে এই বৈঠকে। এদিকে ওমানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, দুদেশের মধ্যে দীর্ঘদিনের সামুদ্রিক সম্পর্ক দ্বিপাক্ষিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। সমাজ মাধ্যমের বার্তায় বদর আল বুসাইদি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে স্বাধীনভাবে জাহাজ চলাচল সুনিশ্চিত করতে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ব্যাপারে সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদও জানান তিনি। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। সাম্প্রতিক জোড়া ভূমিকম্পের পর সেদেশে মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় ভারত অংশ নেয়। সেদেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সময় মতো সাহায্য সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত 26 জুন ভারতীয় বায়ুসেনার 2টি বিমানে সেনাবাহিনীর 60 প্যারাফিল্ড হাসপাতালের 41 সদস্যের একটি প্রতিনিধি দল ভেনেজুয়েলা পৌঁছয়। এই দলে ছিলেন শল্য চিকিৎসক, অ্যানাস্থেসিওলজিস্ট, অস্থি বিশারদ, দাঁতসহ অন্য রোগের ডাক্তার, প্যারামেডিকেল কর্মী এবং সহায়তা কর্মী। এছাড়াও ছোটখাটো হাসপাতাল গড়ে তোলার ব্যবস্থা, 6 টন জরুরি ওষুধ, তাঁবু, ল্যাম্প, পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার, জেনারেটর সেট পাঠানো হয়েছিল। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী

অরুণা মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান আজ সংসদ ভবন চত্বরে আসন্ন বাদল অধিবেশনের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। আগামী 20 তারিখ থেকে শুরু হয়ে এই অধিবেশন চলবে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। সমাজ মাধ্যমের বার্তায় শ্রী মেঘওয়াল বলেছেন, আসন্ন অধিবেশনের কাজকর্ম নিয়ে আজ বিস্তারিত কথাবার্তা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এবিডিএম এর অগ্রগতি খতিয়ে দেখতে কার্যনির্বাহী গোষ্ঠীর তৃতীয় বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনকে বিশ্বের বৃহত্তম ডিজিটাল স্বাস্থ্য পরিমণ্ডল বলে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই 94 কোটি আয়ুষ্মান ভারত অ্যাকাউন্ট নাম্বার চালু হয়েছে। অনুষ্ঠানে শ্রী নাড্ডা বলেন, এবিডিএম এর অধীনে এক বিরাট স্বাস্থ্য সুরক্ষা পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে এবং ট্রেন চলাচলে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। এই পর্যায়ে মোট 680 কিলোমিটার রেলপথ কবচ সুরক্ষার আওতায় নিয়ে আসা হবে। রেলমন্ত্রক জানিয়েছে, কবচ 4 এর আওতায় দিল্লি ডিভিশনের রেওয়াড়ি দিল্লি এবং শাকুরবস্তি ভাটিন্ডা সেকশনে এই ব্যবস্থা রূপায়ণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ব্যবস্থা সর্বক্ষণ ট্রেনের গতিবিধির উপর নজর রাখবে, স্বয়ংক্রিয় ব্রেক প্রয়োজন মতো ট্রেন থামাতে সাহায্য করবে, সম্ভাব্য সর্বোচ্চ গতিতে নিরাপদে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা যাবে এই ব্যবস্থার মাধ্যমে। ঘন কুয়াশার মতো প্রতিকূল আবহাওয়াতেও রেল পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে জানানো হয়েছে। কলকাতা মেট্রোর পার্পেল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিং এর কাজ সম্পন্ন হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কানন জানিয়েছেন, আজ সকাল 10:30 নাগাদ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা এবং মেট্রো কলকাতা ও হাওড়া পুর নিগমের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই কাজ সম্পূর্ণ হয়। আগামী 3 বছরের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, এই শাখায় খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মাটির তলা দিয়ে লাইন যাবে। এদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ পার্পেল মেট্রো টানেল বোরিং মেশিনের সাফল্যে পুরো দলকেই অভিনন্দন জানিয়েছেন। অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ওষুধের মিশ্রণের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 1945 সালের ওষুধ সংক্রান্ত নিয়মাবলীতে সংশোধন এনেছে। ইথাইল অ্যালকোহল মেশানোর ক্ষেত্রে এতদিন লাইসেন্স না নিলেও চলত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক নতুন নিয়মে যেসব ওষুধে 12% বেশি ইথাইল অ্যালকোহল রয়েছে এবং যার পরিমাণ 30 মিলিলিটারের বেশি, সেগুলিকে আর ছাড় না দেবার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে এইসব ওষুধ তৈরির ক্ষেত্রে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। আগে এলাচ ও আদার টিনচার এবং অন্য কিছু ঔষধি সামগ্রীর জন্যও আর লাইসেন্স না নিলে চলত, মন্ত্রক সেই ছাড়ও প্রত্যাহার করেছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আজ নতুন দিল্লির সদর দপ্তরে একদিনের সম্মেলনের আয়োজন করে। আগামী দিনে উপকূলরক্ষী বাহিনীর কর্মদক্ষতা আরও বাড়িয়ে তুলতে দেশের প্রধান শিপইয়ার্ড এবং জাহাজ নির্মাণ সংস্থাগুলি এই সম্মেলনে যোগ দেয়। সুপ্রিম কোর্ট আগামী সোমবার অযোধ্যার রাম মন্দিরে দানের অর্থ সামগ্রী 9-6 অভিযোগে স্বচ্ছ এবং সময়ের মধ্যে তদন্ত চেয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের শুনানি গ্রহণ করবে। গত মাসের 13 তারিখ উত্তরপ্রদেশ সরকার মন্দিরের ট্রাস্টের অনুরোধ মেনে নিয়ে এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং কোথাও কোথাও প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আগামী 2 দিন হরিয়ানার উত্তরাঞ্চল, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ স্পেনে গত রাত থেকে আজ সকালের মধ্যে দাবানলের ঘটনায় 12 জন প্রাণ হারিয়েছেন। সে দেশের বিশাল অংশ জুড়ে তীব্র দাবদাহের মধ্যে ঘটা এই মর্মান্তিক ঘটনাকে কর্তৃপক্ষ স্পেনের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানল হিসেবে চিহ্নিত করেছে। আলমেরিয়ার এই ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে বর্তমানে 300 জনেরও বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে লস এঞ্জেলসের ইঙ্গেলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। অন্যদিকে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপে ও 66 মিনিটে ওসমান দেম্বেলে গোল করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে আজ অকল্যান্ড পৌঁছে

0: দিচ্ছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন বিজ্ঞাপন।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। রাত 8টায় শুনবেন নাটক কিডনি চাই, রচনা রমানাথ রায়, প্রযোজনা অবিনাশ রায়। রাত 8:30 শুনবেন আধুনিক গান শিল্পী সঞ্চারী সাহা। রাত 9:15 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল। 9:30 সরাসরি সম্প্রচারিত গানে গানে। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শিল্পী দেবব্রত বিশ্বাস। রাত 10:30 সরাসরি সম্প্রচারিত মনির জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।
3: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
4: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
3: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
4: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
3: डायल कीजिए 8700014242।
4: नंबर एक बार फिर नोट करें 8700014242।
5: नए जमाने की नई तस्वीर। अब छत पर लगे टीवी एंटेना को कहो गुड बाय सदा के लिए। समय के साथ बदलें, आगे बढ़ें। ले आए आज ही दूरदर्शन का DD फ्री डिश। इसमें है आपके पसंदीदा 100 से ज्यादा टीवी चैनल्स। इसके अलावा 51 एजुकेशनल यानी पढ़ाई लिखाई वाले चैनल्स और 48 रेडियो चैनल्स। और तो और, सेट टॉप बॉक्स लगवाने के बाद कोई खर्चा नहीं, बिल्कुल नहीं। डिजिटल क्रांति की ओर एक कदम और आपका DD फ्री डिश।
1: আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধে মিলবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য সরকার আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক 5,000 টাকা করে বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা কার্যকর হবে 1 আগস্ট থেকে। কর্তব্যে গাফিলতির অভিযোগে উত্তর চব্বিশ পরগনার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে 12 জন কর্মী ও আধিকারিককে শোকজ করেছে কর্তৃপক্ষ। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে গণপ্রহারে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আজ যান আইজি প্রেসিডেন্সি কঙ্কর প্রসাদ বারুই। আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে যাবেন। কলকাতা মেট্রোর পার্টল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিংয়ের কাজ আজ সকালে সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গে জলপথ পরিকাঠামো আরও আধুনিক করে তোলার লক্ষ্যে পরিবহনমন্ত্রী অর্জুন সিং আজ 10টি আধুনিক গ্যাংওয়ে কাম পন্টুন জেটির উদ্বোধন করেন। সক্রিয় মৌসুমী অক্ষরেখা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি চলেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধে মিলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদের রেজিনগরে এক দলীয় সভায় একথা ঘোষণা করেন।
1: আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব, এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয় গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে।
0: ওই কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের আগে বিজেপির সম্ভাব্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। নাম না করে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যের সমালোচনাতেও সরব হন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদানে ইচ্ছুকদের বাছাই করা ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন দপ্তর ও পুরসভার দুর্নীতি খতিয়ে দেখতে দলীয় স্তরে একটি কোর কমিটি গঠনের কথাও ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর মুর্শিদাবাদে তার প্রথম সফরে শ্রী অধিকারী আজ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন। রাজ্য সরকার বাজেটে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের সাম্মানিক 5,000 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে জানা গেছে আগামী 1 আগস্ট থেকে বর্ধিত সাম্মানিক কার্যকর হবে। এর ফলে অঙ্গনওয়াড়ি কর্মীদের রাজ্য সরকারের অতিরিক্ত সাম্মানিক 4,500 টাকা থেকে বেড়ে হবে 9,500 টাকা। কেন্দ্রীয় প্রকল্পের 4,500 টাকা যোগ করে তাদের মোট মাসিক সাম্মানিক দাঁড়াবে 14,000 টাকা। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রেও রাজ্যের অতিরিক্ত সাম্মানিক 4,550 টাকা থেকে বেড়ে হচ্ছে 9,550 টাকা। বিজেপি আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধির জন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছে। দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সমাজের একটি বড় অংশ যারা 365 দিনই স্বাস্থ্য পরিষেবা সহ অন্য পরিষেবায় যুক্ত তাদের এই ভাতা বৃদ্ধির ফলে কর্মক্ষমতা, কাজের প্রতি অবদান ও জীবনযাত্রার মানে পরিবর্তন আসবে। আশা কর্মীদের স্বাস্থ্য সংক্রান্ত পেশাগত কাজ ছাড়াও সরকারি প্রকল্প আয়ুষ্মান ভারত সহ বহুবিধ কাজ চাপিয়ে দেওয়ার প্রতিবাদে বাঁকুড়া জেলা শাসকের কাছে আজ স্মারকলিপি দেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। উত্তর চব্বিশ পরগনার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে 12 জন কর্মী ও আধিকারিককে শোকজ করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে 4 জন ওয়ার্ড মাস্টার, 4 জন নন মেডিকেল সুপার ও প্রসূতি বিভাগের 2 জন সিস্টার ইনচার্জ রয়েছেন। এরা প্রত্যেকেই হাসপাতালে তাদের যথাযথ দায়িত্ব পালন করছিল না বলে অভিযোগ। তদন্তে সেই তথ্য প্রকাশিত হওয়ায় স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায়ের নির্দেশে তাদের শোকজ করা হল বলে হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ও ভাইস প্রিন্সিপাল ডাক্তার অভিজিৎ সাহা জানিয়েছেন।
2: স্বাস্থ্যমন্ত্রী আমাদের কিছু কিছু নির্দেশ দিয়ে গেছেন। বহুদিনের পুরনো ডিস্ট্রিক্ট হসপিটাল, পুরনো বিল্ডিং, তার থেকে উন্নত হয়ে মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু হসপিটাল বিল্ডিং চেঞ্জ হয়নি। তার ফলে কিছু জায়গায় পরিচ্ছন্নতার অভাব দেখা গেছে। তো তার জন্য উনি যেটা আমাদের বলে গেছেন আমরা সেই অনুযায়ী 12 জনকে শোকজ করছি, এবং আমাদের অনেক

0: কিছু নেই সেগুলো আমরা বলাতে উনি আমাদের একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট দিতে বলেছেন, সেটাও আমরা আজকের মধ্যেই তার কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি।
1: উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী গতকাল আচমকা ওই হাসপাতাল পরিদর্শন করে পরিকাঠামো, পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। কোচবিহারের মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে আজ উত্তেজনা ছড়ায় ফোড়া ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া মাথাভাঙার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপস দাসের মৃত্যুর পর তার পরিবারের অভিযোগ, দীর্ঘ সময় চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং ফোনে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। এর প্রেক্ষিতে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান পরিবার ও স্থানীয়রা, পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে গণপ্রহারে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আজ যান আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই। নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। এদিকে ইন্দ্রজিতের বাড়ির নিরাপত্তা বাড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, বসানো হয়েছে সিসিটিভি। প্রশাসনের তরফে ইন্দ্রজিতের পরিবারকে খাদ্য ও ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। প্রশাসন এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ইন্দ্রজিতের বৃদ্ধ বাবা মা সন্তোষ প্রকাশ করেছেন। তবে দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় সেই দাবিও জানিয়েছেন তারা। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সূর্যপুরে যাবেন। সেখানে মৃত নাবালিকার বাড়ি ছাড়াও ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যাবেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কাজে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সূর্যপুরে সরকারি উদ্যোগে তৈরি হওয়া স্থায়ী পুলিশ আউটপোস্টেরও আগামীকাল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে সিআইডির ফরেন্সিক দল আজ বারুইপুর থানায় যায়, ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তারা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার মেট্রোয় পার্পল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্ডান জানিয়েছেন, আজ সকাল 10:30 নাগাদ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা এবং মেট্রো কলকাতা ও হাওড়া পুর নিগমের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই কাজ সম্পন্ন হয়। আগামী 3 বছরের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ সম্পূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
2: কিদারপুর থেকে টানেল বোরিং শুরু হয়ে গেছিল লাস্ট জুলাই 2025। লঞ্চ করানো হলো টানেল বোরিং মেশিন, নাম দেওয়ানো হয়েছিল দুর্গা। আফটার 12 মান্থস দিস দুর্গা টানেল বোরিং করতে হবে। আজকে অ্যারাউন্ড 10:30 ইন দ্য মর্নিং ভিক্টোরিয়া স্টেশনে রিচ করে গেছে। এটাকে যাকে বলি ব্রেক থ্রু। দিস পার্পল লাইন প্রজেক্ট আপ টু এসপ্লানেড এক্সপেক্ট করা হচ্ছে নেক্সট 3 সালে কমপ্লিট হয়ে যাবে।
1: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পার্পল মেট্রোয় টানেল বোরিং মেশিনের সাফল্যে পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গে জলপথ পরিকাঠামো আরও আধুনিক করে তোলার লক্ষ্যে পরিবহন মন্ত্রী অর্জুন সিং আজ 10টি আধুনিক গ্যাংওয়ে কাম পন্টুন জেটির উদ্বোধন করেন। মেটিয়াবুরুজ ফেরিঘাটে এক অনুষ্ঠানে মেটিয়াবুরুজ জেটির পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের আরও 9টি জেটিরও উদ্বোধন করেন তিনি। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর উত্তর পূর্বাঞ্চলের উদ্যোগে কলকাতার আঞ্চলিক সদর দপ্তরে 2 দিনব্যাপী জেলা ও স্টেশন কমান্ডার এবং ওয়ার্কস কনফারেন্সের আয়োজন করা হয়। আজও গতকাল সম্মেলনে পৌরোহিত্য করেন উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক কমান্ডার। সম্মেলনে উত্তর পূর্বাঞ্চলের সামুদ্রিক ও উপকূলবর্তী নিরাপত্তা, নজরদারি, অনুসন্ধান, উদ্ধার অভিযান, দূষণ মোকাবিলা, আন্তঃসংস্থার সমন্বয়, প্রশিক্ষণ, রসদ ও সম্পদ ব্যবস্থাপনা এবং কর্মীদের কল্যাণের মতো বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী রবিবার সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত 16 ঘণ্টা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে আজ এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সদস্যরা গতকাল ও আজ পশ্চিমবঙ্গ সফর করেন। 2 দিনের সফরে বিভিন্ন কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাদের মতামত নেওয়া হয়। কেরালে ভূমিধসে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের যুবক রাকেশ গুছাইতের মৃতদেহ আজ উদ্ধার হয়েছে। ভগবানপুরের বিধায়ক শান্তনু প্রামাণিক জানিয়েছেন, ময়না তদন্তের পর আশুতিয়া গ্রামে তার বাড়িতে আনা হবে রাকেশের দেহ। উল্লেখ্য, কেরালার ওয়েনার জেলার কল্লাড়ি এলাকায় সুড়ঙ্গ নির্মাণের সময় ভয়াবহ ভূমিধসের পর থেকে নিখোঁজ ছিলেন 24 বছর বয়সী রাকেশ। সক্রিয় মৌসুমি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতরাত থেকে টানা বৃষ্টি চলেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,
3: দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 5 দিন অর্থাৎ 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

0: অনেক জায়গাতে, এবং সেই সাথে স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিছুটা পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং কিছুটা হাওড়া, এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5 দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশির দিকে থাকার সম্ভাবনা আছে।
1: এদিকে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে মাছ ধরতে গিয়ে ট্রলার সহ নিখোঁজ 15 জন মৎস্যজীবীর সন্ধানে তল্লাশি চলেছে। খারাপ আবহাওয়ার দরুন তল্লাশি অভিযানে ব্যাঘাত ঘটছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8:10।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন নাটক কিডনি চাই, রচনা রমানাথ রায়, প্রযোজনা অবিনাশ রায়।

0: হ্যালো, হ্যাঁ মণিশঙ্কর কথা বলছি।
1: আমি সোনা।
0: কে? সোনা?
1: হ্যাঁ, তোমার সোনা। অবাক হলেছে, চিনতে পারছো না?
0: চিনতে মানে মানে ঠিক কিভাবে চিনবো বুঝতে পারছি না। এক সোনাকে আমি চিনতাম, সে তো এখন মৃত।
1: আরে না না, মরেনি, মরবে কেন, ঠিকই আছে সে। বুঝতে পারছি খুব রেগে আছো, তাই না?
0: না না, রাগ করবো কার পর।
1: তবে কি দুঃখ তোমার সঙ্গে বিয়ে হলো না বলে?
0: এসব ভেবে তুমি মনে মনে তৃপ্তি পাও নিশ্চয়ই, তবে দুঃখ আমি করি না। বিয়ে করে তুমি সুখে আছো, এটাই তো ভালো। তা যাই হোক, এতদিন পরে হঠাৎ এই রাত 10টায় আমাকে ফোন করলে কেন?
1: বিশেষ একটা জরুরি কথা আছে তোমার সঙ্গে। কাল তো রবিবার,
0: হ্যাঁ
1: সকাল 9টায় তোমার ওখানে যাব, তুমি থেকো।
0: কেন, এখনই বলো না, কি দরকার?
1: বাড়িতে যেতে না করছো?
0: না না, তা কেন, ফোনে বলতে তোমার অসুবিধা আছে?
1: হ্যাঁ, সামনাসামনি না বললে হবে না।
0: বেশ, এসো তাহলে।
1: বাড়িতে আর কে আছে?
0: কেউ না।
1: তোমার মা?
0: মা মা তো এখন দেশের বাড়িতে গেছেন।
1: তাহলে তুমি একা? খাওয়া দাওয়া?
0: সপাক, হাত পুড়িয়ে। ঠিক আছে, কাল এসো, তখন কথা হবে।
1: এই সকাল 9টায় কিন্তু, এই ফিরিয়ে দিও না যেন।
0: কি ফিরিয়ে দেব না? হ্যাঁ, এই কি হলো? সোনা, সোনা কথা বলছো না কেন? হ্যালো হ্যালো হ্যালো হ্যালো সোনা, সে কি ছেড়ে দিল? সোনা, সেই সোনা যাকে নিয়ে একদিন ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, কত কথা কত গল্প গঙ্গার ধারে, ভিক্টোরিয়ায়, কখনো বা লেকের ঘাসে, রেস্টুরেন্টে খাওয়া, সিনেমা দেখা, একদিন তো নয়, বহুদিন। আচ্ছা, অ্যালবামে সোনার কতগুলো ছবি আছে,

0: অ্যালবামটা? এই তো এই তো এই এই তো সোনার ছবি, সেই ছবিটা আমার কাঁধে হাত রাখা, এই ছবিটা সোনাকে দারুণ সুন্দর দেখায়, ভারী মিষ্টি, কিন্তু কিন্তু সেই সোনা আর নেই। এক সময় আমার জীবনে গিনিও এসেছিল, সে তো অনেক দিনের কথা, অনেক অনেক ভালো ভালো কথা বলেছিল গিনি, কিন্তু সেও তো আর রইল না, বিয়ে করলো আর একজনকে। হায় মণিশঙ্কর, তুমি হেরেই গেলে, প্রবঞ্চনা করতে পারলে না কারোর সাথে। একটা সিগারেট খাওয়া যাক বরং, সিগারেটের প্যাকেটটা আবার কোথায় গেল? আরে আরে এখানেই তো ছিল, কোথায় রাখলাম যে আবার? ও এই তো এই তো। সেদিনটা এখনো মনে পড়ে, মোটর সাইকেলে রেড রোড ধরে তখন ছুটছিলাম, পিছনে আমাকে জড়িয়ে ধরে বসেছিল সোনা। আহ, সে কি উচ্ছ্বাস, আনন্দ! আমি জিজ্ঞেস করলাম, এই কেমন লাগছে বলো তো?
1: দারুণ।
0: রেড রুটটা বেশ ফাঁকা, তাই না?
1: হ্যাঁ, ফাঁকা রাস্তায় মোটর সাইকেলে খুব মজা লাগে।
0: এই তুমি আমাকে ভালো করে জড়িয়ে ধরে থেকো, হাওয়াটা কিন্তু ফাইন লাগছে, তাই না?
1: হ্যাঁ,
0: আমার না আমার না খুব গান শুনতে ইচ্ছে করছে।
1: আমারও।
0: তাহলে করো,
1: তুমি করো।
0: এই তুমি করো, ওই যে ওই গানটা।
1: কোনটা বলো তো?
0: আরে ওই যে সেই গানটা, এ পথ যদি না শেষ হয়।
1: তবে কেমন হতো তুমি বলো তো?
0: হ্যাঁ,
1: এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কি হলো বলো?

0: এই শোনা, এদিকে এসো, ভিটটা কাটি, এদিকে এসো।
1: কি, কোথায় নিয়ে এলি?
0: কেন, দেখে বুঝতে পারছো না?
1: বুঝতে তো পারছি, কাপড়ের দোকান, কিন্তু এখানে কেন?
0: আহা, চলোই না, এসো। হ্যাঁ হ্যাঁ, এদিকটা
2: আরো বেশি।
0: এই যে আপনি দেখো তো,
1: কি দেখব?
0: শাড়ি দেখবে? আমাকে আমাকে একটা ভালো শাড়ি পছন্দ করে দাও।
2: হ্যাঁ, গ্যারান্টি।
1: শাড়ি কার জন্য?
0: একটা মেয়েকে প্রেজেন্ট করব। এই ধরো, তোমারই মতো বয়স হবে।
1: তার মানে আমার বয়সী মেয়ে? কে সে, তাকে চিনি না আমি।
0: আমার খুব আপনজন, তুমিও তাকে চেনো, পরে বলছি। আগে দেখো তো একটা ভালো শাড়ি।
1: ভালো শাড়ি?
0: হুম,
1: না এটা নয়, এটা ঠিক ভালো লাগছে না।
0: এটা
1: দেখি, ওটা ওটা দেখি।
0: হ্যাঁ
1: হ্যাঁ, এটা নিতে পারো,
0: এটা
1: ভালো লাগবে।
0: আচ্ছা, তোমার পছন্দ হয়েছে তো? ঠিক আছে। এই যে দাদা, এটা একটু প্যাক করে দিন তো। ঠিক আছে, সোনা চলো, এই নাও সোনা, শাড়িটা তোমাকে আমি উপহার দিলাম।
1: আমাকে উপহার? সে কি, এই যে বললে।
0: ঠিকই বলেছি, তুমি তো আমার আপনজন, তোমাকে এটা প্রেজেন্ট করলাম
1: উপলক্ষ।
0: গতকাল তোমার জন্মদিন ছিল না?
1: হুম,
0: তুমি বলেছিলে, ধরো সেটাই উপলক্ষ।
1: তোমার এই উপহারের কথা আমার অনেক দিন মনে থাকবে।
0: আমাদের বিয়ের পরেও?
1: না
0: না, কেন?
1: তখন তো তোমার আরো অনেক উপহারের তলায় এটা হারিয়ে যাবে।
0: এই শোনা শোনা, চলো ওই ফুটপাথ ধরে হাঁটি। হ্যাঁ, ওদিকটা। এই রে, কেলেঙ্কারি।
1: কি হলো?
0: না কিছু না, এদিকে ভিড়টা একটু কম, তুমি তুমি ওদিক দিয়ে এগো।
1: আর তুমি?
0: আমি? তুমি এগো না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আরে গিনি, তুমি এখানে?
3: আমি তো এখানে, কিন্তু ব্যাপার কি?
0: মেয়েটি মানে

0: এই শোনো শোনো, এই শোনো,
1: এত দূরে চলে এসেছো না?
2: এই এদিকটা যা ভিড়।
0: এই চলো চলো, তাড়াতাড়ি একটা ট্যাক্সি ধরা যাক। ট্যাক্সি ট্যাক্সি। এই ওঠো ওঠো, চলো চলো।
1: ওই আর কি, এক পাড়ে থাকতাম তাই চেনা শোনা।
2: কি নাম?
1: গিনি।
2: কি বললো?
1: অনেকদিন পরে দেখা হলো, তাই জিজ্ঞেস করছিল কেমন আছি, কি করছি, এইসব।
2: এই আমার কথা কিছু জিজ্ঞেস করলি না?
1: হ্যাঁ হ্যাঁ, বললো মেয়েটিকে।
2: কি বললে?
1: বললাম বান্ধবী।
2: কি বললো শুনে?
1: কি আর বলবে, শুনে মুচকি হাসলো।
2: আর আমি ছেড়ে গেলে?
1: সেই কথা তখন ভাববো। কেন, তুমি কি আমাকে ছেড়ে দেবার কথা ভাবছো?
2: কি যে বলো।
1: এই তাহলে আমাদের বিয়ের ব্যাপারটা?
2: হ্যাঁ, এবারে ফাইনাল করে ফেলবো।
1: কিন্তু পারবে না।
2: মানে?
1: আমি বলছি বিয়ে তুমি আমাকে কখনো করতে পারবে না। তোমারও অনেক খবর আমি রাখি।
2: কি জানো তুমি আমার খবর?
1: তুমি একজনের বাগদত্তা। কি ঠিক বলিনি? বলো বলো, কই চুপ করে গেলে কেন, বলো।

0: কত কথা যে মনে পড়ে যাচ্ছে, সোনা গিনি দুজনে কেউই আমার জীবনে এলো না, তারা এখন ঘোর সংসারী। যাকে এসব ভেবে আর এখন কি লাভ, জীবনে মানুষ চেনেই দায়।
1: আর একটা সিগারেট ধরানো যাক।
0: কিন্তু কিন্তু সোনা হঠাৎ কাল সকালে আসতে চায় কেন, কি কারণ? এতদিন পরে বিশেষ জরুরি দরকার বলল, কিন্তু কি দরকার হতে পারে কি জানি, বুঝতে পারছি না। শুয়ে পড়া যাক, কাল কাল সকালে ভাবা যাবে।

0: মনি মনি মনি,
1: আরে আরে শান্তনু, কি ব্যাপার এত সকালে?
0: এত সকালে মানে 8টা বাজে, তুই কি ঘুমোচ্ছিস নাকি?
1: আরে না না, অনেক আগেই উঠেছি। এই তুই দাঁড়িয়ে রইলি কেন, বস।
0: হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।
1: এই কি ব্যাপার বল, হন্তদন্ত হয়ে এলি, নিশ্চয়ই কোনো কাজ আছে?
0: কাজ মানে একটা বন্ধুর একটা গাড়ি ম্যানেজ করি বুঝলি।
1: হ্যাঁ,
0: দীপাকে নিয়ে যাচ্ছি গ্রামের বাড়িতে বেড়াতে।
1: আচ্ছা,
0: সন্ধ্যের মধ্যে ফিরে আসবো, তুইও তো একা মানুষ, চল না বেশ একটা আউটিং হবে। আর তাছাড়া রোববারের বাজার
1: প্রস্তাবটা মন্দ নয়, কিন্তু কিন্তু আমার যে একটু অসুবিধা আছে রে।
0: অসুবিধে?
1: হ্যাঁ, আজ দুপুরে আমার আবার একটা নেমন্তন্ন আছে।
0: নেমন্তন্ন? তোর গুণীমান নেমন্তন্ন, চল ঘুরে আসি।
1: এই না রে শান্তনু, এটা এমন একটা জায়গা যেটা অ্যাভয়েড করা যাবে না একেবারে।
0: আচ্ছা,
1: এই না হলে তোর এক কথায় রাজি হয়ে যেত। তোদের সঙ্গে গেলে তো বেশ ভালোই লাগতো।
0: যাবি না তাহলে? ঠিক আছে ভাই, আমি তাহলে চললাম।
1: এই এই শোন শোন
0: শোন,
1: এই এই শান্তনু জানিস, কাল রাতে সোনা হঠাৎ ফোন করেছিল, আজ সকাল 9টায় আসবে বলেছে, কি নাকি একটা জরুরি কথা আছে।
0: মানে তোর সেই সোনা?
1: হ্যাঁ।
0: আরে সে তো এখন দিব্যি সংসার করছে রে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: সেই গিনিও তো আউট, তাই না?

0: হ্যাঁ, তুই কিন্তু ঠিকই বলেছিলি, কেউই টিকলো না।
1: তুই শুধু শুধু ব্যাচেলার রয়ে গেলি, আরে দেরি না করে একটা বিয়ে করে ফেল দেখি।
0: বিয়ে?
1: তাহলে তাহলে তুই যাবি না?
0: না রে, না আজ থাক, পরে কোনোদিন সুযোগ এলে যাওয়া যাবে।
1: ওকে তাহলে চলি, কেমন?
0: আচ্ছা।

0: শোনা এলো কোথায়? গি, অনেক দিন পরে, কি ব্যাপার? এসো এসো এসো, বসো।
1: কেমন আছো?
0: খারাপ আছি বললে নিশ্চয়ই খুশি হতে, কিন্তু না, বেশ ভালোই আছি।
1: আমার জন্য তোমার মন খারাপ হয় না?
0: তোমার জন্য মোটেও না।
1: তা তো হবেই না, কারণ
0: কি কারণ?
1: কারণ সোনা, সোনাকে এখনো তুমি ভুলতে পারছো না।
0: সোনার জন্য কিন্তু আমার মন খারাপ করে না।
1: সত্যি বলছো?
0: বিশ্বাস করো,
1: সোনাকে ভুলে গিয়ে ভালোই করেছো।
0: আচ্ছা,
1: মেয়েটা মোটেই ভালো না, ওর সঙ্গে বিয়ে হলে তোমার সর্বনাশ হতো, খুব বেঁচে গেছো।
0: যদি তোমার সঙ্গে হতো?
1: বেঁচে যেতে, সে তো তোমার কপালে নেই।
0: আমার কপালে আমার মেয়ে সহ্য হয় না, দুদিন পরেই তারা চলে যায়।
1: এই কারণেই বুঝি বিয়ে করনি, পাছে বউ পালিয়ে যায়।
0: অনেকটা তাই।
1: যারা বিয়ে করে না, বয়স হলে কিন্তু তাদের খুব কষ্ট হয়।
0: কেন? তখন তো তোমরা আছো, মাঝে মধ্যে আসবে না?
1: বেঁচে থাকলে নিশ্চয়ই আসবো।
0: তুমি ঠিক বেঁচে থাকবে।
1: কি করে জানলে?
0: মেয়েরা দীর্ঘায়ু হয়।
1: তুমি একটুও বদলাওনি।
0: তুমিও না।
1: না গো, অনেক বদলে গেছি, আমার মনে সুখ নেই।
0: আমার জন্য না নিশ্চয়ই।
1: ঠাট্টা রাখো, আমার খুব বিপদ, আর সেই জন্যই তোমার কাছে ছুটে এসেছি।
0: কেন, কি হলো?
1: বলতে খুব খারাপ লাগছে।
0: আহা, বলোই না।
1: আমার আমার স্বামী খুব অসুস্থ। আচ্ছা, তোমার তোমার কোন গ্রুপের রক্ত?
0: ও গ্রুপের।
1: পজিটিভ?
0: হ্যাঁ।
1: কি করে জানলে?
0: এই তো এই কয়েক মাস আগে একজনকে ব্লাড দিতে হয়েছিল।
1: তাহলে তো তোমাকে আর ছাড়ছি না। জানো, ওর ওর দুটো কিডনি খারাপ। তুমি যদি তোমার একটা কিডনি দান করো, আমার স্বামীকে তাহলে বাঁচাতে পারি।
0: কিডনি? আমি?
1: হ্যাঁ, তুমি। তুমি আমাকে বাঁচাও।
0: কিন্তু তুমি তো তার স্ত্রী, তুমি থাকতে।
1: আমি আমি দিতাম, কিন্তু আমারও ওই গ্রুপের রক্ত। কিন্তু জানো, ভীষণ ভয় লাগছে আমার, যদি যদি সহ্য করতে না পারি, যদি মারা যাই, সংসারটা একেবারে ভেসে যাবে।
0: তো আমিও তো মরে যেতে পারি।
1: না, তুমি মরবে না, তুমি পুরুষ মানুষ, এত ভালো স্বাস্থ্য তোমার, তোমার কিচ্ছু হবে না। তাছাড়া তাছাড়া তোমার তো সংসার বলতে কিছুই নেই।
0: কিন্তু তোমার শ্বশুর দেওর এরা?
1: শ্বশুর তো বৃদ্ধ, দেওরেরা বিয়ে থা করেছে, ওরা দেবে না। অবশ্য ওদের রক্ত পরীক্ষা করা হয়নি,
0: তার আগেই ওরা বলে দিয়েছে যে ওরা দেবে না।
1: হ্যাঁ, আর সেই জন্যই তোমার কাছে ছুটে এসেছি। তুমি একটা কিডনি দিয়ে আমার স্বামীকে বাঁচাও শঙ্কর।
0: তুমি তো আমাকে খুব চিন্তায় ফেললে দেখছি। গিনি তাহলে এই কারণেই আমার কাছে এসেছে, তাই এত গা ঘেঁষে বসেছে, আর এত ভালোবাসার কথা।
1: কি হলো, চুপ করে আছো কেন, কিছু বলো।
0: ভাবছি।
1: এত ভাবার কি আছে, একটা কিডনি নিয়েও তো মানুষ বেঁচে থাকতে পারে। দেখো, তোমার কিচ্ছু হবে না, ভয় নেই।
0: কে? ও সোনা, আরে আরে, এসো এসো এসো। যাক, সোনা এসে গেছে, সোনাই আমাকে বাঁচাতে পারে গিনির হাত থেকে।
2: গিনি, তুমি এখানে, কি ব্যাপার?
1: তুমি?
2: আমি ভাই খুব দরকারি এসেছি, তুমি?
1: আমিও খুব বিপদে পড়ে এসেছি।
2: তোমার কাজ হয়ে গেছে?
1: এখনো হয়নি।
2: আমি কাল ফোন করেছিলাম, সকাল 9টায় আমার আসার কথা ছিল, তাই এসেছি।
0: কেমন আছো সোনা?
2: ভালো নেই।
0: কেন, কি হয়েছে?
2: কর্তার খুব অসুখ, দুটো কিডনি প্রায় নষ্ট হয়ে যেতে বসেছে।
0: সোনা তাহলে এই কারণে এসেছে, আর এর জন্য আমি সারা সকালটা অপেক্ষা করে বসে আছি।

0: ভেবেছিলাম গিনির হাত থেকে সোনাই আমাকে বাঁচাবে, কিন্তু এখন দেখছি
1: কি হলো, কি ভাবছো?
0: তার মানে আমাকে কিডনি দিতে হবে, এই তো?
1: হ্যাঁ, দেখো তোমার কাছে আমি কোনো দিন কিচ্ছু চাইনি, করো না। হ্যাঁ, আমিও হঠাৎ কেমন হারিয়ে গিয়েছিলাম। আসলে আমি যে ওকে খুব ভালোবাসি।
2: আমিও। আচ্ছা, তাহলে তো আমাদের মধ্যে আর কোনো ঝগড়া থাকা উচিত নয়,
1: সে তো ঠিকই।
2: তাহলে তাহলে আমরা দুজনেই তোর দুটো কিডনি পেতে পারি, তাই না?
1: নিশ্চয়। কিন্তু ও তো তাহলে আর বাঁচবে না।
2: সেটা আমিও ভাবছি, কিন্তু কিন্তু ওর বাঁচার প্রয়োজনটা কি বলতো?
0: কি বলছো গিনি, আমার আমার বাঁচার দরকার নেই?
2: না, আমি ঠিক তা বলছি না, বাঁচতে তো সবাই চায়। তবে তুমি তো বিয়ে থা করনি,
1: এই সংসার বলতেও তোমার কিছুই নেই, একা মানুষ। আমাদের ছেলে মেয়ে আছে, সংসার আছে, ভবিষ্যৎ আছে।
0: তাই বলে তাই বলে আমার বাঁচার কোনো দরকার নেই?
2: তা থাকবে না কেন, কিন্তু কার জন্য বাঁচবে তুমি?
0: এসব কি বলছো তোমরা, আমার আমার নিজের জন্য তোমার বাঁচার দরকার?
1: বাঁচার যদি হয় নিশ্চয়ই বাঁচবে। চলো এখন হাসপাতালে চলো, তোমার দুটো কিডনি আমাদের চাই।
0: না না, আমি হাসপাতালে যাব না।
2: যাবি না মানে? তোমাকে যেতেই হবে।
0: আমাকে আমাকে জোর করে নিয়ে যাবে?
2: হ্যাঁ, জোর করেই নিয়ে যাব।
0: অসম্ভব।
1: মোটেই অসম্ভব নয়।
0: আমি যাব না।
2: আর এখনই যদি চিৎকার করে লোক জড়ো করে তোমার নামে মিথ্যে যাতা বলি, তাতে তোমার সম্মান বাড়বে?
0: একি একি সেই যাকে একদিন আমি ভালোবাসতাম, যাকে নিয়ে সারা কলকাতা ঘুরেছি, সিনেমা দেখেছি, কত স্বপ্ন দেখেছি, ওর কেমন যেন ভয় করছে।
1: গিনি, ওভাবে নয়, জোর করে নয়, ওকে বরং অন্যভাবে বোঝাও। আত্মত্যাগের মহিমা, পরের জন্য নিজের প্রাণ দেওয়া, ওকে বোঝাও ও মরে গেলে ওর ছবি আমরা কাগজে ছাপাবো, বছরে একবার স্মরণ করে সভা করব, নাম করা লোকেরা সেখানে এসে বক্তৃতা দেবে। ওভাবে চাপ দিয়ে কাজ আদায় করতে গেলে হিতে বিপরীত হবে।
0: সোনা, এখন সোনা, গিনির বিয়ের পরে সোনাই ছিল আমার জীবনের একমাত্র অবলম্বন। একে নিয়েও তো আমি কত স্বপ্ন দেখেছি, বিয়ে করব ভেবেছিলাম। ও ঈশ্বর, ঈশ্বরকে ধন্যবাদ, এই দুজনের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু কিন্তু এখন আমি কি করে বাঁচি? ও হ্যাঁ, একটা কাজ করা যাক, আমার সেই পুলিশ বন্ধুটাকে ডাকি। সচিন, সচিন, সে নিশ্চয়ই আমাকে বাঁচাতে পারবে।
2: কি হলো, কি অত ভাবছো?
0: না মানে ভাবছি, তোমরা তোমরা ঠিকই বলেছ, সত্যিই তো আমার বাঁচার কি বা দরকার। আমি বরং তোমাদের দুই কর্তাকেই দুটো কিডনি দিয়ে দেব। তোমরা বসো, আমি একটু ভেতর থেকে আসছি, বসো।

0: হ্যালো, পুলিশ স্টেশন?
1: হ্যাঁ বলছি,
0: সচিন আছে?
1: কে বলছেন?
0: আমি আমি মণি বলছি, মণি শঙ্কর।
1: আচ্ছা, কি ব্যাপার?
0: আরে আমার খুব বিপদ।
1: হ্যাঁ,
0: এখনই একবার আমার বাড়িতে আসতে পারবি?
1: কিন্তু থানায় যে আমি প্রচণ্ড ব্যস্ত আছি মণি। বিপদ মানে কি ধরনের বিপদ? পরে গেলে হবে না ও বেলা?
0: আরে না রে, এক্ষুনি একবার আয়।
1: এক্ষুনি? কি যে বিপদ বলছিস ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, আমি এক্ষুনি আছি।
0: হ্যাঁ, তাড়াতাড়ি আয়।
1: আচ্ছা।

0: কি ব্যাপার?
1: এই যে সচিন,
0: হ্যাঁ বল,
1: আয় আয়,
0: হ্যাঁ চল।
2: এই পুলিশ বাবা,
1: এই এই সোনা আর গির কথা তো তুই জানিস।
0: ও হ্যাঁ,
1: এই যে এই হচ্ছে সোনা,
0: নমস্কার,
1: আর এই হচ্ছে গিনি,
0: নমস্কার।
1: ওদের দুজনের হাজবেন্ড বুঝলি অসুস্থ, আমার দুটো কিডনি ওরা দুজনে নিতে চায়।
0: আচ্ছা,
1: কে বারে নাছর বান্দা, বল তুই বল, দুটো কিডনি দিলে আমি বাঁচবো? এই বিপদ থেকে তুই আমাকে উদ্ধার কর।
2: না মানে আমরা বলতে চাইছিলাম যে,
0: চুপ, কোনো কথা না, দুটো কিডনি নিয়ে লোকটাকে মেরে ফেলতে চান?
1: হ্যাঁ,
0: তোর কোন গ্রুপের ব্লাড?
1: ও পজিটিভ।
0: বাহ, তুই আমাকে বাঁচালি মনি।
1: হ্যাঁ
0: বাঁচালি, বেশ কিছুদিন ধরে আমি আমার স্ত্রীর জন্য একটা কিডনি খুঁজছিলাম।
1: কিন্তু
0: কোনো কিন্তু নয়, আমার জন্য একটুকু কর অন্তত, আমার স্ত্রীকে বাঁচা, তোর কাছে এটুকু দাবি আমি রাখতে পারি বল।
1: এই সচিন, তুই বলছিস বটে ঠিকই, তোর স্ত্রী অসুস্থ, কিন্তু মানে দাঁড়া, তুই দাঁড়া, আমি একটু ভেতর থেকে আসছি।

0: এখন আমি কি করি? বাড়িতে আমি আমি নিজেই বিপদ ডেকে আনলাম।
1: আচ্ছা, আর একটা কিডনি তাহলে আমার?
2: না, ও কিডনি আমার
1: না, আমার বলছি, আমার।
0: ও, আমি এখন কি করি? শচীনের হাত থেকে কি করে বাঁচি? একমাত্র ভরসা এখন ভগবান। ভগবান, ভগবানই পারে একমাত্র আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে। কিন্তু না না না না, ভগবানকেও ডাকতে আমার সাহস হচ্ছে না। ভগবানেরও যদি একটা কিডনি দরকার হয়, ও মাগো
1: তাহলে ওটা কিন্তু আমার
2: না, ওটা আমার,
1: ওটা আমি আগে বলেছি, ওটা আমার।
2: ভালো হচ্ছে না বলছি গিনি, ওটা আমার।
1: তুমিও ভালো করছো না সোনা, ওটা আমার।
2: আমি বলছি ওটা আমার,
1: আমি বলছি ওটা আমার,
2: আমার
1: না, আমার
2: না, আমার
1: আমার
2: আমার।
1: আমি বলছি, আমি আগে বলেছি ওটা আমার,
2: আমি বলেছি, আমি আগে ফোন করেছি, ওটা আমার
1: না, ওটা আমার,
2: ওটা আমার,
1: ওটা আমার,
2: ওটা আমার
0: না।

শুনলেন নাটক কিডনি চাই, রচনা রমানাথ রায়, প্রযোজনা অবিনাশ রায়। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সঞ্চারী সাহা। শিল্পীর সাথে এসরাজে রয়েছেন পার্বতীচরণ চট্টোপাধ্যায়, তবলায় গৌতম দাশগুপ্ত। শিল্পী সঞ্চারী সাহা।

সঞ্চারী সাহার কণ্ঠে আধুনিক গান শুনলেন। শিল্পীর সাথে এসরাজে ছিলেন পার্বতীচরণ চট্টোপাধ্যায় এবং তবলায় গৌতম দাশগুপ্ত। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান।

আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি খবর।

ভূপিন্দর সিংয়ের কণ্ঠে গজল শুনলেন। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত গানে গানে। গানের ভেলায় বেলা অবেলায় প্রাণের আশা, ভোলা মনের স্রোতে ভাষা, কোথায় জানি ধাই সে বাণী দিনের শেষে, কোন ঘাটে যে ঠেকে এসে চিরকালের কাঁদা হাসা। এমনি খেলার ঢেউয়ের দোলে খেলার পারে যাবি চলে, পালের হাওয়ার ভরসা তোমার করিস নে ভয়, পথের কড়ি না যদি রয় সঙ্গে আছে বাঁধন নাশা। গানের ভেলায় বেলা অবেলায় প্রাণের আশা, ভোলা মনের স্রোতে ভাষা। গানের সুরে ভাসতে ভাসতে গানে গানে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে বৃষ্টির শেষে মাটির সোঁদা গন্ধ। আসলে বৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিন, কিন্তু সেই বৃষ্টির ফাঁকে, বৃষ্টি যখন ঝরে যাচ্ছে

0: তারপর কিছুক্ষণের জন্যে রোদের দেখা যেমন পাওয়া যাচ্ছে, তেমন বৃষ্টির পর আমরা যখন বাইরে বেরোচ্ছি তখন মাঠঘাটে এক অপরূপ গন্ধ আমরা পাই। আর সেসব অনুভূতি নিয়েই আপনারা ফোনে আমাদের সাথে যুক্ত হতে পারেন। 9434076705 এই নম্বরে খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যান, এবং তার সাথেই আপনাদের পছন্দের গান নিয়ে আমরা হাজির হয়েছি। আমি অমিতাভ। আমাদের অনুষ্ঠানের শুরুতেই রয়েছে ত্রিদেব ছায়াছবির একটি গান, মোহাম্মদ আজিজ এবং সাধনা সরগমের কণ্ঠে, সুরকার কল্যাণজি আনন্দজি। গান শোনার আগে এক শ্রোতাবন্ধু চলে এসছেন, কি বলছেন শুনে নি তার কাছে। নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ বলুন। হ্যাঁ, আমরা শোনানোর চেষ্টা করছি আপনার পছন্দের গান, আপনি শুনতে থাকুন। আপনার নাম বলুন। হ্যাঁ, শুনতে থাকুন। অনুষ্ঠানের শুরুতেই ত্রিদেব ছায়াছবির গান।

0: আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্রোতা বন্ধু, নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ, শুনছি, বলুন কে বলছেন?
1: আমি জলপাইগুড়ি থেকে অঞ্জলি চন্দ্র বলছি।
0: অঞ্জলি, অঞ্জলি চক্রবর্তী? হ্যাঁ,
1: অঞ্জলি চন্দ্র।
0: অঞ্জলি চন্দ। আমাদের
1: বলছি,
0: বিষয় ভাবনায় রয়েছে বৃষ্টির শেষে মাটির সোঁদাগন্ধ। আসলে বৃষ্টি যখন থেমে যায়, আমরা যখন বেরোই, তখন দেখা যায় যে আশপাশের যে মাঠ ঘাট, সেখানে এখন চাষের কাজ হচ্ছে, এবং সেই মাটির ভেজা গন্ধ আমরা পাই। এই বৃষ্টির অনুভূতি আপনার কাছ থেকে শুনবো।
1: বিশেষ করে গ্রাম বাংলায় এটা পাওয়া যায়।
0: হুম
1: যেমন ধুলো, মানে বেশ রোদ গেল, রোদে মানে ধুলোটা শুকিয়ে গেছে মাঝখানে, তখন যদি বৃষ্টি হয় না, এই বৃষ্টির ফোটার সাথে একটু ধুলো উড়বে, আর এত সুন্দর গন্ধ হবে না মাটির,
0: হুম
1: তখন প্রাণটা যেন ভরে যায় আর কি। ভীষণ ভালো লাগে। গ্রাম বাংলাতেই সেই জিনিসটা বোঝা যায় ভাই, এমনি শহরে অত বোঝা যায় না।
0: ঠিক
1: ভীষণ
0: ঠিক
1: ভালো লাগে মাটির, ধান ক্ষেতে, তারপরে গ্রামের রাস্তায় যে মাটির গন্ধ, ভীষণ ভালো লাগে। আমরা তো গ্রামেই বড় হয়েছি, তো
0: হ্যাঁ হ্যাঁ,
1: আমরা এই গন্ধটা আমাদের এখনো মনে আর কি লেগে আছে, সেই গন্ধটা।
0: ঠিক ঠিক ঠিক। এবং এটা শুধুমাত্র এই বর্ষার সময়ই কিন্তু পাওয়া যায়,
1: বর্ষার সময় বৃষ্টি হলে হয়
0: বৃষ্টি
1: আর কি।
0: হলে। হ্যাঁ
1: ধুলো ধুলো যখন শুকিয়ে যায়, ধুলো মাটি যখন শুকিয়ে যায় একেবারে, ধুলো ধুলো মাটি থাকে,
0: হ্যাঁ হ্যাঁ,
1: তখন ফোঁটা যখন পড়ে না, ওই প্রথম ফোঁটা যখন পড়ে তখন ধুলো উঠতে থাকে আর জল বৃষ্টিও পড়তে থাকে, সেই গন্ধটা ভীষণ ভালো লাগে।
0: ঠিক বলেছেন, খুব
1: আমরা পেয়েছি ভাই, ওটা তো আমরা গ্রামেই বড় হয়েছি, তো
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, ভালো লাগলো আপনি
1: একটা
0: আপনার।
1: গান
0: হ্যাঁ
1: শুনতে
0: বলুন,
1: চাচ্ছি,
0: হ্যাঁ বলুন।
1: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ও গো দুঃখ জাগা নিয়া, আমি তোমায় গান শোনাবো, এই গানটা আর কি।
0: আচ্ছা, আমরা চেষ্টা করছি আপনার পছন্দের গান শোনানোর জন্য।
1: ভালো থাকবেন ভাই, ঠিক আছে।
0: শ্রোতা বন্ধুর পছন্দের গান অবশ্যই আমরা শোনানোর চেষ্টা করব। তার আগে ওয়ারিশ ছায়াছবির একটি গান, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে, সুরকার উত্তম জগদীশ। গান শোনার আগে আরও একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, একটু শুনে নি তার কথা। নমস্কার।
2: হ্যালো,
0: হ্যাঁ
2: নমস্কার
0: নমস্কার,
2: দাদা, নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ, আমাদের
2: হ্যাঁ
0: আজকের
2: হ্যাঁ
0: বিষয় ভাবনায় রয়েছে বৃষ্টির শেষে
2: হ্যাঁ
0: মাটির সোঁদাগন্ধ।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দাদা ভাই।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
2: হ্যাঁ দাদা ভাই, এই মাটির গন্ধ, আপনি আমার পুরনো দিনের কথা স্মৃতি মনে করিয়ে দিলেন। কারণ আমরা তো গ্রামের মানুষ, গ্রামের যত মানে এত গন্ধ, মাটি যদি বৃষ্টি হয় তার জন্য গন্ধ তো হয়ই, আর এমনি যদি মাটিতে কোনো কাজ করা হয়, মাটি মেখে মাটি সেই

0: গন্ধটাও কিন্তু আমরা পাই, এবং এই গন্ধটা মনে হয় যে এই গন্ধ মা মাতৃ ভূমিতে আমার মা সেই জন্মভূমির সেই জায়গাটা সত্যি করে আমাদের গর্ব হয় যে আমরা এই মাটির গন্ধ পেয়ে আমাদের আরো জীবনটা মানে মনটা আরো উদ্ভূত করে দেয় যে না সত্যি করেই মাটির গন্ধ। আর মাটিতেই আমরা মানুষ তো, হ্যাঁ টাকা মাটি মাটি টাকা, কিন্তু আজকে কিন্তু মাটিটা টাকাই হয়ে গেছে দাদাভাই। মানে আর মাটি সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না, সব খালি অট্টালিকা, হ্যাঁ চারিদিকে, তো সেই গন্ধ আর পাবেন কোথায় দাদাভাই, সেটা স্মৃতি হয়ে গেছে। হ্যাঁ
1: তবুও আমরা তো খুঁজে বেড়াই সেই,
0: হ্যাঁ না খুঁজে দেখুন, মানুষ তো মানে সন্ধানের সুযোগ সন্ধানী, তো সুযোগ তো আমরা খুঁজি, তা সেটা আর পাওয়া যাচ্ছে না। মানে আগেকার দিনের সেই যে গন্ধ আর এখনকার গন্ধ অনেক তফাৎ হয়ে গেছে দাদাভাই। আর এখন মানে চারিদিকে আর ফাঁকা জায়গা বলে আমাদের এইখানে ইট মাটি মানে আর কোনো জায়গা ফাঁকা নাই, খালি মানে পাথর বালি আর সিমেন্ট, এই গন্ধ আপনি পাবেন। হ্যাঁ তো সেই জায়গাটা, সেই জায়গাটা আমরা আর কি আস্তে আস্তে হারিয়ে ফেলছি।
1: তবুও যখন আমাদের আশপাশে এই বৃষ্টির সময় এটা পাওয়া যায় যে মাঠ ঘাটে এখন তো মানে জল জমেছে, অনেকটা জল জমেছে, মাটির সেই রুক্ষ ব্যাপারটা চলে গিয়েছে, এখন জলে সিক্ত হয়েছে, তখন কিন্তু একটা সোঁদা গন্ধ আমরা পাই।
0: সেই গন্ধটা গন্ধই ছিল দাদাভাই, মানে সেই ধূপ, হ্যাঁ আর যতই ধূপ দেন ধুনো দেন তার গন্ধ আর এর গন্ধর মধ্যে অনেক আকাশ পাতাল তফাত। হ্যাঁ তো মায়ের গন্ধ, মা আমার মাতৃভূমি তার গন্ধ, সেই গন্ধ মানে অনেকে না আগেকার দিনে মানে আমাদের যে দাদু ঠাকুমা যারা ছিলেন তারা কিন্তু মাটি মাখতেন সাবানের বদলে। হ্যাঁ তো এবং এত চকচক তাদের শরীর, আর আমাদের তো এখন সাবান মেখেও দাদাভাই সেই চকচকটা তো আর নাই, বরঞ্চ রুক্ষ হয়ে গেছে।
1: ঠিক শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান,
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: খুব ভালো লাগলো। হ্যাঁ আবার আমরা রয়েছি গানে গানে অনুষ্ঠানে, ওয়ারিশ ছায়াছবির একটি গান।

0: আমরা রয়েছি গানে গানে অনুষ্ঠানে, শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন। নমস্কার।
1: নমস্কার নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি জদাগুড়ি রাজগঞ্জ চাউলহাটি থেকে আব্দুল কাদের বলছি।
0: হ্যাঁ, আমাদের বিষয় ভাবনায় আজকে রয়েছে বৃষ্টির শেষে মাটির সোঁদা গন্ধ।
1: আচ্ছা, তো আমি যেটা মনে করি আর কি,
0: হ্যাঁ,
1: যে এই যে বৃষ্টির শেষে যে আপনার মাটির উপরে যে বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়ার পরে যে এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেল, তার মধ্যে দিয়ে মাটিটার উপর দিয়ে একটা ধোঁয়া ওঠার শুরু হয়, বাষ্প ওঠার শুরু হয়। এই বাষ্প তো আপনার উপরে উঠে চলে গিয়ে আবার বৃষ্টি তৈরি হয়।
0: হ্যাঁ,
1: যেমনি জল আপনার বৃষ্টিটা পড়তেছে, বৃষ্টি আমরা ভাবতেছি যে বৃষ্টি বোধহয় চলে গেল, কিন্তু কিন্তু যেরকম আপনার দুধ যে আছে, দুধের সরটা যখন থাকা দিচ্ছে যেটা দিয়ে ঘি তৈরি হয়, আর বাদ বাকি দুধটা কিন্তু ওটা কিন্তু খুব একটা দইও ভালো হয় না, ঘিও হয় না, সেরকম কিন্তু যে বৃষ্টির আসল জিনিসটা উপরে উঠে যাচ্ছে, আবার ওটা মেঘ হয়ে তৈরি হয়ে আবার মাটির মধ্যে আসতেছে, আসে পড়ার পরে এই বৃষ্টি যখন হয়ে গেল, বৃষ্টি বিশেষ করে আমাদের গ্রামগঞ্জের মধ্যে এই বৃষ্টিটার থাকাতে

0: আমরা কিন্তু সারা দুনিয়ার লোক কিন্তু ওই বৃষ্টির জলে আমরা ক্ষেত খামারি করে কিন্তু আমরা বাঁচতে পারতেছি।
1: ঠিক,
0: হ্যাঁ, আমি মনে করি আর কি। এবং এই বৃষ্টি এবং এই যে পাখি, যেমন একটা ঘটনা, মা আমার যেমন আছে, মা যেমন ছেলেকে আপনার স্নেহ করে যত রাগ হোক না কেন, মা কোনোদিন ছেলের উপরে রাগ হয় না। এই যে আমার মাটি আছে, মাটির উপরে আমরা যতই নির্যাতন, যত বড় গাড়ি চালাই, যতই আপনার অট্টালিকা তট্টালিকা যতই উপরে উঠে গেছে, সম্পূর্ণ কিন্তু মাটির উপর থেকে উঠছে উপরে।
1: আসলে মাটির উপর অনেক নির্যাতন করা হয়,
0: যন্ত্রণা, কিন্তু কোনোদিন মা বলে না, মাটি বলে না যে আমাকে এত কষ্ট দিও না।
1: ঠিক,
0: হ্যাঁ। এবং যারা শহরে, কিছুক্ষণ আগে একদিন বক্তৃতা বলল নিতেই বাবু নাকি, মাটির যে কথাটা ঘটনা হচ্ছে, দেখেন ওনার এলাকার মধ্যে ইয়ে আছে কি বলে, ইট বালি পাথর, কিন্তু ঘটনাটা হচ্ছে কোথায়, যতই থাকুক অট্টালিকা, মানুষ কিন্তু সৌন্দর্যের জন্য, ফুল দিতার জন্য, পূজা করার জন্য যেটা ফুলের দরকার, সে নিচ থেকে মাটি কোথা থেকে জোগাড় করে নিয়ে এসে উপরে ওই টপে লাগাই দিয়ে আপনার ওখানে গাছ ফুল মূল তৈরি করে বৃষ্টিটা পাতলা জলটা চলে গেল, ওর যে আসল মালটা, আসল সারাটা, সারাটা কিন্তু ও আবার আকাশের দিক দিয়ে উড়ে চলে গেল, আবার চলে গিয়ে ও মেঘ হয়ে আবার আমাদেরকে, মানে আমার বাঁচানোর জন্য চেষ্টা করলো এবং আমাদেরকে বাঁচায় রাখছে, একটা বৃষ্টি আর একটা হলো মাটি,
1: তার
0: থেকে সহ্য আর হলো তৃতীয় হলো আমার মা, যে জন্মদাতা মা, এর উপরে আর কেউ নাই এই পৃথিবীর মধ্যে।
1: ঠিক ঠিক ঠিক, খুব ভালো বলেছেন, খুব ভালো বলেছেন।
0: হ্যাঁ স্যার,
1: শুনতে থাকুন, শুনতে থাকুন, অনুষ্ঠান এইভাবেই আসবেন, আমাদের সাথে যুক্ত হবেন।
0: আমি আপনার একটু আগে আপনার ইয়েও তো ফোন করছিলাম 5-7 বার, কিন্তু আপনার কেউ ফোন করেনি, কিন্তু আপনার ওই যে সময় যে 6:30-6:30 সময় যে প্রোগ্রামটা, আমার তো রেডিও আমার কাছেই থাকে। হ্যাঁ, আজকে আমার 79 বছর বয়স, 79 বছর বয়স স্যার, কিন্তু আমি রেডিওই হলো আমার সাথী,
1: কিন্তু আমাদের এখানে ফোন তো আসেনি 6:05-এর যে সরাসরি অনুষ্ঠান ছিল,
0: ফোন আসেনি, ফোন মানে আপনার ওই খালি বিজি বিজি বিজি দেখাচ্ছি, কথা বুঝছেন না। আমিও কিছু পরামর্শ দিতে চাইছিলাম আর কি, ওই গানের ব্যাপারটা নিয়ে, যে গান কি হবে আর কি, যে গানের মধ্যে কি কি আছে তাৎপর্য, শুধু গান আমরা বলি গান, কিন্তু গানের মধ্যে কি কি যে জিনিস আছে ওইটা আমি বলতে চাইছিলাম, কিন্তু আমার হলো না, মানে
1: আচ্ছা আচ্ছা, মোবাইল রিসিভ হলো না, হয়তো অনেক সময় যুক্ত হয় না। ঠিক, শুনতে থাকুন, শুনতে থাকুন।
0: ঠিক ঠিক, নমস্কার নমস্কার।
1: কিছুক্ষণ আগে আমাদের এক শ্রোতা বন্ধু অনুরোধ করেছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গানের জন্যে, এবারে আমরা শুনব নতুন জীবন ছায়া।

0: আমরা অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে উপস্থিত হয়েছি, কিন্তু একজন শ্রোতাবন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। কোনো কারণে তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। আমরা যে গান শুনছিলাম, নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, আমি ময়নাগুড়ি থেকে বলছি, মায়া রায়।
0: হ্যাঁ, মায়া রায়, আমাদের বিষয় ভাবনায় রয়েছে, খুব তাড়াতাড়ি বলবেন। বৃষ্টির শেষে মাটির সোঁদাগন্ধ।
1: বৃষ্টির শেষে আলু ছোড়া গন্ধ, যখন মাঠে বৃষ্টি পড়ে তখন কত সুন্দর লাগে। তারপরে ওই যে রামধনু, যখন নদীতে পড়ে, আবার মা বাবারা বলতো, দেখো দেখো দেখো, ওই যে রামধনু রামধনু, এখন দেখবা কত সুন্দর বৃষ্টি পড়বে মাঠে। হ্যাঁ,
0: হুম হুম হুম
1: তখন রোয়াগারে মানুষ,
0: হুম হুম হুম
1: একটু পরে বৃষ্টি আসে, তখন বলে কি, এই দেখো রামধনুর বৃষ্টি হলো মাঠে।
0: ঠিক ঠিক ঠিক ঠিক
1: হ্যাঁ, বাবারা এরকম করে বলে।
0: হুম হুম হুম ঠিকই, মানে বৃষ্টির পরে কিন্তু মাঠে জল জমে যায়, তারপরে মাঠের কাজ শুরু হয়, চাষাবাদ শুরু হয়, এবং সেই সময় একটা মাটির গন্ধ পাওয়া যায়, তাই না? ঠিক,
1: ছোট্টবেলার গল্প আর কি।
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমাদের সময় শেষ, ধন্যবাদ আপনাকে, শুনতে থাকুন।

0: শেষ করছি আজকের গানে গানে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। সাথে ছিলাম আমি অমিতাভ। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোতে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ নতুন দিল্লি ফিরেছে। সংসদের আসন্ন বাদল অধিবেশনের আগে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান আজ প্রস্তুতি পর্যালোচনা করেছেন। পশ্চিমবঙ্গে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধে মিলবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে জার্মানির আলেকজান্ডার জেভেরেভ ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ড পৌঁছেছেন। প্রায় 4 দশকের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফরে গেলেন। সেখানে দুদিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। অকল্যান্ড বিমান

0: বিমানবন্দরের লাল কার্পেটের উপর শ্রী মোদী এবং প্রধানমন্ত্রী লুকসন ব্যক্তিগতভাবে সৌহার্দ্য বিনিময় করেন। ভারত ও নিউজিল্যান্ডের সশস্ত্র সেনার প্রতিনিধিরা প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান। সফরকালে দুদেশের প্রধানমন্ত্রী সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি এবং মানুষে মানুষে জনসংযোগের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করবেন। এদিকে আজ সন্ধ্যায় অকল্যান্ডে ঐতিহ্যপূর্ণ ভারতীয় সংস্কৃতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয়। সমাজ মাধ্যমে পরপর একাধিক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পাঞ্জাব তামিলনাড়ুর নিজস্ব সংস্কৃতি ছাড়াও হিন্দুস্তানি রাগ সঙ্গীতের মূর্ছনায় পরিবেশিত হয় বন্দে মাতারাম জাতীয় স্তোত্র। এর আগে প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার সফর শেষ করেন। সেখানে তিনি ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎমুখী ভিত রচনা করেছেন। তার সমগ্র সফরকালে দুই গণতান্ত্রিক দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়গুলি উঠে আসে। দুই নেতা উপসাগরীয় এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে গঠনমূলক আলোচনা করেছেন। ভারত ও ওমানের মধ্যে বিশ্বাস ও কৌশলগত অংশীদারিত্বের দিকটি প্রতিফলিত হয়েছে এই বৈঠকে। এদিকে ওমানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, দুদেশের মধ্যে দীর্ঘদিনের সামুদ্রিক সম্পর্ক দ্বিপাক্ষিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্টাড শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। সাম্প্রতিক জোড়া ভূমিকম্পের পর সেদেশে মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় ভারত অংশ নেয়। সেদেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সময়মতো সাহায্য ও সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত 26 জুন ভারতীয় বায়ুসেনার দুটি বিমানে সেনাবাহিনীর 60 প্যারাফিল্স হাসপাতালের 41 সদস্যের একটি প্রতিনিধি দল ভেনেজুয়েলায় পৌঁছয়। চীনের রাজধানী পেইচিং এবং প্রতিবেশী হেবেই প্রদেশে প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং টাইফুন বাভির কারণে হওয়া বৃষ্টির মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। কৈলাশ মানস সরোবর যাত্রায় পুণ্যার্থীদের প্রথম দলটি আজ উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার লিপুলেখ গিরিপথ দিয়ে চীনে প্রবেশ করেছে। অভিবাসন ও সীমান্ত সংক্রান্ত প্রয়োজনীয় কাজকর্ম সম্পন্ন হওয়ার পর ভারত তিব্বত সীমান্ত পুলিশ ITBP-র আধিকারিকরা সীমান্তে থাকা চীনা কর্তৃপক্ষকে দলটির দায়িত্ব হস্তান্তর করেন। এই দলে মোট 52 জন সদস্য রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। বন্দর নিরাপত্তা ব্যুরো BOPS গঠনের অগ্রগতি নিয়ে শ্রী শাহ আজ বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। শ্রী শাহ বলেন, বন্দরগুলি সুরক্ষার জন্য শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলিকে ছাড়পত্র দেওয়া হবে। ওইসব বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মী যারা CISF থেকে প্রশিক্ষণ নিয়েছেন তারাই বন্দরের নিরাপত্তার কাজে মোতায়েন থাকবেন। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান আজ সংসদ ভবন চত্বরে আসন্ন বাদল অধিবেশনের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। আগামী 20 তারিখ থেকে শুরু হয়ে এই অধিবেশন চলবে অগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মেঘওয়াল বলেছেন, আসন্ন অধিবেশনের কাজকর্ম নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়েছে, দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশিকা। বিজেপি বিহারের বাকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য নীরজ কুমার সিনহাকে প্রার্থী করেছে। এছাড়া আশুতোষ তিওয়ারি প্রার্থী হচ্ছেন মধ্যপ্রদেশের দাতিয়া আসনে। উল্লেখ্য, বাকিপুর, দাতিয়া ও গুজরাটের মঞ্জলপুর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হবে আগামী 30 জুলাই। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধে মিলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদের রেজিনগরে এক দলীয় সভায় একথা ঘোষণা করেন।
1: আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয় গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে।

0: কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের আগে বিজেপির সম্ভাব্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। নাম না করে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যের সমালোচনাতেও সরব হন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদানের ইচ্ছুকদের বাছাই করা ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন দপ্তর ও পুরসভার দুর্নীতি খতিয়ে দেখতে দলীয় স্তরে একটি কোর কমিটি গঠনের কথাও ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি চালু করার আগে এই সংক্রান্ত খসড়া বিল নিয়ে রাজ্য সরকারি কমিটির চেয়ারপার্সনের সঙ্গে বৈঠক করেছে। মুখ্যসচিব মনোজ আগরওয়াল গতকাল নতুন দিল্লিতে কমিটির চেয়ারপার্সন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সঙ্গে বৈঠক করেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। কলকাতা মেট্রোয় পার্পেল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কানন জানিয়েছেন, আজ সকাল 10:30 নাগাদ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা এবং মেট্রো কলকাতা ও হাওড়া পুর নিগমের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই কাজ সম্পন্ন হয়। আগামী 3 বছরের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ সম্পূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মেট্রো রেলের কাজের জন্য চিংড়ি হাটা উড়ালপুল আজ রাত 8:00 থেকে বন্ধ রাখা হয়েছে। 13 জুলাই সোমবার সকাল 8:00 পর্যন্ত তা বন্ধ থাকবে বলে পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এই সময় এই অংশ দিয়ে কোনো রকম যান চলাচল করবে না। বিশ্বকাপ ফুটবলে লস অ্যাঞ্জেলসের ইঙ্গেলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে এছাড়া আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে জার্মানির আলেকজান্ডার জেভেরেভ ফাইনালে উঠেছেন। আজ প্রথম সেমিফাইনালে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়ে ঢোকা ব্রিটেনের খেলোয়াড় আর্থার ফেরিকে জেভেরেভ 7-6, 6-2, 6-4 ব্যবধানে হারিয়ে দেন। দ্বিতীয় সেমিফাইনালে এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ও বর্তমান চ্যাম্পিয়ন ইতালির জ্যানিক সিনার, 7 বার উইম্বলডন জয়ী সার্বিয়ার নোভাক জোকোভিচের মধ্যে খেলা চলছে। প্রথম সেটটি সিনার 7-6 জিতে নিয়েছেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আগামীকাল চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা ও লিন্ডা নেসকোভা মুখোমুখি হবেন। এছাড়া পুরুষদের ডাবলসের ফাইনালও হবে আগামীকাল। ফাইনালে ব্রিটেনের হ্যারি প্যাটার্ন ও ফিনল্যান্ডের হ্যারি হেলিওফোরা জুটি ক্রোয়েশিয়ার মাতে পাভিচ এল সালভাদরের মার্সেলো আরেভালো জুটির বিরুদ্ধে খেলবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ নতুন দিল্লি ফিরেছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে জার্মানির আলেকজান্ডার জেভেরেভ ফাইনালে উঠেছেন। খবর শেষ হল, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী দেবব্রত বিশ্বাস।

0: দেবব্রত বিশ্বাসের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত মনের জানালা। একটুখানি প্রাণের কথা, একটুখানি হাসি, হাতের পরে আলতো ছোঁয়া জীবন ভালোবাসি। সই হলি তুই উদাস হাওয়া, মেঠো গানের সুর, জলের মতো স্ফটিক মনে রাখিস ভরপুর। সরাসরি সম্প্রচারিত মনের জানালা অনুষ্ঠানে আজকের বিষয় ভাবনায় স্বপ্নে মোড়া জীবন ভালোবাসি। আসলে মানুষের জীবনে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার আনন্দই আলাদা, আর এক সুন্দর স্বপ্ন নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া, গড়ে তোলা, এও যেন আমাদের প্রত্যেকের চাহিদা। আপনারা কি ভাবছেন? ফোন করুন 9434076705 এই নম্বরে। স্বপ্নে মোড়া জীবন ভালোবাসি, এই প্রসঙ্গে আপনাদের কথা শুনব। শুরুতেই রয়েছে শ্রোতা বন্ধু, তার সাথে কথা বলে নি। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যাঁ, কে
1: রয়েছেন?
0: নমস্কার। হ্যাঁ বলুন।
1: ভাই, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: আচ্ছা, বোলপুর থেকে বলছেন অম্বিকা মণ্ডল। আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে স্বপ্নে মোড়া জীবন ভালোবাসি, এই প্রসঙ্গে আপনার কথা শুনব।
1: হ্যাঁ, সে তো অবশ্যই, স্বপ্ন নিয়েই তো আমরা বেঁচে আছি। স্বপ্ন আছে বলেই মানে এখনো পর্যন্ত স্বপ্ন দেখতে কে না ভালোবাসে।

0: আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি, এবং শুধু তাই নয়, অনেক সময় আমরা সেই বলে না, ছাড়া খায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, তো সেই রকম স্বপ্ন মাঝে মাঝে দেখে ফেলি।
1: হুম,
0: হ্যাঁ, তবে
1: সেটাই।
0: স্বপ্ন স্বপ্ন দেখা ভালো, তবে সেটা ঘুমিয়ে নয়, জেগে দেখতে হবে। কারণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন জীবনেও সফল হবে না। স্বপ্ন দেখবো, জেগে দেখবো, এবং সেই জেগে দেখা স্বপ্নগুলো কিন্তু ভবিষ্যতে আমাদের সত্যি হয়, এবং সেই স্বপ্ন কিন্তু আমাদের পূরণ হয়। আর ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখছি, আমি কোটিপতি হয়ে গেছি, আমার বিশাল বাড়ি, বিশাল বাড়ি, তাহলে কিন্তু আমার সেই স্বপ্ন পূরণ হয় না। হ্যাঁ, তাই স্বপ্ন দেখবো এবং এটা জেগে দেখবো।
1: ঠিক ঠিক ঠিক।
0: হ্যাঁ,
1: আসলে আমাদের সেটা তো যেমন ঠিকই বলেছেন, তার
0: হ্যাঁ
1: সাথে হচ্ছে
0: হ্যাঁ
1: যে আসলে ভালো একটা জীবন প্রত্যেক মানুষই
0: হ্যাঁ
1: চায়। সেই
0: হ্যাঁ
1: জীবনের,
0: সবাই সেটা তো
1: সেই
0: চায়।
1: জীবনকে ভালোবাসি আমরা, সেই
0: হ্যাঁ,
1: স্বপ্নও আমাদেরকে ভাবায়,
0: মাচিয়ে রাখে,
1: বাঁচিয়ে রাখে।
0: ভাবায় মাচিয়ে রাখে।
1: ঠিক,
0: হ্যাঁ, সে তো অবশ্যই। হ্যাঁ, স্বপ্ন নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। হ্যাঁ,
1: হ্যাঁ,
0: বাস্তবায়িত করতে গেলে আমাদেরকে কিন্তু সত্যের পথে থাকতে হবে, আর কঠোর পরিশ্রম করতে হবে।
1: ঠিক
0: হ্যাঁ,
1: ঠিক ঠিক
0: তাহলেই কিন্তু স্বপ্ন বাস্তবে সত্যি হবে।
1: ঠিক ঠিক
0: হ্যাঁ
1: ঠিক। আপনি খুব
0: হ্যাঁ
1: সুন্দর বলেছেন।
0: হ্যাঁ
1: আপনি শুনতে থাকুন অনুষ্ঠান,
0: হ্যাঁ ভালো
1: আমরা
0: থাকবেন। হ্যাঁ
1: বিভিন্ন
0: হ্যাঁ
1: শিল্পীর গান আপনাদের শোনাবো, শুনতে থাকুন।
0: হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ।
1: ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতেই আমরা নির্মলা মিশ্রের কণ্ঠে একটি আধুনিক গান শুনে নেব।

0: গানটি আমরা শুনব, তার আগে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, নমস্কার।
1: নমস্কার, আপনারা ভালো আছেন তো?
0: হ্যাঁ, কে বলছেন?
1: পৈতল দাস।
0: আচ্ছা, হ্যাঁ, আমাদের অনুষ্ঠান চলছে, আপনি কি কিছু
1: হ্যাঁ,
0: বলবেন স্বপ্নে মোড়া জীবন ভালোবাসি এ প্রসঙ্গে?
1: না পরে বলবো, এটা কারণ আপনারা
0: ঠিক আছে,
1: বলা না,
0: শুনতে থাকুন, শুনতে
1: ভালো
0: থাকুন।
1: ভালো গান চালান।
0: শ্রোতা বন্ধুদের আবারও জানিয়ে দিই, আমাদের ফোন নাম্বার 9434076705, এবং আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে স্বপ্নে মোড়া জীবন ভালোবাসি, যে গান শুনছিলাম আমরা নির্মলা মিশ্রের কণ্ঠে।

0: মনের জানালা অনুষ্ঠানে রয়েছি আমরা। আজ আপনাদের স্বপ্নের কথা শুনব। স্বপ্নে মোড়া জীবন ভালোবাসি, এ প্রসঙ্গে আপনাদের কথা শুনব।
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দাদা ভাই, নমস্কার।
0: হ্যাঁ, কে
1: শুভ
0: বল?
1: সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান থেকে, বুধবুদ থেকে, প্রবীর কুমার মণ্ডল।
0: হ্যাঁ প্রবীরবাবু,
1: হ্যাঁ,
0: আমাদের এখনকার বিষয় ভাবনায় রয়েছে স্বপ্নে মোড়া জীবন ভালোবাসি।
1: হ্যাঁ দাদা ভাই, আমরা তো স্বপ্ন নিয়েই বেঁচে আছি। মানে মানে স্বপ্নটা হচ্ছে আমাদের কাছে সত্যি করেই, মানে আজ দেখুন বাবা মারা গেছেন, শ্বশুর মশাই মারা গেছেন, তাদের স্বপ্নটা মাঝে মাঝে দেখি, তারা কিভাবে আমাদেরকে চালনা করে গেছেন। হ্যাঁ, আমরা তো তাদের সেই বট গাছগুলো হারিয়ে ফেলেছি দাদা ভাই। সেই স্বপ্নটা মাঝে এখন আমার মা, শাশুড়ি মা।

0: আলোচনায় আছেন। হ্যাঁ, তো তাদেরকে বটগাছ ভাবে রেখেছি এবং সেই স্বপ্নটা কাঁধে করে নিয়ে যাচ্ছি যে তাদের স্বপ্ন যদি আমি সার্থক করতে পারি তাহলেই জীবনে একটা শান্তি আসবে দিদি ভাই, দাদা ভাই। এবং দেখুন দাদা ভাই, মানে অনেক ছেলে মেয়ে আছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তারা স্বপ্ন দেখে আমরা বড় হব, মানুষ হব, কিন্তু তাদের ছেলে মেয়েরা ওই জিনিস দেখে সেই স্বপ্নটা কিন্তু তাদের উপর প্রয়োগ করে। তো আমরা সেই জায়গা থেকে আমার ছেলে মেয়েদেরকে দেখাচ্ছি আমরা বাবা মাকে ভালোবাসি, সঙ্গে নিয়ে চলছি, এই স্বপ্নটা যেন তাদেরকে দেখাতে পারি এবং তারাও যেন জীবনে আমাদেরকে নিয়ে তাদের স্বপ্নটাও তারা সার্থক করতে পারে দাদা ভাই।
1: ঠিক, হ্যাঁ,
0: তো হ্যাঁ, তো এইটুকু বললাম দাদা ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ,
1: বেশ ভালো ভালো। আর আপনার কোনো পছন্দের শিল্পী আছে?
0: হ্যাঁ দাদা ভাই, শ্যামল মিত্র আমার পছন্দের শিল্পী।
1: আচ্ছা, শ্যামল মিত্র, আচ্ছা, আমরা চেষ্টা করব অবশ্যই।
0: হ্যাঁ, যদি সংগ্রহে থাকে দাদা ভাই, আপনি যে প্রোগ্রাম করছেন আপনাকে অজস্র ধন্যবাদ দাদা ভাই। হ্যাঁ, এবং শিলিগুড়ির সাথে আমরা জুড়ে আছি, শিলিগুড়িকে সত্যি করেই আমরা এত ভালোবেসে ফেলেছি, এক আত্মা এক প্রাণ হয়ে গেছে আপনারাও দাদা ভাই। তো সেই জন্য আপনাদের সাথে আমরা জুড়ে আছি, আপনারা যা শোনাবেন আমাদের কোনো আক্ষেপ কিংবা অনুযোগ অনুরোধ কিচ্ছু নেই, আপনি যা শোনাবেন সেটাই শুনছি দাদা ভাই।
1: শুনতে থাকবেন, শুনতে থাকবেন। আমাদের বিষয় ভাবনায় স্বপ্নে মোড়া জীবন ভালোবাসি, এ প্রসঙ্গে অনেক শ্রোতা বন্ধুরা ফোন করছেন, কথা বলে নি আবারও। নমস্কার।
2: নমস্কার, আমি শিলিগুড়ি পড়াশোনা করতে গিয়ে শুভ্রা সেন মিত্র।
1: হ্যাঁ শুভ্রাদি, বলুন, আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে স্বপ্নে মোড়া জীবন ভালোবাসি।
2: হ্যাঁ, একটা মেয়ের স্বপ্ন কি হয়, বড় হয়ে সে ভালো স্বামী পাবে, আমি ভালো স্বামী পেয়েছি, দেবতার মতোই স্বামী পেয়েছি, তারপরে ছেলেদেরকে মানুষ করবে, আমার বড় ছেলে এমটেক ডাক্তার আর ইঞ্জিনিয়ার, ছোট ছেলে বিটেক কম্পিউটার ইঞ্জিনিয়ার, এই ছেলেদেরকে মানুষ করেছি, এইটুকুই আমার স্বপ্ন ছিল।
1: আচ্ছা, ঠিকই আপনি ভালো বলেছেন, আমরা এই কথাই শুনতে চাইছি যে স্বপ্নে মোড়া জীবন ভালোবাসি মানে আসলে জীবনকে এগিয়ে নিয়ে যেতে গেলে জীবনের প্রতিটা মুহূর্তে আরও নিজেকে সাজাতে গেলে স্বপ্ন তো দেখতেই হয়, সেই সেইভাবেই কিন্তু আমরা বেঁচে থাকি, তাই না?
2: হ্যাঁ,
1: ঠিক। আপনি শুনতে থাকুন অনুষ্ঠান, আবারও আসবেন আমাদের অনুষ্ঠানে। কোনো বিশেষ শিল্পীর অনুরোধ রয়েছে?
2: আরতি মুখোপাধ্যায়ের গান।
1: আরতি মুখোপাধ্যায়, আচ্ছা, আপনাকে অবশ্যই শোনাবো, আপনি শুনতে থাকুন। আমরা এই মুহূর্তেই একটি আধুনিক গান আপনাকে শোনাচ্ছি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, শুনুন।
2: নমস্কার।

0: আমরা রয়েছি মনির জানালা অনুষ্ঠানে। শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, নমস্কার।
1: নমস্কার,
0: কে বলছেন?
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ নিতাই বাবু, আমাদের এখনকার বিষয় ভাবনায় রয়েছে স্বপ্নে মোড়া জীবন ভালোবাসি।
1: হ্যাঁ, দেখুন, স্বপ্নে দেখা জীবন তো ভালোবাসে সবাই। তো আমি স্বপ্ন দেখেছিলাম অনেক কিছু, কিন্তু সেই স্বপ্ন আমার বাস্তব হয়েছে। তো আমার আমি যে স্বপ্ন দেখতাম ছোটবেলায়, যে আমরা খুব গরিব ছিলাম তখন, মানে আমাদের অবস্থা খুব খারাপই ছিল তখন। তো আমি স্বপ্ন দেখতাম যে আমরা চার ভাই বোন, তো ধরুন এইভাবে সংসার চলছে, খুব কষ্ট হচ্ছে, তো আমরা কি একটু ভালো থাকতে পারি না? তো সেই সূত্রেই আমি স্বপ্ন দেখতাম যেতে আমি একটু ভালো থাকতে পারি, আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি। তো সেই স্বপ্ন আজ আমার পূরণ হয়েছে, পরিশ্রমের মাধ্যমে। তো ধরুন ছেলে মেয়ে বড় হয়েছে, তাদের লেখাপড়া শিখিয়েছি এবং তাদের বিয়ে দিয়েছি। তো এই স্বপ্নগুলো আমি দেখতাম, তো সেই স্বপ্ন আমার সফল হয়েছে, এটুকু বললাম। ভালো থাকবেন, নমস্কার।
0: ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমাদের এই বিষয় ভাবনায় শ্রোতা বন্ধুরা অনেকেই ফোন করছেন, আমাদের ফোন নাম্বার 9434076705। কিছুক্ষণ আগে আমাদের শ্রোতা বন্ধু অনুরোধ করেছেন শ্যামল মিত্রের কণ্ঠে একটি গান শোনানোর জন্যে, এবারে সেই গান শুনব সাগরিকা ছায়াছবি থেকে। তবে তার আগে আরও একজন শ্রোতা বন্ধু এসেছেন, একটু কথা শুনে নি। নমস্কার।
2: নমস্কার,
0: হ্যাঁ কে বলছেন বলুন?
2: আমি বলছি নিবেদিতা দত্ত, শিলিগুড়ির থেকে বলছি।
0: হ্যাঁ, আমাদের বিষয় ভাবনায় রয়েছে স্বপ্নে মোড়া জীবন ভালোবাসি।
2: হ্যাঁ, আমি খুব ছোট পরিবারের মেয়ে, বিয়ে হয়েছিল খুব বড় পরিবারে, মানে আমার স্বামীরা 9 ভাই বোন। তো আমার শাশুড়ি আমাকে প্রথম বলছিলেন যে তুমি বড় বউ, তোমার হাতে আমার স্বপ্ন দিয়ে গেলাম, আমার পরিবারটার জন্য এক থাকে। তারপর আমার শাশুড়ির স্বপ্ন আমার মধ্যেও হয়ে গেছিল। চেষ্টা করেছি এত বৎসর থেকে সবাইকে একসঙ্গে বেঁধে রাখার, কতটুক সফল হয়েছি সেটা জানি না, তবে আজও সুখে দুঃখে সবাই কিন্তু এক হয়ে যাই আমরা।
0: ঠিক এভাবেই তো আমরা একসাথে বেঁধে বেঁধে থাকি, তাই না?
2: হ্যাঁ,
0: ঠিক ঠিক, খুব ভালো বলেছেন।
2: আর একটা গান যদি শোনাও খুব ভালো লাগবে, ওই যে অরিজিৎ সিং এর গান, যে
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি শুনতে থাকুন, হাতে সময় খুব কম আছে, তাও আমরা চেষ্টা করব, শুনতে থাকুন। ধন্যবাদ। শ্যামল মিত্রের কণ্ঠে সাগরিকা ছায়াছবির গান।

0: স্বপ্নে দেখা জীবন ভালোবাসি, এ প্রসঙ্গে আমরা রয়েছি আপনাদের কথায়। শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, নমস্কার। আপনি আপনার রেডিও সেট একটু দূরে রাখবেন।
1: হ্যাঁ বলুন। ঠিক আছে। হ্যাঁ স্যার।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ আমি দূরে দূরে কথা বলছি।
0: হ্যাঁ আপনার নাম বলুন।
1: হ্যাঁ আমি মেঘলিগঞ্জ ব্লকের রানীহাট থেকে বলছি, বিকাশ রায়।
0: আচ্ছা, আমাদের বিষয় ভাবনা তো শুনেছেন, বলুন। স্বপ্নে মোড়া জীবন ভালোবাসি প্রসঙ্গে।
1: ঠিক আছে, বলুন
0: আপনার অনুভবের কথা বলুন।
1: হ্যাঁ
0: স্বপ্নে মোড়া জীবন ভালোবাসি এ প্রসঙ্গে বলুন, আপনার কথা শুনুন।
1: স্বপ্ন তো খুব ভালো জিনিস, স্বপ্নে আর বাস্তবের মধ্যে ফারাক আছে স্যার।
0: হ্যাঁ
1: স্বপ্ন আর বাস্তবটা ফারাক আছে, তাই না?
0: হ্যাঁ
1: যেমন যাত্রায় অভিনয় করলে স্টেজে আমরা রাজা সাজি, মন্ত্রী সাজি, তেমনই স্বপ্নে ঢুক। কিন্তু বাস্তবিক, হ্যাঁ গরিব মানুষও তো রাজা সাজে, অভিনয় স্টেজে করে, মন্ত্রী সাজে, একদম ঠিক দাদা।
0: ঠিক।
1: হ্যালো।
0: হ্যাঁ জীবনকে সাজাতে গেলেও স্বপ্ন দরকার, তাই না?
1: হ্যাঁ স্বপ্ন, স্বপ্ন খুব ভালো জিনিস বললাম, কিন্তু স্বপ্ন থাকলেই মানুষ খুশিতে থাকে, স্বপ্নের রং একদম যেন সুশৃঙ্খল হয়, কিন্তু স্বপ্নের রং কোথাও কোনো সময় বাস্তব হয় না দাদা, তাই না?
0: ঠিক ঠিক ঠিক। আপনি শুনতে থাকুন অনুষ্ঠান, আমাদের হাতে যেহেতু।
1: অগবধূ সুন্দরী কোথা, পুলক বন্দ্যোপাধ্যায়, সুর বাপ্পী লাহিড়ী।
0: আচ্ছা
1: অগবধূ সুন্দরী,
0: ঠিক আছে, আমরা চেষ্টা করব, তবে হাতে একেবারেই সময় নেই, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান।
1: ঠিক আছে ঠিক আছে।
0: শ্রোতা বন্ধুদের বলবো, আমাদের অনুষ্ঠানের শুরুর দিকে যদি আপনারা অনুরোধ করেন তাহলে আমাদের সেই গান শোনাতে সুবিধা হবে। কিছুক্ষণ আগে আমাদের শ্রোতা বন্ধু অনুরোধ করেছেন অরিজিৎ সিং এর কণ্ঠে খাদ ছায়াছবির এই গানটির জন্যে।

0: maritime, technology, defense, and cyber and AI domains. The two leaders also held a comprehensive exchange of views on developments in the Gulf and efforts to ensure peace and stability in the region. Dr. Jaishankar highlighted that the discussions reflected the trust and strength of strategic partnership between India and Oman. Meanwhile, the Omani foreign minister said that the long-standing maritime ties between India and Oman have connected their people for centuries and continue to provide a strong foundation for the partnership between the two countries. Minister of State for Parliamentary Affairs Arjun Ram Meghwal and Dr. L. Murugan today reviewed preparations for the upcoming monsoon session in the Parliament House complex. The session of the Parliament will commence on the 20th of this month and continue till the 13th of August. In a social media post, Mr. Meghwal said, "A comprehensive review of the legislative business scheduled for the upcoming session was conducted and necessary guidelines were issued." Indian Railways has approved 206 crore rupees for coverage deployment on 680 route kilometers of Northern Railway to enhance safety and operational efficiency. The project aimed at expanding the indigenous safety system across high density and strategically important routes. The Railway Ministry said the provision of coverage version 4.0 will be implemented on the Rewari Delhi and Shakur Basti Bathinda sections of Delhi Division. The system has been designed to significantly enhance railway safety by preventing signal passed at danger incidents and train collisions. The ministry said the system continuously monitors train movements, automatically applies brakes whenever necessary, permits trains to operate safely at maximum permissible speeds. It also supports reliable train operations even during adverse weather conditions such as dense fog. In football, Spain will face Belgium in the second quarter-final of FIFA World Cup at Los Angeles Stadium in Inglewood tonight. France has already stormed into the semi-finals after defeating Morocco 2-0 in the first quarter-final in Boston. In Wimbledon tennis, Germany's Alexander Zverev stormed into men's singles final beating British wildcard Arthur Ferry in the semi-final this evening. The second-seeded Zverev produced a clinical performance to defeat Ferry in straight sets 7-6, 6-2, 6-4. And that is the end of this news bulletin.
1: Akashvani Shiliguri Abhavar Purbabhash Agamikal Agarui July Shonibar Purjunto Abhavar Purbabhashe Prokash Sikkimo Himalay Shanglongno Postim Mongir Beshir Bhakstani Halkateke Majari Brishti Othoba Bajrobidduchahu Brishti Patir Shambhavanache আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে। সকাল 6:05 অমৃতবাণী, এরপর বন্দনা। 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, এরপর চাষবাসের টুকিটাকি। সকাল 6:30 আরোগ্য, 6:35 শুনবেন ভাওয়াইয়া শিল্পী মিনতি রায়। অদিতি ভট্টাচার্যর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত সকাল 6:45, সকাল 7:00 প্রত্যুষা, 7:45 শুনবেন নজরুল গীতি শিল্পী রেবা সোম, সকাল 8:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, সকাল 9:30 মাননী ইস্যু, 10:00 টক ইন ইংলিশ, ডিফরেস্ট্রেশন বলবেন বর্ষা ঘোষ, সকাল 10:10 সমূহ গান শিক্ষার আসর, 10:30 কিছু কথা কিছু গান, 10:11:30 শুনবেন দুখু মিয়ার গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বেলা 12:00 কথায় সুরে, 12:30 কিশোর জগৎ, দুপুর 1:45 শুনবেন ভাবাইয়া শিল্পী মিনতি রায়, দুপুর 3:00 মনপুরা জংশন, 3:30 যুব অনুষ্ঠান, বিকেল 4:00 গ্রামীগঞ্জে, 4:30 ক্রীড়াঙ্গন, বিকেল 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 5:30 আনন্দধারা সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান, সন্ধ্যে